আকাশবাণী বিলোনিয়া, শুভ সকাল, নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। আজ বৃহস্পতিবার, 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 9ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও গড়ে দেখান সময়ে সকাল 6টা বাজে 3 মিনিট হয়ে 42 সেকেন্ড।

0: আকাশবাণী বিলোনিয়া, এখন অমৃতবাণী। অনুষ্ঠানে আজ শুনবেন উপনিষদ থেকে পাঠ।
1: হে সচ্চিদানন্দ পরব্রহ্ম, তুমি সর্বকালে সর্বভাবে পরিপূর্ণ। এই জগৎও তোমারই দ্বারা পরিপূর্ণ, কারণ এ জগতের পরমা প্রকৃতিও তুমি, সেই পুরুষোত্তম পরব্রহ্ম। এ জগৎ মরীচিকার ন্যায় তোমাতে ভাসমান, তাই তুমি যেমন পূর্ণ তেমনি আছো। পূর্ণ হতে পূর্ণকে গ্রহণ করলে হে পূর্ণ তুমি অবশিষ্ট থাকো। হে মন, এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, যা কিছু চরাচর, যা কিছু দেখছ শুনছ, সবই সেই সর্বাধার, সর্বাধিপতি, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বকল্যাণ গুণ পরমেশ্বরে ব্যাপ্ত জানবে। সর্বনাম রূপ তাঁরই দ্বারা পূর্ণ, এর কোনো অংশই তাঁকে পরিত্যাগ করে থাকতে পারে না। এই অভিজ্ঞান আশ্রয় করে তাঁরই সঙ্গে সদা থাকো, প্রতিদর্শনে ও কর্মে তাঁরই স্মরণ করো। যজ্ঞার্থ অর্থাৎ বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্য সর্বকর্মে সেবা বুদ্ধি অবলম্বন করো। হে মন, নাম রূপে ডুবে মরো না, এতে তোমার কল্যাণই হবে।

ভোগ্য বিষয় কে কবে নিত্য দেখেছে, বিষয় পানে পিপাসারি বৃদ্ধি পায়। ভুল করে জীব ভাবে যে রূপ রসাদি তাকে তৃপ্ত করবে। সর্বভূতাধিপতি জগতের একমাত্র কর্তা, হর্তা ধর্তা সর্বশক্তিমান সর্বময় পরমেশ্বরকে স্মরণ ও মনন করতে করতে যতকাল বেঁচে থাকবে, যতদিন না কর্মের অবসান ঘটে, ততকাল সেবা বুদ্ধিতে সর্বশাস্ত্রীয় কর্ম সম্পাদিত কর। এছাড়া নির্লিপ্ত হবার তোমার আর কি উপায় আছে? ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করো না। সর্বভূতান্তর্যামী শ্রীহরির সেবার জন্য কর্ম কর। কেবল কর্তব্য বুদ্ধিতে কর্ম করো না, সর্বভূতে প্রেম সম্পন্ন হয়ে তাদের সেবা কর। এর অতিরিক্ত আর কোনো নিষ্কাম কর্মযোগ নেই। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।

শুনলেন অমৃতবাণী। অনুষ্ঠানে আজ শুনলেন উপনিষদ থেকে পাঠ। আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী মিলনিয়া, এবারে সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান, নিবেদনে ধনঞ্জয় ভট্টাচার্য।

এতক্ষণ পরিবেশিত হল সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান, নিবেদন করলেন ধনঞ্জয় ভট্টাচার্য। আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্সবাজারের তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ৌনে খরাং।

0: ফঙ্কাহাম পৈলাবনো
1: ফঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা তাবুচেন জাগতিনি ফুংজরানী ককবর আওয়াই পান্ডা হাইনি খরাং পান্ডা পৈল যত্ন লামসক তিনি সালমারি ইংখা সাংরং সাল তালিউং তালনি সাল চিচার সালমারি সাসাইব্রীরা থামচিবা খ্রিস নাকাডি ত্রিপুরা বিশি জুলাই তালনি সালচুকু সালমারি নৈসাই নৈসিদক খ্রিস্ট বিশি অ পান্ডা আওয়াই তঙ্গ নৈরা থামচিদক ফোটা ব্রী মিটার এবার সাসাই নৈরা দক্ষিচিকু কিলো হারস আকাশবাণী আগরতলা তিনি হাইনি খরং পান্ডাও সাইন হাই ক কাহাম বাই সাই গ্রাউন
1: আও
0: তিনি ক কাহাম খা শেক্সপিয়ার ক কাহাম ফাইডে সঙ্গা লাইন সংসার বইন খা বেড়া ওই টমানি স্লাই বাই থং নাকুং ন খা বেড়া ওই টমানি স্লাই টমানসে সেরদি কেবন সালব্রুম ব্রুম গানাও মানা দাম মুচুং হাকে হামজাকমা বাইয়া বাইয়াব কাহাম এবাকে হালক কাহামনি বেসিংতই রমই টংদি তামনি হিনমালে হামজাকমা সালসা পাই থাই ফিয়াবা বাইয়াবসারি আবো তৈ কমাউই থাংলাক টেকটনো সাক বাই থাং নাহারনানি নাইদি তে খা কুথু বকনানি নাইদি আং সালব্রুম ব্রুম সাক সাক ন টংথক মাও ন টঙ্গ হই ওয়ান সুগো তামনি হিনমালে আং বইন এবাকে বইনি থানিও এবার কেবনি থানিও মংসাসু খাকাওই টংয়া কেবনি থানি খাকাওই না সিংগী টংনাই আবো জরা ব্রুম ব্রুম খাকামা অঙ্গি বাসাও খেতপারক থৈনানি সিকাং কিরিজাকমা বাই থৈমা হাইন অঙ্গি থাঙ্গো ফিয়াবা খাকতর রক্ষে থৈনাইনি ন ওয়াইসানো থৈনাই হিনই ইয়াসা গৈ নাহারো আং আনি বায়াব কাহামনি কৌরকন ওয়ান সুগুই জেসুক টংথগী মানো কবুননি মংসাসু বাই ফানো আশুক টংথগী মানিয়া বখা বিশিংনি নাইথকন জে বসকাঙ্গ তৈনাই অ সংসার বন কপ্লাই কুক হঞ্জাগো আ বরকন টংথক মঙ্গ টঙ্গ জে বরক নাসলের জাকমান খনাও তাই সাক সাকন সলাইও কবুই কবুইনি হামজাকমানি লামা আবো মংসাও ব খসর মং গ্রৈ যতন হামজাকদি বরকন আশুক ভরসা তাকাইদি তাই কেবনি থানি আশুক সায়াবো দাখাইদি অবংখা শেক্সপিয়ারনি ক কাহাম
1: ফাইদিতাবো খালায়নে লাই থাকাই বিশ্বরগো তিনি সালো তাম তাম পাতবি থাকা যুং তুমুং লাই বুমাও উফিল নাই নুকনাই 1875 খ্রিস্ট বিশ্ব তিনি হাই সালন বোম্বে স্টক এক্সচেঞ্জ সংসা জাগো প্রেমচাঁদ রায়চাঁদ

对，阿罗尼，阿姆塞尼，达拉罗，格塔拉伊，亚克坦扎凯，亚普里巴克扎凯，布罗，埃西尼普伊拉，对，巴罗尼，焦托尼斯莱克萨姆库，布姆贝斯托克 exchange 诺，潘丹尼比辛对，坚固。1951 খ্রিস্ট বিশ্বে তিনি হাই ছালন পুইলা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেস খাই যাগো 1951 ইসিমি 1956 জোরানি ও ফাইভ ইয়ার প্ল্যান পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবন ভারত হাকতনি আজরানি মন্ত্রী বখরক জওহরলাল নেহরু পুইলা পঞ্চবার্ষিকী পরিকল্পনা লগরকনি বুসখাঙ্গ তবু পার্লামেন্ট পেস খাই যাগো তে অ বিশিবানী ওয়ানসুক তাঙ্গ ওয়ানসুক মুঙ্গ ওয়ানসুক মুঙ্গু তাঙ্গ হুকবানী হামক্রাইনি বাকে যত নিশ্লাই ফান বক্সি যাগো 1969 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সারণ সিংহন এবং মাংগ্রুমন ভারতনি জাতীয় পশু হিনেই সাকলাই যাগো ফিয়াবা 1973 বিশ্বনিসিমি মশানসে ভারতনি জাতীয় পশু হিনে তেবাইসে সাকলাই যাক ফেরো 1925 খ্রিস্ট বিশ্ব গুরুদত্ত আচাইমানি সাল তিনি হাই সালন বসন্ত কুমার শিবশঙ্কর পাডুকুন মানে গুরুদত্ত হিনে সিনে যাগো বক্রকসা তকে মশানা ক্রং তকে কম থিংনাই খরকসা মুঙ্গনাং ভারত হাকতনি তকেনি হাকতর লাইবুমাব কসং আথকিরি ব কম থিংমানি পিয়াসা কাগজ কে ফুল ভারতনি সিনেমাব কাইসা ক্লাসিক তংমুংন গরংন তুবুরিখা 1938 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সারন মুঙ্গনাং কিং বতন্তি ভারতনি বসংনি সকাত মানজাক তকে মশানা করং সঞ্জীব কুমার আচায় সুলে তকেও ব মশালাংমানি ককন বুই তাবুক বগি মানজা ঠাকুর বুমুঙ্গই বজে অভিনয় খাইমানি জাসুকা খালাইকা ভারত হাকতর তামো তামো পাতি উই থাকা তিনটি সাল কিসা উফিল নাইলাইকা ফাটি তাবুক হায়ুং কতলবখাও কিসা উফিল নাইলাইন 1816 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সারানো আর্জেন্টিনা পান্ডাতি খাই স্পেনিশ রকনি ইয়াকনি ইয়কসামা মানো 1877 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সারানো পুইলা উইম্বলডন চ্যাম্পিয়নশিপ লন্ডননি অল ইংল্যান্ড ক্রিকেট অ্যান্ড লন টেনিস ক্লাব সংসা যাগো লাইভ বুমাব অবন পুইরা উইম্বলডন লন টেনিস চ্যাম্পিয়নশিপ সেমানি 1893 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সালন হায়ুঙ্গ পুইলা ওপেন হার্ট সার্জারি চারিসুগুই খাই মানো আফ্রিকান আমেরিকান সার্জন ডক্টর ড্যানিয়েল হেল উইলিয়ামস ব তাবুক নিজেও অ্যানেস্থেসিয়া অ্যান্টিবায়োটিক অবরক মানক রিয়াকারীন পুইলা চারিসুকমানি বিশংটি খাই হায়ুঙ্গ ওপেন হার্ট সার্জারি খাইমানো গাহাম খাই পাইরি মানো চারিউই মানো আশুক জোড়া খালবাইখা লাই থাঙ্গাই বিশিরগ তিনটি সালত তামো তামো পাতিউই থাঙ্গা ফারিতাবো খালায়ন সাক হামক্রানি কক সাক হামক্রানি কক তিনি নিমোনিয়া বেমানতে কিসা খালায়ন ফাইডি নিমোনিয়া অব কাইসা বুখা সবম ভাইরাস ব্যাকটেরিয়া সত্রাক অবনি বাকে উমানি বেমার অব চেরাই চাকরা কেবেল বরক যে বরকনি বেমার কাসুনা ফান বাঙিয়া কেরই বরকনি বাকেই ন বেলাখি কিরিমা সিংসা নিমোনিয়া উংখে ভাইকে সাবি মাননাই নিমোনিয়া খাইকাই কুসুকনাই হামা না সামা না থানি জিঞ্জাল ফাইনাই

0: thangmong saknai luku hamkrani samung tangnai soi simung tei tangrang pai phal tei snamung akorogo pai phlai yawi samung tangnai rokno o hakotoni jotoni kuchuk beremni civilians award poddo sokat yaphar jagi tongo o sokatni bisingo tongo poddobi bhushan poddobhushan tei poddoshri 2027 bisini লুকু চংরাইদা সালন কিথিঙ্গে ভারত হাকতনি পদ্মা পদ্ম সকাত নিবাগে অনলাইন কয়লা ইয়াফানানি নাংনাই পদ্ম সকাত নিবাগে কয়মুং ইয়াফানা নাংনাই https://awards.gov.in অ পোর্টাল নিবিসিংটি খাই অনলাইন কয়লাই ইয়াসাক জাগি দঙ্গ অনলাইন কয়মুংলাই ইয়াফানানি বাগে নাংমানি কয়লাইতেই শুক্রবুই ককথুম অ ফুটালনো মান্নাই বসকাং অ জুলাইতালনি সালমারি থামচিসা 31 July 2026 সালমারি নিবিসিংন অনলাইন কয়মুং ইয়াফানানি নাংনাই হিনে সাজাক্ষা হাস্তে হাপাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন পলিটিক্যাল নাইকুনি বুকাকতে অ ককথুমা সাকলাই জাক্ষা
1: আও ককথুম রক্ষণা বাইখ্যা তাবো সং সেবগো বরকলামানি খানালাইনে হাইকোর্ট অফ ত্রিপুরা ও বেবাগি বুক আসুথাই কাইসি ব্রী ও সুগুনানি কয়মংলাই সানজাকা বুক আসুথাইকা জুনিয়র এডমিনিস্ট্রেটিভ এসিস্টেন্ট অ বুক আসুথাইনি বাকে রেমারি নাই নাঙ্গ গোসিজাক ইউনিভার্সিটিনি গ্রেজুয়েট লগে ও কম্পিউটারনি সার্টিফিকেট বতনানি নাই হিনি সাকলাই জাকা অ বুক আসুথাই কাইসি ব্রী নি বিসিঙ্গ আন্ডিজার্ভ কাইদক এস টি কাইনৈ এস সি কাইদক উমর নাই নাই বিসি চিচারনি সিমি বিসি ব্রেসি নিবিসিংগ কয়মংগুলের নানি পাইথাক সালমারি ও বিসিনি অগাস্তানি সাল সি সালমারি জরা ওয়েবসাইট কা https://tsc.nic.in ওয়েবসাইট আপন কারিব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ও গবাং মা বুক আসু থাই বরক সুপুনা কয়মংলাই সানজাকা বুক আসু থাইকা টেকনিশিয়ান গ্রেড ওয়ান তাই গ্রেড থ্রি সে নর্থ ইস্টর বাকি বেবাগে বুক আসু থাই তঙ্গ কাই সিনিরা সা ইয়াকবা 701 রেমারি ইনানি নাই বিএসসি পাস ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স আইটি আকরক তাই গ্রেড থ্রি নি বাকি ক্লাস টেন পাস তাই ডিপ্লোমা নানি নাই উমর নাই বিসি সিসারনি সিমি বিসি থামসিনি বিসিঙ্গ কমিমলাই রানি বাকি রেজিস্ট্রেশন ফি নাই আনডিজার্ভ বাকি 500 এস টি এস সি রনি বাকি 250 ওয়েবসাইট হিংকা www.rrb.gov.in ওয়েবসাইট কমিমলাই রানি পাইথাক সালমারি বিসিনি জুলাই তালনি সাল শিশুকু সালমারি জরা টিপিএসি নিবাসী কিসা বুক আসু থাই বরফ সুপুনা কয়মংলাই সানজাকা বেবাগে বুক আসু থাই তঙ্গ কাইসারা থামসি বুক আসু থাইকা এগ্রি অফিসার গ্রেড ওয়ান রেমারি নাই এগ্রি বিএসসি উমর গবাং কুকমানি নয় বিসি ব্রীসি কয়মংলাই রানি পাইথাক সালমারি বিসিনি জুলাই তালনি সাল সিসার সালমারি জরা ওয়েবসাইট হেঙ্কা www.tpsc.tripura.gov.in ওয়েবসাইট
0: ফারিতাবু খালাই নবরতিবনি কক নবরতিবনি সিকাংবরানি কক তো মানুষ রোগী সাইমান খা নখা চুমি কলবজাক টংলাই ওয়াতৈ গবাং নিসিমি কিসা নিসিমি গবাং ফেরাং কগৈ ত্রিপুরা হাস্তিনি যত জাগাওনো ফাইমানো তুমারি তঙ্গানো তুং সামারি 32 ডিগ্রি সেলসিয়াস তুমখ্লাইমারি 26 ডিগ্রি সেলসিয়াস নি গানা কিনিব মিয়ানি তুমারি সমানি অনুকজাক্ষা 29.1 ডিগ্রি সেলসিয়াস অব তুং সামারি তুমখ্লাইমারি ইংকাই 25.2 ডিগ্রি সেলসিয়াস বসকাং দামনি সিব্রিও সিবুক সামারি সিবুকখ্লাইমারি তঙ্গানো 98% 82% নি গানা কিনিব থাংনাই দামনি সিব্রিও 58.1 মিলিমিটার ওয়াতে ফাইকা কখাই মিয়া ফুংনি দাম বাতামই সতী থামচিনি সিমি তিনি ফুংনি দাম

0: পাতামুই সতী থামছি জরানি কক সাজাগো ফজা খাই রেগজাগো ত্রিপুরা হাস্তে গেলাঙ্গিন ওয়াতেই গবাং বাক্সা বাক্সা আমসায় বয় ফানো মানো আশিক জোড়া খাবেখা নবার দেবানী কক ফারি দাবো খালাইনাই রেসাব মূল জন রেসাব মূল রেসাবে খাড়ায়
1: অরুণ জমাতিয়া।

0: 어른 좀 하더니 그래서 야구로는 신이진이니 헬미니 프랑판다 어른은 빠이켜 안티니 어저이
1: 대답보
0: 여도면은 한바이
1: 한바이
2: 야도 건너 릴러그리션 홀로 아카시바니 아가르돌라 건드라들께 부저리도 곽바르게 더터빅티 군스탄 하영은이 가랑 아카시바니 밀로리야 শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে।

অনুষ্ঠান আজ সকালে, তথ্যভিত্তিক অনুষ্ঠান শুনবেন সকাল সাতটা বাজে পঁচিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিটে এবং সাতটা বাজে চল্লিশ মিনিটে। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান সকাল সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সমাচার প্রবাদ দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ শুনবেন সকাল আটটায়। আটটা বাজে পনেরো মিনিটে শুনবেন ছায়াগতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। নটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। নটা বাজে পাঁচ মিনিটে শুনবেন গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। দশটায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দেশবন্দনা দেশাত্মবোধক গান শুনবেন দশটা বাজে পাঁচ মিনিটে। দশটা বাজে ত্রিশ মিনিটে শুনবেন ভজন নিবেদনী পণ্ডিত যজরাজ। বেলা এগারোটা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। এগারোটা বাজে পাঁচ মিনিটে এবং বেলা একটা বাজে চল্লিশ মিনিটে শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। বেলা একটা বাজে ত্রিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ। দুপুর দুটোই দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ। কবিতার আকাশ কবিতা আবৃত্তির অনুষ্ঠান দুটো বাজে পনেরো মিনিটে, আবৃত্তি করবেন সুমিত্র চট্টোপাধ্যায়। আমি নারী দুটো বাজে ত্রিশ মিনিটে অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা, পরে শুনবেন এ পক্ষের গিন্নি। আজকে গিন্নি হলেন সমাজ সেবিকা দীক্ষা সাহা। বিকেল তিনটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। তিনটে বাজে পাঁচ মিনিটে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল পাঁচটায় এবং পাঁচটা বাজে পাঁচ মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল পাঁচটা বাজে দশ মিনিটে, শুনবেন একই গীতিকারের গান। লোকসঙ্গীত শুনবেন লোকগীতির অনুষ্ঠানে বিকেল পাঁচটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে। সন্ধ্যে ছটায় ককবরক অনুষ্ঠান, অনুষ্ঠানে শুনবেন প্রথমে স্বরচিত গল্প পাঠ হাসকনি খুড়িও লাংমানি কথমা, পাঠ করবেন নগেন্দ্র দেববর্মা। পরে শুনবেন অনিরুদ্ধ দেববর্মার কণ্ঠে ককবরক গান। কিষাণবাণী সন্ধ্যে ছটা বাজে ত্রিশ মিনিটে। সাতটা বাজে পাঁচ মিনিটে শুনবেন বন্দনা বাংলা ভক্তিগীতির অনুষ্ঠান। সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদে শুনবেন সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সাতটা বাজে পঞ্চান্ন মিনিটে। পাক্ষিক কুইজ রাত আটটা বাজে পাঁচ মিনিটে। নটায় যুবাবাণী নটা বাজে ত্রিশ মিনিটে শুনবেন সরগম অনুষ্ঠান, শুনবেন জয় জয়বন্তীর আগে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনায় ওস্তাদ বরে গোলাম আলী খাঁ। দশটায় হারানো দিনের গান শুনলেন অনুষ্ঠান সূত্রী।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আজ সকাল অনুষ্ঠানটি। সাথে আমি সুখ। বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব ইতিহাসের পাতায় এবং দেখে নেব আজকের দিনটিকে। আজ 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 9 জুলাই 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। আজকের দিনের 742 সাল ইমাম ইবন শিহাব জোহরির মৃত্যু হয়। লেপোনিয়নের অধীনে হল্যান্ড ফরাসি সাম্রাজ্যের অধিকারভুক্ত হয়। 1810 সালের আজকের এই দিনে আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1816 সালের আজকের দিনে। সাল 1877 উইম্বলডন প্রতিযোগিতার উদ্বোধন হয়। জার্মানির ভার্সাই চুক্তি অনুমোদন হয় 1919 সালের আজকের দিনে। বাংলার গভর্নর জেনারেল স্যার স্ট্যানলি জ্যাকসন বর্তমান বিধানসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1928 সালের আজকের দিনে। 1941 সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের পস্কভ অঞ্চল জার্মান নাৎসি বাহিনীর দখলে চলে যায়। শ্যামদেশের রাজা আনন্দ ময়দল আততায়ীর হাতে নিহত হন 1946 সালের আজকের দিনে। এক মাস যুদ্ধ বিরতির পর আরব ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয় 1948 সালের আজকের দিনে। সাল 1955 নিউক্লিয়াস অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে রাসেল আইনস্টাইনের ইস্তেহার প্রকাশ। সাল 1955 বাঘকে ভারতের জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 1969 সালের আজকের দিনে। মরস্কোর বাদশাহ হোসেনের জন্মদিন অনুষ্ঠানে হামলা হয় 1971 সালের আজকের দিনে, এতে 100 লোক নিহত হন। দখলদার ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদস্যরা ফিলিস্তিনের সংগ্রামী লেখক গেসান কানানিনকে হত্যা করে 1972 সালের আজকের দিনে। বাহামা স্বাধীনতা লাভ করে 1973 সালের আজকের দিনে। সাল 1989 আর্জেন্টিনায় 60 বছরের মধ্যে প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে কার্লোস মেনামের শপথ হয়। মেক্সিকোতে দীর্ঘস্থায়ী 58 সেকেন্ড সূর্যগ্রহণ হয় 1991 সালের আজকের দিনে। 2032 সালের আগে এত দীর্ঘ সূর্যগ্রহণ হবে না বলে ধারণা। বরিস ইয়েলচিন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর

রাশিয়া পুনরায় চেচনিয়া আক্রমণ করে। শিরোপা নির্বাচনী খেলায় হালফিল্ডের কানে কামড় দেওয়ায় মাইক টাইসন এর লাইসেন্স বাতিল করা হয় 1997 সালের আজকের দিনে এবং $30,00,000 জরিমানা আদায় করা হয়। আফ্রিকার দেশগুলোর নেতৃবৃন্দ অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি স্থলে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠার ঘোষণা দেন 2002 সালের আজকের দিনে। 2006 সালের আজকের দিনে ট্রাইবেকারে 5-3 গোলে ফ্রান্সকে হারিয়ে 24 বছরের মধ্যে প্রথম ও সব মিলিয়ে চতুর্থ শিরোপা জয়ী উল্লাসে মাতে ইতালি। সুদান থেকে পৃথক হয়ে যায় দক্ষিণ সুদান 2011 সালের আজকের দিনে। এবারে দেখে নেব জন্ম। জার্মান বাস্কর রুডলফ সেডু এর জন্ম 1786 সালের আজকের দিনে। 1819 সেলাই মেশিনের মার্কিন উদ্ভাবক এলিয়াস হাও এর জন্ম। চেক কবি জান নেরোদা এর জন্ম 1834 সালের আজকের দিনে। জার্মান মার্কিন নৃবিজ্ঞানী ফ্রান্স বোয়াস এর জন্ম 1858 সালের আজকের দিনে। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিট এর জন্ম 1916 সালের আজকের দিনে। পূর্ব পাকিস্তানের গভর্নর সৈয়দ মোহাম্মদ আহসান এর জন্ম 1921 সালের আজকের দিনে। গুরুদত্ত নামে পরিচিত বসন্ত কুমার শিবশঙ্কর পডকন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং অভিনেতার জন্ম 1925 সালের আজকের দিনে এবং মৃত্যু 1964 সালে। প্রদীপ ভট্টাচার্য ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্য নির্দেশক, মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা এর জন্ম 1932 সালের আজকের দিনে। 1932 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড। স্নায়ু বিশেষজ্ঞ অলিভার সাক্স এর জন্ম 1933 সালের আজকের দিনে। ভারতীয় চিত্রাভিনেতা যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন সঞ্জীব কুমার এর জন্ম 1938 সালের আজকের দিনে এবং মৃত্যু 1985 সালে। টম হ্যাংস মার্কিন চলচ্চিত্র অভিনেতার জন্ম 1956 সালের আজকের দিনে। মার্কিন চিত্রনাট্য রচয়িতা এবং টেলিভিশন প্রযোজক টিম ক্রিং এর জন্ম 1957 সালের আজকের দিনে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান আজ সকালে। এবার মৃত্যু। হযরত বায়াজিদ মুস্তামি সুফি, আবার বলছি, হযরত বায়াজিদ মুস্তামি যিনি সুফি ও ইসলাম ধর্মপ্রচারক এর জন্ম 874 সালের আজকের দিনে। অ্যাংলো আয়ারল্যান্ডীয় লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ ও দার্শনিক এডমন্ড বার্ক এর মৃত্যু হয় 1797 সালের আজকের দিনে। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি জ্যাকারি টেইলর এর মৃত্যু হয় 1850 সালের আজকের দিনে। ইতালীয় রসায়নবিদ আমাদিও আভোগাড্রো এর মৃত্যু হয় 1856 সালের আজকের দিনে।

সাংবাদিক, লেখক ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক রাজকুমার সর্বাধিকারীর মৃত্যু হয় 1911 সালের আজকের দিনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1839 সালের আজকের দিনেই। দীনেশচন্দ্র মজুমদার ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী। এর মৃত্যু হয় 1934 সালে। জন্মগ্রহণ করেছিলেন 1907 সালে। ভারতের প্রথম ইমপ্রেসারিও হরেন ঘোষ। এর মৃত্যু হয় 1947 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1895 সালের। শিশু সাহিত্যিক সুকলতা রাও। এর মৃত্যু হয় 1969 সালের আজকের দিনে। তার জন্ম হয়েছিল 1886 সালে। কিম উল জং, উত্তর কোরীয় সাবেক রাষ্ট্রনায়ক। এর মৃত্যু হয় 1994 সালে আজকের দিনে। অশোক মিত্র, ভারতীয় দক্ষ প্রশাসক, সমাজবিজ্ঞানী, গবেষক, প্রাবন্ধিক, বিশিষ্ট শিল্প ঐতিহাসিক ও শিল্প সমালোচক। এর মৃত্যু হয় 1999 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1917 সালে। সুমিতা।

সঙ্গীত শিল্পী, গায়ক, গীতিকার, লেখক ও নাট্য ব্যক্তিত্ব এর মৃত্যু হয় 2020 সালের আজকের দিনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1955 সালের। শ্রোতা বন্ধুরা, দেখে নিলাম আমরা ইতিহাসের পাতায় আজকের দিনটিকে। এবারে এখানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় সঞ্চারী মজুমদার।

শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রসঙ্গীত শুনলেন সঞ্চারী মজুমদারের কণ্ঠে। আপনারা শুনছেন অনুষ্ঠান আজ সকালে।

অনুষ্ঠানে এবারে দেখে নেব সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে। কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলোর মধ্যে কৃষি, সামাজিক সুরক্ষা, নারী ও শিশু কল্যাণ এবং আর্থিক অন্তর্ভুক্তি অন্যতম। এই প্রকল্পগুলো ভারতের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক নিরাপত্তা প্রদানে সহায়তা করে। সরকারের এরকম উল্লেখযোগ্য কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প হল কৃষক ও গ্রামীণ উন্নয়ন পিএম কিষাণ। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের বছরে 6,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি হলে কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা, সামাজিক সুরক্ষা ও পেনশন, অটল পেনশন যোজনা APY, 60 বছর বয়সের পর থেকে নাগরিকদের নিশ্চিত নাগরিক মাসিক পেনশন প্রদানের ব্যবস্থা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা PMJJBY এবং PMSBY, স্বল্প প্রিমিয়ামে জীবন বীমা এবং দুর্ঘটনাজনিত বীমার সুবিধা। আর্থিক অন্তর্ভুক্তি ও ঋণ, প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY সাধারণ মানুষের জন্য জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা PMMY ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান, নারী ও শিশু কল্যাণ বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যা শিশুর শিক্ষা এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার একটি বিশেষ উদ্যোগ, এছাড়াও সরকার বিভিন্ন প্রকল্পগুলি রয়ে গেছে যা দিনের পর দিন চলে আসছে এবং দেশের নাগরিকরা এর সুবিধা গ্রহণ করছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের পরও রাজ্য সরকারগুলিও তাদের নিজস্ব কিছু প্রকল্প চালু করেন এবং রাজ্যবাসীর জন্য তা অতিরিক্ত হিসেবে প্রদান করা হয়ে থাকে। শুনলেন সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে। বন্ধুরা, এবারে টুকিটাকি কিছু পরামর্শ। আছে আছে করেও আসেনি,

অনেকটা দেরি করে রাজ্যে প্রবেশ করল বর্ষা। তবু রাজ্যের সব জায়গাতে সমানভাবে বৃষ্টিপাত হচ্ছে না, বিশেষত ধলাই এবং খোয়াই জেলাতে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত 2024 এবং 2025 সালে গোমতী জেলা এবং দক্ষিণ জেলায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল এবং বিশেষ করে দক্ষিণ জেলায় যেভাবে দক্ষযোগ্য লীলা ধরেছিল, এবার তার রূপ নেই। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলায় বৃষ্টি তেমন হচ্ছে না, প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। তাই প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়েই আমাদেরকে চলতে হবে। যা কিছু বৃষ্টিপাত হচ্ছে এর মধ্যে যারা চাষি, যারা ধান লাগাবেন, তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে নিন। প্রথমে জমির চারপাশ আগাছা জঙ্গলগুলি কেটে পরিষ্কার করুন, তারপর জমির আয়ল আবার ঠিকঠাক করুন। যদি কোথাও বাঙা থাকে অবশ্যই পেতে নেবেন। তারপর হাল চাষ বা পাওয়ার টেলারে চাষ করে জল বেঁধে রাখবেন। আট দশ দিন জল বেঁধে রাখার পর জল খালি করে দেবেন এবং দেখবেন ধীরে ধীরে ওইখানে আগাছা জন্মাচ্ছে এবং মোটামুটি ঘন সবুজ হয়ে আসলে আবার জল বেঁধে দিন। তাহলে কোঁচে সবুজ ঘাসগুলি পচে যাবে। অনুরূপভাবে কয়েকদিন পর আবার জমি খালি করে রাখুন এবং পুনরায় আট দশ দিন রেখে দিন। আবার যখন আগাছা জন্মাবে তখন আবার জল বেঁধে দিন এবং এভাবে আবার ধ্বংস হয়ে যাবে। এরকম কয়েকবার করলে আগাছার বীজগুলি সব নষ্ট হয়ে যাবে এবং পরে আপনার জমিরও উর্বরতা বাড়বে এবং আগাছা নির্মূল হবে, সঙ্গে জমি পচে চাষের যোগ্য হবে। এরপর মূল জমিতে চারা রোপণ করুন এবং জল বেশি রাখবেন না। জল বেশি রাখলে বর্ষাকালে অনেকটা রোগ পোকা ধরে, তাই হালকা হালকা জল রাখার ব্যবস্থা করুন, নতুবা দিনের বেলা জল রাখুন, রাতে ছেড়ে দিন। কারণ ধান গাছ খেকুর রোগ পোকাগুলি রাতে বেশি আক্রমণ করে, তাই রাতে জল পরিষ্কার রাখুন। সে সাথে জমির পাশাপাশি যদি বড় গাছ থাকে তাহলে ডালপালা ছেঁটে দিন, কারণ ভালো মতো রোদ বৃষ্টি না লাগলে ধান ভালো হয় না। রোপণের 10-15 দিনের মধ্যে হালকা একটি বাছাই করে দিন, কারণ মাটির জমির মাটিগুলো একটু উল্টাপাল্টা হলে রোদ বাতাস এবং মাটির ভিতরে প্রবেশ করবে এবং জমির উর্বরতা বাড়বে এবং সে সঙ্গে ধানের পাঁচকাঠি ছাড়ারও সুবিধা হবে। এইভাবে লক্ষ্য করলে জমিতে ভালো ফসল হয় এবং বেশি পরিমাণে জমি চাষ করা উচিত নয়, কারণ এখন শ্রমিক বা দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই অল্প জমি চাষ করুন, ওইখানে সময় বেশি দিন এবং দেখবেন ফসল ভালো হবে। শ্রোতা বন্ধুরা, শেষ করছি আজকের মতো আজ সকালের অনুষ্ঠান। কাল সকালে প্রত্যাশা নিয়ে আর সঙ্গে ছিলাম আমি সুখ। আকাশবাণী মিলনিয়া একটি পরে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, সাইবার অপরাধ দমনের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। চলতি অর্থবর্ষে ভারতের 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে কন্যাকুমারীর 17 বছরের অশ্বথ এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের খেলা। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়ার সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামে অংশ নেবেন। দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যেও বক্তব্য রাখবেন তিনি। মেলবোর্নে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সেদেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন। উল্লেখ্য, তিন দিনের সফর গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরে ভারতীয়রা যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়ার সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এল নিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এল নিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের ওপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
0: ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের দুদিনব্যাপী বৈঠকটি নতুন দিল্লিতে শেষ হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্যভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুপক্ষই একমত হয়েছে। অন্যদিকে বৈঠকে ভারত মায়ানমার সীমান্ত এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে উভয়ই একমত হয়েছে। উভয় পক্ষই তাদের নিরাপত্তাজনিত ক্ষেত্রে বিরুদ্ধ কাজের জন্য নিজের ভূখণ্ডকে ব্যবহার হতে না দেওয়ার উপর জোর দিয়েছে। কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এবং ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য একত্রে কাজ করার গুরুত্বের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এই আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি মিনিস্টার মেজর জেনারেল মিনথু। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম CB জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠন গুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র DRDO দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা LRGR পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্বে এই LRGR পিনাক উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ার ড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে প্রথম চালকবিহীন গগনযান জি ওয়ান মিশনের সম্ভাব্য সর্বোচ্চ

দিলে প্রধান প্যারাশুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক রিপোর্ট অনুযায়ী আগামী বছর ভারতের জিডিপি বৃদ্ধি 6.4% হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে ভারতের এই বৃদ্ধিতে ব্যক্তিগত ভোগ্যপণ্য ও পরিষেবার বিশেষ ভূমিকা রয়েছে। ভারতের এই বৃদ্ধি বিশ্বের পরিসংখ্যার তুলনায় দ্বিগুণ। অন্যদিকে বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হারও 3% থেকে বেড়ে 3.4% পৌঁছবে এই বছর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী দিনে তেহরান ফের হামলা করলে ওয়াশিংটন তার যথাযথ জবাব দেবে বলেও সতর্ক করেছেন মার্কিন রাষ্ট্রপতি। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে সেদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার কেন্দ্র, রেভলিউশনারি গার্ডের ব্যবহৃত ছোট নৌযানগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে বলে মার্কিন সেনা। আন্তর্জাতিক জলপথে সাধারণ নাগরিকদের বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার পর মার্কিন সেনা সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইরান জানায় হরমুজ প্রণালীতে যান চলাচল পরিচালনার সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের, কোনোভাবেই পিছু হটবে না তারা। এরপরেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে ঘোষণা করেন ট্রাম্প। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন নতুন সেন্ট্রালাইজড আইটি অ্যানাবেল্ড সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। তিনি বলেন ইপিএফও সদস্যদের সমস্ত নথিপত্র বিকেন্দ্রীভূত কাঠামো থেকে নতুন কেন্দ্রীয় ডেটাবেসে স্থানান্তরের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। কোচিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ শেষ হবে। ইতিমধ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা একটি খসড়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করেছেন। কোচিতে পঞ্চায়েতী রাজ মন্ত্রক আয়োজিত এই বৈঠকে ভারত সভাপতিত্ব করেছে। প্রসঙ্গত নারী ক্ষমতায়ন ও নারী নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে মন্ত্রী পর্যায়ের এই বৈঠকের আগে কোচিতেই ব্রিক্সের নারী বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছিল। ব্রিস্টালে আজ ভারত ও ইংল্যান্ড সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। সিরিজের 2-0 পিছিয়ে রয়েছে ভারত। সিরিজে লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার রাউন্ড রবেন টুর্নামেন্টে ব্যক্তিগত জিএম নর্ম অর্জনের মাধ্যমে কন্যাকুমারীর 17 বছরের অশ্বত এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত 100তম গ্র্যান্ডমাস্টার পাওয়ার যাত্রায় আরও অগ্রসর হল। টুর্নামেন্টের শেষ রাউন্ডে জয়ের জন্য অশ্বত মার্কিন যুক্তরাষ্ট্রের FM কান্নান বৈদ্যনাথনকে পরাজিত করে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের শর্ত পূরণ করেন। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওই দিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। ভারতের অর্ণব পাপারকার 36 বছর পর উইম্বলডন জুনিয়র্স 2026-এর কিশোর বিভাগে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন। আগে গ্রেট ব্রিটেনের জোশুয়া ক্রেসকে 6-2, 6-2 সেটে হারানোর পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব র্যাঙ্কিংয়ের 3 নম্বর খেলোয়াড় কিটন হান্সকে 6-2, 6-3 সেটে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আজ থেকে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিজনেস কনক্লেভের উদ্বোধন করবেন।

উপস্থিত থাকবেন কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি এই কনক্লেভে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর তিন দেশ সফরের দ্বিতীয় পর্বে গতকাল সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে আলোচনার জন্য উন্মুখ হয়ে আছেন। উল্লেখ্য, এই সফরকালে শ্রী মোদী তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। তিনি ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন, যেখানে তিনি উভয় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সমাবেশে ভাষণ দেবেন। এর আগে জাকার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো সব ধরনের সন্ত্রাসবাদকে কঠোরভাবে নিন্দা করে তা মোকাবিলায় আন্তর্জাতিক আইন অনুযায়ী সমবেত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। 2025-26 অর্থ বছরে মোট 646,22,00,000 টাকা স্টেট জিএসটি সংগ্রহ করা হয়েছে। 2024-25 অর্থ বছরে তা ছিল 574,62,00,000 টাকা। আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল টেক্সাস অর্গানাইজেশনের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। গত দুদিনের প্রবল বর্ষণে খোয়াই ও ধলাই জেলার বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গেছে। এর ফলে বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে জলবন্দী মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। খোয়াই নদীতে গতকাল অবধি জলস্তর ছিল 5.2 মিটার। খোয়াই মহকুমার ডেপুটি কালেক্টর জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ধলাই জেলায় ধলাই ও মনো নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে মহকুমার প্রশাসন সূত্রে জানা গেছে। বিভিন্ন স্থান থেকে জলবন্দী পরিবারগুলিকে উদ্ধার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র মনু টাউন হল সহ তিনটি ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এদিকে বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত বৃন্দাবন চৌমোহনি এলাকায় গতকাল বিকেলে আচমকা ঘূর্ণিঝড়ে কিছু ক্ষয়ক্ষতি সংবাদ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে বিধায়ক নয়ন সরকার দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জোলাইবাড়িতে গতকাল মা দুর্গা বহুমুখী সমবায় সমিতির একটি নতুন ব্যবসা কেন্দ্রের উদ্বোধন করেন। জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন 108 নম্বর জাতীয় মহাসড়কের পাশে খোলা হয়েছে এই ব্যবসা কেন্দ্রটি। দক্ষিণ জেলায় 8 ও 108 জাতীয় মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ সড়ক এলাকা গতকাল পরিদর্শন করেছেন জেলা সড়ক নিরাপত্তা টাস্কফোর্সের চেয়ারম্যান জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মহেশ শর্মা সহ টাস্কফোর্সের সদস্যরা। জেলা শাসক আকাশবাণীকে জানান, সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সড়কের একাধিক গুরুত্বপূর্ণ স্থান যৌথভাবে পরিদর্শন করেছেন তারা। আগরতলা মিলিটারি স্টেশনে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে গতকাল এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 50 জনেরও বেশি প্রাক্তন সেনাকর্মী, বীর নারী, শহীদ সেনাদের পরিবারের সদস্য, ভেটেরানস কল্যাণ আধিকারিক এবং সামরিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। ভারতীয় সেনাবাহিনীর 101 এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রাক্তন সেনাদের স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এখন আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 58.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণা দেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি কাইথাম হাকতর বেড়াইমানী উল নৈবখাগমিয়া মেলবর্ণ থাংসগৈখা বীরকুংখলাও মন্ত্রীবক্রকন আরনি অজারক লামসকা তে গার্ড অব অনার বইয়াফারকা নকা সালতামনি অ বেড়াইনা থাংমাও মন্ত্রীবক্রক অস্ট্রেলিয়ানী মন্ত্রীবক্রক অ্যান্থনি আলবেনিস বাই উল থাম ভারত অস্ট্রেলিয়া বিশিংনি কুচুক বেরেমনি কুথুমলাইমা।

মান জাগানো আবনি লগে লগে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভারত অস্ট্রেলিয়ানি সিও ফোরামব মান জাগানো আর কনই হাকতনি কুচুক বানিয়ানি তৈদুলনাই রকলি কুথুম লাইমাব কক নারকনানি কক পঙ্গ মন্ত্রীবক্রকনি আয়ঙ্গ আবনি সকাং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তু বেবাক বেরেমনি সামুং সিত্রানো সেজাবই আবন কেবেঙ্গি হায়ুং বেরেমনি কেরং নরগৈ কথাবই সামুং তাংনানি কবকমুং নারক লাইখা জাকার্তাব খরকনৈ অজানি বিশিঙ্গ কক লামংমানি ইয়াগুলো ককমুং কাইসাব অকন খুসা জাখা খরকনৈ অজা জাতিসংঘনি মুং রেমগনাং সামুং সিত্রা তাংনাই তাই ম থানো কেবেঙ্গি করাগিয়াপ্রি নাহারনানি সাকা ফান বক্সিন লাইখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রকনো ভারত বেড়াইনানি কবকমুং নারকা ডেস্টিনেশনস ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈ সাই নৈচিদক তিনি নিশিমি নখা সালনৈ রমই হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খোলাও সংসার জাগানো মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি সারিগ অ বিজনেস কনক্লেভ ন চেঙ্গিরিওয়ানো আরও মানজাগানো কেন্দ্রনি সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রনি স্নাম খরবানিয়া মন্ত্রী পিজুষ গোয়েল দিল্লি কতাল নিশিমি ভার্চুয়ালতে অ কনক্লেভ মানজাগানো গবংখে ওয়াতৈওয়ামা বাই খোয়াইতাই ধলাই হাঙ্কনি জুদা জুদা থাইয় তৈতর্মা বাই গবংমা হাসে থাইরগ তৈলমা নুজাখা নাইকল ফাংনি সাকথারমা বাই জুদা জুদা থাইনি তৈলমজাক লুকুরকন শিবির তনিজাখা পাইথাকক তুমা মানমানরগৈ তেলিয়ামুরা বখাকস্তেব কাইসনি শিবির খুং সারা নৈচি নুখুংতাই ধলাই হাঙ্কর কাইথাম শিবির খুং থামচিদক নুখুং থাইনাহারকা খোয়াই হাঙ্কনি সুভাষ পার্ক কৃষ্ণ মন্দির রংনক দুর্গানগর জাম্বুরানক খবৈ আউলিনি জুদা জুদা থাইরগ তৈলম্বাইখা খোয়াই তৈমাব আচমসা তৈ কাশাকা বা দশমিক নৈ মিলিমিটার ধলাই হাঙ্কনি ধলাইতে মনো তৈমানি তৈ তরমা নুকজাকা হানৈ সাকা বখাকসেনি নাইকল ফাং তৈলমজাক লুকুরগ্ন আঙ্গনওয়ারি কেন্দ্রতে মনো টাউন হলন খবৈ কাইথাম ত্রাণ শিবির তনিজাখা আয়ঙ্গ ভামুটিয়া বিধানসভা আমচাইনি বৃন্দাবন চমহনি আমচাইব আচমসা বাংকুংদ্রি ফাইমাবাই কিচাসক দেরামা নুকজাখা সাপং ওয়াতৈওয়ামাবাই মিয়া উনকৌটি হাঙ্কনি দেউতেই মনোতৈমাওব তৈ তরবানি নুকজাখা আবো দশা আরিনি তলাওনো তংখো কবাং ওয়াতৈওয়ামাবাই মনুও মৈকথং দেরামাও ক্লাইমানো হনৈ সাক সাকা বা কাইখুংনি ইয়াকচু দাগিফাং পরাগ রায় চৌধুরী আয়ঙ্গ গুমতি হাঙ্করব ওয়াতৈ কবাং ওয়ামাবাই তংক সংলুক রকনি শালব্রুমনি লাংমাবো কেবেংমুং নুকজাখা কবাংমা আমচায়ো তৈ লমখা গুমতি হাঙ্গ নাইকলফাং রিঙ্কু লাথের সাকা গুমতি তৈমানি তৈ তরৈ টঙ্গো আকাবিকা দেরামুং কাশুনাও হাঙ্গ নাইকলফাং বেবাক বেরামনি যুগালিমুং ন তৈয়ৈ তিয়ার টঙ্গো হাস্তেও জিএসটি ইয়াসাক মুংনি বাংমারি বাংকা হানৈ সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা নৈ সাই নৈচি বা নৈচি দক রাং বিশিও বেবাগৈ খক দকরা ব্রৈচি দক রোজাক নৈচি নৈ রাশাই রাং স্টেট জিএসটি ইয়াসাখা নৈ সাই নৈচি ব্রৈ নৈচি বা রাং বিশি আব তংমানি খক বারা স্নিচি ব্রৈ রোজাক দকচিনি রাশাই রাং মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন টেক্সেস অর্গানাইজেশননি বিশিক বাচি বিশি পুংমা পালাইমানরগৈ সংসারজাক পান্ডা কক নারকমাও অকন সাকা মন্ত্রীকরা হাস্তেনি লুকুরকনি জঙ্গজাল দায়িত্ব ইয়াকাক রানো নাহারৈ মিয়া মুখ্যমন্ত্রী সমী পেশু সামুংবুতাংনি ফিল্ড ডক চিচুকু বেরেমনি পান্ডা সংসার জাখা আগরতলা হাপাংনি টংথাইনগ হাস্তেনি জুদা জুদা বাবাইনি ফাই সকাইজাক লুকুরকনি জঙ্গজালনি ককন খনাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রীকরা বরকনি জঙ্গজালনি ককন খনাওই জঙ্গজাল দায়িত্ব ইয়াকাক রানাও নাংমানি বার জানাহারনানি দাগিমুংনি খা করঙ্গজাক অফিসার রকন তাংচুরু মন্ত্রী শুক্লাচুর নোয়াতিয়া মিয়া জুলাই বাড়িও মা দুর্গা বহুমুখী সমবায় সমিতি নি কতাল কাইসা বানিয়া কেন্দ্র নো চেঙ্গে রেখা জুলাই বাড়ি হদা সাক্ষাম কেন্দ্র গানাব সারা চার মারি বসংলাহার কতর গানাব ফিয়কজাখা অ বানিয়া কেন্দ্র শালগ্রাহাঙ্কনি চারতাই সারা চার বসংলাহার কতর গবাং পাতিমুং মানে থাইতাই দেরামুং গনাং লাহার আমচাইও মিয়া বেড়াই নাইকা হাঙ্কর নি লাহার নাইমথাং টাস্কফোর্স নি চেয়ারম্যান হাঙ্কর নাইকলফাং মোহাম্মদ সাজ্জাদপি ইয়াকবারা পুলিশ সুপার সুমর মজুমদার বসংলাহার কতরতেই তাং বেকরে ফার্মক্রাই কর্পোরেশনস লিমিটেডনি ডেপুটি জেনারেল ম্যানেজার মহেশ শর্মা নকবৈতে কুনি বদল র ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন ফুটবল সুপার লীগ নি উলথাম থংলাইমাও সিমনা টংমাকারিক ফুটবল ক্লাব কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও সিমনা টংমাকারিক ফুটবল ক্লাব নৈসা গোল্ডি ফেরবাই ভারত রত্ন সংগনও মেচেনখা তাবুক নবাতিবানী কক্তমা
थांनाय दामनाय जिब्रियो हास्तेनि बेबा खांखर फेरांखगै किसानि सिमि बुंखर खरखे वातै वावै मानो हनै हजाक मुंरखा नबारतिबार नायखं दिनै सालनि साखानि तंमारि 32 डिग्रि ते खामानि 22 डिग्रि सेल्सियसनि गानागिनि तंगै मानो दिनै आइजुगो खामानि तंमारि तंमानि 25.2 डिग्रि सेल्सियस फुंनि दाम बातामै सति 32 जरा वातै वाखा 24.3 मिलि

0: মিটার কক্রক বাই ককমা পরিমং তাবুক জরাতে অরণ পাইখ্যা উলনি ককতমা আওয়াই ইঙ্গান সানজা দামসনি তামৈ সতী ব্রী চিবাও
1: আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিও করতে এখন সময় সকাল 7:46 হয়ে 12 সেকেন্ড। এখন শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। আজ শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটির শিল্পী শ্রীকান্ত আচার্য।
2: এক একবার মনে হয় গীতাঞ্জলিতে আছে বহু স্বর বহু উচ্চারণ, কোথাও আনন্দের সর্বব্যাপী আচ্ছাদন, কোথাও দুঃখের প্রবল প্রার্থনা। তবু দুঃখের সিঁড়ি বেয়ে গীতাঞ্জলির কবি পৌঁছতে চান সেই আনন্দে। বলাকার কবিতাতেও পাই তারই প্রতিধ্বনি।
3: মত্ত সাগর পাড়ি দিল গহন রাত্রিকালে, ওই যে আমার নেই, ঝড় বয়েছে ঝড়ের হাওয়া লাগিয়ে দিয়ে পালে, আসছে তরি বেয়ে কালো রাতের কালি ঠালা ভয়ের বিষম বিষে, আকাশ যেন মূর্ছি পড়ে সাগর সাথে মিশে, উতল ঢেউয়ের দল খেপেছে না পায় তারা দিশে, উধাও চলে ধেয়ে।

0: করবে আপন সাথী বিরহী মরণে।
1: দুঃখ থেকে, বিচ্ছেদ থেকে, প্রতীক্ষার প্রত্যাশায় বারবার ফিরে আসেন

0: তবু মনে হয় গীতাঞ্জলি কাব্যগ্রন্থের শরীরে আছে সংশয় আর আশ্বাসের গ্রন্থনা, আশার উদ্বেগে টানা পড়েন। এখানে ঈশ্বরকে না পাওয়ার কত ভিন্ন ভিন্ন বেদনা, আবার পাওয়ার কত বিচিত্র উপলক্ষ। ধরা যাক অন্ধরাত্রির নিঃশব্দ অবকাশ।
1: এই জন্য রাত্রি উৎসবের বিশেষ সময়, যে অন্ধকার হইতে জগৎ চরাচর ভূমিষ্ঠ হইয়াছে, যে অন্ধকার হইতে আলোক নির্ঝরিণী নিরন্তর উৎসারিত হইতেছে, সেইখানে বিশ্বের সমস্ত উদ্যোগ নিঃশব্দে শক্তি সঞ্চয় করিতেছে, সমস্ত ক্লান্তি সুপ্তি সুধার মধ্যে নিমগ্ন হইয়া নবজীবনের জন্য প্রস্তুত হইতেছে। যে নিস্তব্ধ মহান্ধকার গর্ভ হইতে এক একটি উজ্জ্বল দিবস, নীল সমুদ্র হইতে একটি ফেনিল তরঙ্গের ন্যায় একবার আকাশে উত্থিত হইয়া আবার সেই সমুদ্রের মধ্যে শয়ান হইতেছে, সেই অন্ধকার আমাদের কাছে যাহা গোপন করিতেছে তাহা অপেক্ষা অনেক অধিক প্রকাশ করিতেছে।

0: অন্ধকার থেকে আলোকের উৎসার, অন্তরাল থেকে প্রকাশ, মৃত্যু থেকে উজ্জীবন, গীতাঞ্জলিতে নানা বিপ্রতিপের সঙ্গতি ঘটান রবীন্দ্রনাথ, সীমার সঙ্গে জুড়ে দেন অসীমকে। তবু তাঁর বেদনা যে ফুরোয় না, তাতেই গীতাঞ্জলি হয়ে ওঠে ব্যক্তিগত, আধুনিক, মানবিক এক গীতিসূত্র।
1: আসন পাতা হোক সমস্ত দিন ধরে, ওই আসনের কোথায় কত দূরে তাঁর স্থান হবে তাও হয়তো রবীন্দ্রনাথ বলবেন বারবার।

এতক্ষণ পরিবেশিত হল গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। আজ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজ শুনলেন শ্রীকান্ত আচার্য, শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় এবং সবশেষে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। আকাশবাণী মিলনীয়, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

মানুষের কোনো না কোনো একটা বিশেষ দিন থাকে, এই দিনটিকে স্মরণ করে রাখে, সে জীবনও কখনো ভোলে না। সে যতই ঝড় তুফান আসুক, শুনবো অন্তরালের ছবির গান। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার বাপ্পি লাহিড়ী।

মনের কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ে, তবে কখনো কখনো মুখে বলতে না পারা কথা চোখেও বলা যায়। যারা বোঝেন তারা ঠিক বুঝে নিতে পারেন। শুনব সন্ধ্যা প্রদীপ ছবির গানটি, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার মৃণাল বন্দ্যোপাধ্যায়।

সময় মেপে চলাই খুব ভালো। সময় যদি একটা নড়চড় হয়ে যায় তাহলে অনেক কিছুই বিগড়ে যায়। শুনব অভিমান ছবির গান। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার অজয় দাস।

মানুষের জীবনটা আসলে খুব জটিল, সবসময় বাগদৌড় করে চলতে হয়। শুনবো দুজনের ছবির গান। গানটি লিখেছেন বিভূতি মুখোপাধ্যায় এবং সুরকার বাপি লাহিড়ী।

আমরা সব সময় আমাদের আরাধ্য দেবতার উপাসনা করে থাকি, যাতে জীবনটা খুব সুন্দর হয়। তা সব জাতি, সব ধর্ম, সব সম্প্রদায়ের ক্ষেত্রেই এই জিনিসটা দেখা যায়। শুনব একটুকু ছোঁয়া লাগে ছবির গান। গানটি লিখেছেন মুকুল দত্ত এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

সরস্বতীর সেবা করি অন্য যে তাই জুটল না, লক্ষ্মী গেল অন্য পথে দুঃখ যে তাই ঘুচল না, সরস্বতীর সেবা করি অন্য যে তাই জুটল না, লক্ষ্মী গেল অন্য পথে দুঃখ যে তাই।

0: শুনছেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান, শিল্পী কিশোর কুমার। আনন্দ উল্লাস অনেক কিছুভাবে প্রকাশ করা যায়, তেমনি গানের রাগ তাল লয়ও বিভিন্ন রকমভাবে ব্যবহার করা যায়। শুনব প্রতিদিন ছবির গান। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার বাপ্পি লাহিড়ী।
1: শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁপ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক এক রাজার ঘরে লুট করতে।
2: তারপর কি হলো?

0: বললো ডাকাত, ওরে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওরে বাবা,

নজর দিতে না চাইলেও নজর চলেই যায়, এটা হয়তো নজরেরই কাজ। শুনব উর্বশী ছবির গান, গানটি লিখেছেন বিভূতি মুখোপাধ্যায় এবং সুরকার বাপ্পী লাহিড়ী।

এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পুনম ধিলু, ফারুক শেখ, মদন পুরী, ইফতেখার এবং আরও অনেকেই। পুনম ধিলু এখানে নুরি চরিত্রে এবং ফারুক শেখ ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন। শুনবো এবারে গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: You're not going to want to hear this.
1: ছবির ছবকটি গানে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। গানগুলোর সুর করেছিলেন খৈয়াম এবং গীতিকার ছিলেন যান নিশার আক্তার এবং মজরু সুলতানপুরী। এবারে গানটি শুনবেন মহেন্দ্র কাপুর, জগজিৎ কৌর, পামেলা চোপড়া এবং সহশিল্পীদের কণ্ঠে।

ছবিটি 1989, দুঃখিত 1979 সালে ভারতীয় বক্স অফিসে সপ্তম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। কেবল ভারতে নয়, 1981 সালে এই ছবিটি চীনেও মুক্তি পায় এবং ব্যাপক সাফল্য লাভ করে এবং চীনের দর্শকদের কাছে অন্যতম প্রিয় ভারতীয় সিনেমা হিসেবে স্বীকৃতি পায়। এবার গানটির শিল্পী আশা ভোঁসলে।

누리 힌디 추비리간에 볼 이번에 선보 블랙밀 추비리간 힌디 바샤에 블랙밀 남에 에카딕 힌디 시네마 묵디 배어질로 근데 에르모데 প্রশংসিত হয়েছিল দুটি হিন্দি চলচ্চিত্র এর মধ্যে 2018 সালে মুক্তিপ্রাপ্ত ব্ল্যাকমেল যা কমেডি ঘরানার যার পরিচালনা করেছিলেন অভিনয় দেও এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান কীর্তি কুলহারি বিদ্যা দত্ত এবং অরুণোদয় সিং তবে আমরা আজ গান শুনব 1973 সালে মুক্তিপ্রাপ্ত একটি দুর্দান্ত মিউজিক্যাল থ্রিলার গণনার ব্ল্যাকমেল ছবির গান যার পরিচালনা করেছিলেন বিজয় আনন্দ শুনবো অনুষ্ঠানের প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, রাখি গুলজার এবং শত্রুঘ্ন সিনহা। শুনবো এবারে গানটি, গানটি শুনবেন কিশোর কুমারের গানটি।

ছবির মূল কাহিনী হল এরকম, এক বিজ্ঞানী শক্তি সঞ্চয়ের এক নতুন সূত্র আবিষ্কার করেন। সূত্রটির ব্লুপ্রিন্ট চুরি করার জন্য নায়ক কৈলাস মানে ধর্মেন্দ্র এবং তার প্রেমিকা রাখি জীবনকে কেন্দ্র করে যন্ত্রণা ও অপরাধের জালবোনা এই সিনেমা। এবারে গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আপনারা শুনছেন গানে গানে, গানে গানে অনুষ্ঠানে নড়ি ছবির গানের পর শুনছেন ব্ল্যাকমেল ছবির গান। শুনবেন ব্ল্যাকমেল ছবির শেষ গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গানে গানে। ব্ল্যাকমেল ছবির গানের পর এবারে শুনব 1980 সালে মুক্তিপ্রাপ্ত আশা হিন্দি সিনেমা নিয়ে। এই ছবিটি অত্যন্ত জনপ্রিয় এবং ব্লকবাস্টার পারিবারিক ড্রামা ঘরানার একটি ছবি। ছবিটি প্রযোজনা এবং পরিচালনা করেছিলেন জে ওম প্রকাশ। শুনব প্রথম গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: one month.
1: ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র, রীনা রায়, রামেশ্বরী, গিরিশ কারনাড এবং আরও অনেকে। ছবিটির মূল কাহিনী হল একজন ট্রাক ড্রাইভার এবং একজন বিখ্যাত গায়িকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ছবির মূল আকর্ষণ হল পরিচালক জে ওম প্রকাশ তার নাতি ঋত্বিক রোশনকে, যিনি পরবর্তীতে বলিউডের সুপারস্টার হন, প্রথম এই ছবিতে শিশু শিল্পী হিসেবে পর্দায় নিয়ে আসেন এবং ছবিতে ঋত্বিককে একটি গানে নাচতে দেখা যায়। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করে এবং ব্লকবাস্টার হিসেবে রেকর্ড করা হয় এবং এটি ১৯৮০ সালের অন্যতম সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে চিহ্নিত হয়। শুনুন শেষ গানটি লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির কণ্ঠে। শুনলেন গানে গানে আকাশবাণী মিলনীয়, এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এতক্ষণ পরিবেশিত হলো দেশাত্মবোধক গান দেশে বন্দের অনুষ্ঠানে। আজ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মিলনীয়া এখন শুনবেন ভজন নিবেদনে পণ্ডিত ইয়াসরাজ।

এতক্ষণ পরিবেশিত হল ভোজন, নিবেদন করলেন পণ্ডিত যশরাজ। আকাশবাণী মিলনিয়া এবারে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে শুনবেন আকাশবাণী উজ্জয়িনীর কক বরক অনুষ্ঠান।

코랑 그나가 오랑 정로 카탕 방랑 카도 오랑 자열 오랑 쩍 독솔레 빠지라 뽕마

我可他妈是呀，要养来当个，然后呢，搞得那那，我看呢，我咋都上路哎。

वानसंगमा खावन तय ओ जदो तंगे न जदई ओ बखा कबन नंगले ओ वानसग।

ਜਨ ਜਦੋਂ ਜਦੋਂ ਨੀ ਸਸਲ ਮਲਯਨ ਨਾ।

他是累他是来和绿色湖的门口来，哦，他是车车人嘛呢，大部分小马路过，哦，大部分小马路过，大部分小马路过。

ও বসন্ত নবরসীমা নিজর মাঝি বিলত বারমা নিজর খাপালে উদিলা জর খাপালে বগলা জর তাবুনি সমরগি

오 마집이 롯데부벌 강야서 오 파굴레에 따탕지스도 파굴레 따탕자바투르 유딜르

mà hàm nhìn này vô mơ vang lên. Ta giờ hàm lăng lên.

Hoje a noite é tapa. Ah.

আর লংসগ খনাই দনাই খাপনি তাকু বুক হক তে মারি কিচিং সঙ্গ এফএম জেন্ট 101.6 মেগাহার্জ হাসুং নি রেসা মং পান্দা তে ও জরা সং হাসুং নি রেসা মং পান্দা ও জাদু নি রিসাব জাগ্রত সা মং রক খনাই তংলাই মানি বিনি আগল সং থাংলাই নে মুইতো মানো পান্দা তে কিসা জরা নি বিসিঙ্গ মুইতো মানো পান্দা ও বস সং কক দং নি বিসিং তে কেরং লাই নে কক লাম রক শালে নে মুইতো মান মানি কক রক সং শেয়ার খাইলাই নে হায়াদা ফাইডিং কে ও জরা তে তাংশ খনা থতো গ্রসা মুনি ফাইসিং থাংলাই ফিরা না তাম হিন আওতে তাংশ খনা থতো গ্রসা মুং ও জরা যতনি বাগৈ

มันได้เลยเลยเลยเลยมันได้บิบิเลยก็ได้

Ai, ama bo tha.

ไม่ได้บ้านนะใครใครบ้านชนะกระไรไม่ได้ลาลา

ne boko nga nai bo boko shira ram ne mane be

सजा दे दो।

ᱞᱟ ᱞᱟ ᱞᱟ ᱞᱟ ᱞᱟ ᱞᱟ ᱞᱟ ᱞᱟ

랑이 짱.

0: alfa jingo zora hano hai kok dok 2 3 2 6 2 5 3 te bas gango 0 3 8 1 dana ta pok di te kisa katal number 9 4 8 5 0 0 7 1 7 2 aur kok dok number on rok kringi mano norok call khai hore number on rok muitoman mani kok rok no bon rok jara share khai mano shawi mano phadi kaisa kok dok jara na en shabto hello lam so gata kok di for kaham
1: देवर का हम भाई नो आं आं से काफली या थाई ने आशा को मन मरा सिंह
0: दो शादी तक
1: गान रोक देते हैं मान
0: ए रचा मुंग रोक तां खनारी तोंग दो खनाई तोंग दी और फिर वा और जरा हंगे ते रिक्वेस्ट पांडा या मुझे मानो पांडा तीनी मुझे मान माने को रोक तोंग के मान नंग सावी मानो ता दो आकन खनाई तोंग दी दो हम भाई
1: दो आकन भाई
0: आओ तीन तो कई हर मूंग पांडा या बा फिर बासाई तो ना यंग जे मान संग दरोग नो हिंदी तो के ते कोक ग्रुप नी रसा मूंग रोक खनार नानी ते यो जरा मुझे मानो पांडा के जो नरोक खनारोग नी मुझे मान मानी कोक लाम रोग नो शेयर कहीं मानो शाहरी मानो ते कैसे कोक दुक हेलो दी फोर का हम ते लाम सोगा ताकुक दशा दी ताकुक देनी
1: মানে তাই মানে আকাশ বাড়ি সেইজন তো মানে রেডিও সেট খাই বাই তাহলে খাই তো
0: সাস্থ্যাই মানে ওয়াতি রংনি বাকি ফানো নেটওয়ার্ক রং মায়া আঙ্গি মানো হ্যাঁ দেবা টেকনিক্যাল প্রবলেম নি বাকি ক করে নিন এপস দি ফানো খানা বেলা সিঙ্গা দঙ্গে সাদি নি মুইটো মান মানে কক রক সাই খানার না দা অজরা দা দা দা ক করে হামাই হামাই হামাই ভাজিতে কেসে কক দুক হ্যালো হ্যালো
2: দীপর কাহাম ম্যাডাম
0: দীপর কাহাম তে লামসো গতা খুব সবংখা
2: আং উদি ফর মহারানি নি আছে
0: দ তাকু রাজ সাদি
2: মই তো মামা নি পান্ডা না ম্যাডাম তাব তো
0: এ এ এ
2: তাব তো তাব নি জরা ওয়াত নি জরা আউট দো চাং সেরাই ফ্রু আবো সেরাই আবো পাঁচশো বছর সেরাই মৈত না চাং মাহার দো মেন ইনকেই তামুকা সালসা আন্দারা কত বা আন্দারা বাইতে থাইচু খাকসান হি তালাং দাখা ও তৈ সাগা নাও ইনকেই তামুকা থাইচু খাকজা বাইই দারা কত কে আ তৈয়ারি তৈয়ার কিসা তরু দো তৈর তো জাপান তৈয়ারি সে কত মান খাই থাকতো ইনকে আর ও দারা কে তুই তো কই তংখা আংকে আর তুই আর সাকা ওয়া তো কই তংখা ইনকে দারা কে আর থাইকে তুই ন থাইকে সা ওই ন বকে আর আন লাই উই ন কে আর তুই বিশি ন কল খান খা দারা খান আ প্রস্তা মং খা কল খান খান কে কল গুই অইন জায়গা ও বকে হই যাও উই তং খা তা দারা কে ইনকে আংকা বো তা মং খা দারা থাই খান খান সা আর তুই খান কে কা উই তং খা আর তুই
1: ที่อยากได้กันเอาไว้สั่งชาวิจุนก็ดาราบัตรที่สุดทั้งกันเอาไปยังบัตรทั้งกาตุยดิสุวรรณที่ทั้งกันเอาไว้กาวิโนโกกาวิไผ่ขันได้โนโกโนทุกข์กาวิไผ่ขันโอเคมาไปชิมจะขัดตาต้ามงคาบุพังเกเรย์นะเคต้ามงคาสักเกอรี่บุพังเกเรย์มาโอเคต้ามงคาบ้านนี้ดาราเด็กบุพังเกเรย์ตั้งคู่ชิมว่านี่ดาราบุพังเกเรย์มาโอเคต้ามงคาสักเกอรี่
2: ดาราทุยอ๋อนี่จะขัดตามาไปโอเคดาราทุยบ้ายก็ทุยขบ้านตุยอ๋อกลุกทุยอ๋อดาราโอ้มาโน้นนั่นตุยอ๋อกลุกนั่นที่ตรงมาเลยนี่ดาราสตุยอ๋อกลุกทุยอ๋อนี่อามาบุษย์จะขัดตาโอเคตามองค่ะจะว่าตุยอ๋อกลุกทั้งมันนี่อาบุปัสสตาเพลียงก็ทุยขันจะก้าวไปไปขานอกอ๋อนี่จะมาบุษย์จะ আবার নন সিংরা সুতংখানা মা হে সিং হে বো গুলুক থাং মান গুদং মান যা আ বাজি সং থিকং কা বি থাই উক আপনে সরাছা তং কে মনেবি আমি আং থাং নাই নি থাং তো তো মনেবি থাই কা তা আ আ
0: ফক আ কগ্রম জমানতা হুম Pia banarok panda ha choya karai khnai tong di.

ওখানে টংলে মানে খনাত তো গ্রসামুং জরাও আন্দোলন তকেনি আলকায়গনিক বাই কুমার সানানি খরাং বাই রিচাবজাক রিচামুং বিনিয়াগলো হাইনহাই খনাত তক তেতাংসর চামুনি বখাকনো সংথাংলাই ফিরানো

0: ফাইজিং কেউ যারা কক নি ফাইজিং থাংলাই ফিরানো হাইনো হাই কক দু কাইসা ফাইসক পাইজাক নাই নো সাবত
1: হ্যালো বা
0: আই লামসগতি ফর কাহাম তাকুক
1: আং ইয়াং ইয়াং আং পাইলাবাং নি সুকরাই দিদো
0: পাইলাবাং নি সুকরাই দ সাদি তাকুক সাদি
1: আং তোমা মকা আজি

0: 那帮人家能动都动不啦。
1: 嗯。
0: 对车。
1: 嗯。
0: 对阿拉对着高楼又过来这个。
1: 嗯。
0: 你阿不还叫英国来吃单？
1: 嗯嗯。
0: 啊，这个可办。
1: 得，行呗。
0: 啊，对啊，对啊，对啊。
1: 好哈。বিনাব ওয়ান সুগি নাই কে মনি কথা কক নকলাইও তে কইছে কক দগ জরা হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
0: হ্যালো ভাই
1: দিবর কাহাম লামসগ তাকুক
0: দিবর কাহাম
1: তাকুক শালং খানা
0: আং সিন্নানি
1: ও
0: সিন্না দুইগরে কামি আনি বুমুং খাই বেখরেব দে বরমা
1: বেখরেব দশাদি তাকুক বেখরেব নিনি গানানি আয়াং ও এফ এম সেট রেডিও সেট হে গবা এফ এম সেট কিসি সাউন্ড কম রিনা দিদু এ এ আও হেকে কক সাত গিয়াম বলা দ তাকুক বেখরেব দ বেলেখ না তো নিনি মুং
0: বেখরেব দে বরমা
1: দশাদি
0: আং হুকাই কাইসা রসামুং খনানা নিমু সুমানি তা
1: আও রসামুং তাং খনারি তং দো
0: হিন্দি ফিল্ম
1: ই ই হিন্দি ফিল্ম নি নাং রসামুং খনারি তং ইউ দো তা ক খনাই তং দি নং মুই তো মান মানে কগর হ্যাঁ
0: কলাকার
1: মুই তো মান মানে কগর কে শেয়ার খানি দা তা ক শানা দা
0: মুই তো মান মানে কগ নি শেয়ার হং গাই তোই কমন তা কলাকার কলাকার বই না এ কাজা মুই তো মান মানে তা আং
1: দো দো দো তা ক খনাই তং দি দো হামবাই হামবাই হাও তিনি তো কয়হর মুং পান্দাইয়া তাকু ফিয়াবাং হিন্দি তো কিনি নো কবাং মারে চামুং খানারে ওই দঙ্গ জরা তমু নরক কক দুং বিসিং তে করং নাই হিঙ্গে করং এ মানো নরক নি মুজো মান মানে কক রং ও জরা নরক শেয়ার খাই মানো ফাজি তে কাইসা কক দুক নাই ন সাবত হ্যালো হ্যালো
2: হ্যালো ভাই
1: লামসো গদিপুর কাহাম
2: দিপুর কাহাম ননবা
1: দ হ্যালো
2: ইনি তো মুইতুমা না পান্না না ভাই
1: চিনি মুংরি গরা দি তাকুক
2: ও আঙ্গিয়াং আসি গর মাগরা জাবর মাসে
1: বিয়াং নি
2: আসি গর আসি গর
1: আসি গর নি মাগরাই দো সাদি তাকুক
2: মুইতুমা মা গে তো তাবুক তা মি সানাই কাজি রং নি সেন্ট্রাল ফ্রন্ট টা আজি নি তো ওই তাবু তো মু কোন পনি জে করি যা সানা আবার না মুইতুমা তা আজি যা যেন চেরাপর হব তিনি গিস্তি রোগা করো সাই নেই থাইমে না পাবো কে তো আদর করেছে আজি রোগ তো বসে বসে কালা হাতিয়া জলি চানু সাই রোগা বসে সিপাও সময় রোগা
1: হ্যালো হ্যালো এই লামসগ তাকুক দিব তাহা
0: ভাই আমন কস লাগন তে গান মাসে খনা হিনে
1: দা দা আং রে চামুং তো কবাং মানো খনারি টং দো খনাই টং তাকুক হাম ভাই হাম ভাই
0: আং কাই বুকু
1: হ্যালো হ্যালো হ্যালো
3: ও হ্যালো
1: হ্যাঁ দীপর কাহাম লামসগ তাকু
3: দীপর কাহাম
1: দ সাদি
3: না না খরাং খনাই দে লাম পা খাপ
1: হ্যালো এ এ সাদি
3: হ্যালো
1: এ হ্যাঁ
3: কখন
1: এ দেখা নিন কোলা ও ও হ্যালো
3: এ কিলা নি
1: ই ই ই দ খরং মরি মরি কে ফাইও
3: ও নিন কোলা খনা গেজে মানে নুম বাই কক মাসে দে আম বাল খকা
1: আও আম বো আব ন দ হং গে সাদি হে মুই তো মান মানি হ্যালো
3: মুই তো মান এ এ নি নগো বেরাই ফ্র
1: হ্যাঁ
3: আপ্র লাবা সার লাই ফ্র
1: কাহাম হ্যালো তাম্বো সাকা এ তামসুক ডিস্টার্বং খাইছে মানলিয়া হ্যালো হ্যালো

শুনলেন এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আগরতলা থেকে। এই অনুষ্ঠান আবারও শুনবেন বাংলা সংবাদের পর আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করা বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত ও অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। ইরানও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 3 দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরেই ভারতীয়রা যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাই কমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদীর তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব, বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ক যৌথ ঘোষণাপত্র আজ প্রকাশ করেছেন। এই ঘোষণাপত্রে উভয় নেতাই ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত ও অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং স্বীকার করে নিয়েছে যে আঞ্চলিক নিরাপত্তার জন্য কার্যকর সামুদ্রিক সহযোগিতা অপরিহার্য। যৌথ ঘোষণার পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ লক্ষ্যের ক্ষেত্রে সামুদ্রিক সহযোগিতার কেন্দ্রীয় ভূমিকার উপর জোর দেন।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন এবং 2070 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা এবং 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম যোগানের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
1: हम भारत में हाइड्रो प्रोजेक्ट्स, ग्रीन हाइड्रोजन, सोलर मॉड्यूल्स और विंड मिल्स के लिए मैन्युफैक्चरिंग इकोसिस्टम तैयार कर रहे हैं। भारत ने 2030 तक 500 गीगावाट रिन्यूएबल एनर्जी और 2070 तक नेट जीरो का लक्ष्य रखा है।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে রয়েছে। ভারত অস্ট্রেলিয়া সম্পর্ক সুসংহত ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতে জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ার

0: প্রধানের অতিরিক্ত 500 মিলিয়ন বিনিয়োগের কথাও তার বক্তব্যে উঠে আসে।
1: We share a focus on deepening and diversifying the relationship between our countries so we can continue to grow from strength to strength. Today we have done exactly that across the breadth of our relationship. With new landmark agreements, we are expanding our relationship across defence and security, education, science and technology, and energy security and critical minerals. Prime Minister Modi and I have released a joint declaration on defence and security cooperation to deepen our practical partnership.
0: তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার সঙ্গে বেশ কিছু মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইন্দোনেশিয়ায় যানবাহন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত জানিয়েছেন, দিল্লি, কলকাতা বা বেঙ্গালুরুর মতো ভারতের বড় বড় শহরের মানুষ যখন ইন্দোনেশিয়ায় বেড়াতে যান, তখন সেখানকার রাস্তায় পা দিয়েই যে জিনিসটা তাদের সবচেয়ে আগে চোখে পড়ে তা হল এক অদ্ভুত শান্ত পরিবেশ। এমনকি ব্যস্ততম রাজধানী জাকার্তায় রোজ হাজার হাজার গাড়ির ভিড় লেগে থাকলেও আমাদের চীনা শহরের মতো সেখানে অহেতুক বিরক্তিকর হর্নের আওয়াজ একেবারেই উধাও। ইন্দোনেশিয়ার ট্রাফিক শৃঙ্খলা দেখলে মনে হয় এটা যেন ওখানকার মানুষের একটা রোজকার নিয়ম। আসলে ইন্দোনেশিয়ার চালকেরা হর্ন বাজান শুধুমাত্র চরম বিপদে পড়লে বা অন্য কাউকে সতর্ক করার জন্য, তাছাড়া বাকি সময়টায় ধৈর্য এবং পারস্পরিক সম্মান বজায় রেখে রাস্তায় গাড়ি চলে। ইন্দোনেশিয়ার জীবনযাত্রায় অপ্রয়োজনীয় হর্ন বাজানোকে সাধারণত অভদ্রতা হিসেবে দেখা হয়। আমাদের মতো দেশের পর্যটকদের কাছে যেখানে হর্ন বাজানোকে গাড়ির একটা আবশ্যিক অংশ বলেই ধরে নেওয়া হয়, সেখানে ইন্দোনেশিয়ার এই শান্ত আর নীরব রাস্তাঘাট সত্যই এক দারুণ স্বস্তির অভিজ্ঞতা এনে দেয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভুবনেশ্বরের ওড়িশা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারতের গভীর সমুদ্রের মৎস্য সম্পদের দীর্ঘমেয়াদী ব্যবহারের লক্ষ্যে এক যুগান্তকারী জাতীয় প্রকল্পের সূচনা করেছেন। ব্লু ইকোনমি বা সমুদ্র নির্ভর অর্থনীতিকে দেশের সমৃদ্ধির এক অন্যতম হাতিয়ার হিসেবে বর্ণনা করে তিনি যুব সমাজকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ এবং সামুদ্রিক পেশাকে আপন করে নেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে এই ক্ষেত্রটি আগামী দিনে বিকশিত ভারত গড়ার প্রধান ভিত্তি হয়ে উঠবে। দেশে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে সরকার এক বড় উদ্যোগ নিয়েছে। এ পর্যন্ত দেশজুড়ে কৃষকদের প্রায় 22 লক্ষ কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে, যার মোট মূল্য 9,404 কোটি টাকা। দেশের কৃষিকাজে উৎপাদন বাড়াতে 2014-15 সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। এর লক্ষ্য হল জমি তৈরি, বীজ বোনা, জলসেচ, ফসলের সুরক্ষা এবং ফসল কাটা থেকে শুরু করে তা ঘরে তোলা পর্যন্ত চাষের প্রতিটি ধাপে আধুনিক মেশিন ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে তেহরান, বাহরিন, কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে এবং পারস্য উপসাগরে যুদ্ধ অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তিটি অস্তিত্বহীন হয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে চলাচল করা জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির ভঙ্গ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হল। এর আগে গতকাল ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটি এবং বন্দর এলাকায় আঘাত হানে। ওমান উপকূলের কাছে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রেক্ষিতেই ওই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আজকের আক্রমণ পাল্টা উভয় পক্ষের দিক থেকেই আরও বড় আকারের ছিল বলে মনে হয়েছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম বাহিনীর সদর দপ্তর বাহরিনে অন্তত দুবার সাইরেনের শব্দ শোনা গেছে। বাহরিন, কুয়েত বা কাতারে ক্ষয়ক্ষতির বিশেষ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে সেদেশের দিকে নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলি প্রতিহত করা সম্ভব হয়েছে। বাহরিন ও কুয়েতে হামলার দায় ইরানের রেভলিউশনারি গার্ড স্বীকার করেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের বিভিন্ন স্থানে প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তারা ছবিও প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের অবাধ স্বাধীনতা ফিরিয়ে আনাই এই আক্রমণের উদ্দেশ্য। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় গতকাল নিরাপত্তা বাহিনী জঙ্গিদের একটি গোপন আস্তানা খুঁজে বের করেছে এবং সেখান থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা জঙ্গিদের সহায়তাকারী হাজি লাতিফের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিল্লাওয়ার এলাকার উঁচু পাহাড়ি অঞ্চলে এই আস্তানাটি খুঁজে পাওয়া যায়। রাবাগের বাসিন্দা লাতিফকে গত 2 জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে কয়েক বছরের সীমান্ত পেরিয়ে 1 ডজনের বেশি জঙ্গির অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগ রয়েছে এবং পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে। হিরানগর সেক্টরের বাবিয়া সীমান্ত গ্রাম থেকে গত

0: গতকাল সন্দেহভাজনক ব্যক্তিকে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী। নিজেকে প্রেম বলে পরিচয় দেওয়া বছর 45-এর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত ও অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। এখন আবারও আগরতলা কেন্দ্র থেকে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান।

0: খনাইতমনে মানে জিগার তকে নি পঙ্কা সুদাস ভাই সাধনা সরগম নি খরং ভাই রচাব জাক রচাবং মৈতমানো পান্ডা ও খাপং নি মারি কিচিং তাকুকতে
1: শুনলেন আগরতলা কেন্দ্র থেকে রিলে করা এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আপনাদের দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ ইংরেজি সংবাদ।

0: শুনলেন দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ ইংরেজি সংবাদ অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কবিতার আকাশ। এই অনুষ্ঠানের শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়।
1: কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল, সে তোমার প্রাণীর প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি, তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি মর্তির মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা, পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে, তোমার মানস খোঁজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশাই যা মোর ধুলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে আজ তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন, ভার তার না রহিবে, না রহিবে দায়, হে বন্ধু বিদায়। মোর লাগে করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে, শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্দখানি যে পারে সাজাতে, অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছিলাম তার পেয়েছ নিঃশেষ।

পুলু, কেমন আছিস? ভালো? বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো, মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। এই দেখ, পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি, তারপর জানিস খুলনা গেছিলাম অপর্ণাদের বাড়ি। খুলনা তো এখন বাংলাদেশ, ওখানে কে থাকে? আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কলকাতায়। সেসব যাক, এবার আসি যে জন্য চিঠি সেই কথায়। জানি না কোত্থেকে শুরু করব, ঠিক কোন দুঃখ ভোগ। তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ। তুই বলবি আমার দোষ, রাখিসনি কেন যোগাযোগ? যোগ আর যোগ রাখব কোথায়, আয়ুষ্কালে শুধুই বিয়োগ। 6 দিদি, 10 বাবা, 17 গেলেন মা, আর 22 বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা। আর শুধু ওরাই নাকি, কয়লার ট্রেন, দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশ ফুলে ঢাকা নিশ্চিন্দিপুর। বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি, রোগা দড়ি হেঁটে নামতো কাশিঘাটের 64 সিঁড়ি। বাবার আর লেখা হল না গ্রাম জাগানো মহৎ পালা। দীর্ঘশ্বাসের চাপা সংলাপ শুধু শুনতে পেল

0: গণেশ মহলা। এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার, আঙুল দিয়ে দেখি বলেন, ওই যায় সব যাত্রা আমার, হরিধ্বনি দাও হিসাবে, দু হাতে ওড়াও বিন্নি খই, বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই। ফিরে এলাম দেশের বাড়ি, ঘুরলো আবার রেলের চাকা, সম্বল বলতে গলার পইতে মার জমানো 36 টাকা। পল্লী বাড়ি একই আছে, ধোঁয়াটে মাঠ, কাশের বন, নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে, অ্যাম্বিশন। লিভিংস্টোন পড়ছি তখন, কবে যাব আফ্রিকায়, দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জলপানি পায়, মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতের ছেলে দূর পালালো, দূর বলতে কলকাতা, তেতলা বাড়ি, ইলেকট্রিক আলো। অখিলবাবুর রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম, নতুন বইয়ের মলাট দেখলে ইচ্ছে হতো লিখি বাবার নাম। একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা, তাতে মা লিখছেন ভাঙা ছন্দে, মা লিখছেন কবিতাতে, অপু আমার মাথার ওপর উঠছে জানিস রাতের আকাশ, কদিন পরে গণেশ পুজো, তোরা কলেজে ছুটি কি পাস, চারা গাছটা পুঁতে গেছিলি, কদিন হলো দেইনি জল, গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল, কদিন ধরেই জ্বরটা আসছে, বলা হয়নি কথায় কথায়, তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায়, অপু আমার মাথার উপর আকাশ ভাঙছে, উহ কি কালো, পাঠাবি রে জোনাকি ঘুম, পাঠাবি রে ইলেকট্রিক আলো। সেই থেকে তো শ্মশানের কাঠ, গার্হস্থ্যে আমার হলো অক্ষয়, যারা চলে যায় কে বলল শুধু তাদেরই সব দাহ হয়, প্রথমে প্রথমে পুড়ে যেতাম, নতুন বিয়োগ চড়া আছে, দেখ সন্তাপ কথাটাতে তাপ কথাটা লুকিয়ে আছে। একদিন তখন হবিষ্যি চলছে, এঁটো ছিটিয়ে ডাকছি কাক, হঠাৎ মনে হলো এ কি করছি, আমি না হিমাদ্রি নন্দন মৈনাক, সেই থেকে তো পালানো শুরু, থাকতে দেবে বৃক্ষ বন তোমার সবুজ পাতার ভিড়ে, রাখবে আমায় রাখবে গোপন, গাছ দেখলি ভয় করে যে, চিতা কাঠ বড্ড ভয়, শরীর জুড়ালো হঠাৎ করে, হঠাৎ শরীরে সূর্যোদয়, মা অপর্ণা মুছে গেল ওদের মুখের টুকিটাকি, বলি ফেললো অপর্ণার ছবি, হাঁ করে দেখছো আমি নতুন নাকি, পুলু একটা সত্যি কথা এবার তবে বলি তোকে, আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে, আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে, দিদি বাবা মা অপর্ণা এরা না, কার কথা বলছি জানিস, একটু ভালো করে মনে করে দেখ, তুই ওদের খুব কাছ থেকে চিনিস, মনে পড়ে সেই খুলনা যাওয়া, পদ্মা নদী, ছবির সেট, হঠাৎ তুই ডাকলি আমায়, হাতটা দে না ইডিয়েট, হ্যাঁ ওই গল্পের পাতা, আমার অপ্রকাশিত প্রথম বই, গল্পের শুরুটা তুইও জানিস, গল্পের শেষটা গেল কই, সেদিন গল্পে ঝিঁঝি ডাকছিল মাথার উপর বৃক্ষ ছাতা, সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা, ওরা কি সব ওখানে আছে, চালে ডালে পাতা সংসার, সংসার না বৈরাগ্য।
1: কবিতার আকাশ অনুষ্ঠানে শুনলেন শেষের কবিতা এবং ইতি অপু, শিল্পী ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে, এখন শুরু হচ্ছে আমি নারী এ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আমার কথা, আজ বলবেন বাসুলি বৈদ্য, ল্যাব টেকনিশিয়ান, বিলোনিয়া মহকুমা হাসপাতাল।
2: আমি শ্রীমতী বাসুলি বৈদ্য, আমি বিলোনিয়া মহকুমা হাসপাতালে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছি।

0: আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের অনুষ্ঠান আমার কথায় কিছু বলার জন্য সুযোগ হওয়ায় আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি। আসলে এটি এমন একটি মাধ্যম যাতে নিজের যে সুপ্ত কথা থাকে সেটিও সবার সাথে ভাগ করে নেওয়া যায়। এবার আসল কথায় আসি, আমি বিএসসি ও ডিএমএলটি করে আত্মনির্ভর হবার কথা ভেবে আমার স্বামীর সহায়তায় বৈদ্য ডায়াগনস্টিক্স নামে বিলোনিয়াতে হাসপাতালের সঙ্গে একটি প্যাথোলজি দিয়ে প্রায় 15 বছর এই প্রতিষ্ঠান চালাই। তারপরে এনএসএমের আন্ডারে ল্যাব টেকনিশিয়ান হিসাবে চাকুরি পাওয়ার পরে আর নিজের প্যাথোলজি চালাতে পারিনি। আমি প্রথমে গর্জি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, তারপর শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটাল এবং বর্তমানে বিলোনিয়া সাবডিভিশনাল হসপিটালে ল্যাব টেকনিশিয়ান হিসাবে কর্মরত আছি। আমি স্বনির্ভর হয়েছি ঠিক আছে, কিন্তু আশা ছিল মনের সুপ্ত ইচ্ছা নিয়ে সাফল্যের চূড়ায় ওঠার। যাই হোক, ভাগ্যের পরিহাসে সফলতা পূরণ করতে পারিনি, কিন্তু আমি পারিনি। তাতে কি হয়েছে, আমি চাই বর্তমান সমাজের প্রতিটি মহিলা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। বর্তমানে নতুন প্রজন্ম মোবাইলের প্রতি অতিমাত্রায় আসক্ত, এই আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে জানতে হবে, নিজের পরিচয় করতে হবে। এই সংকল্প প্রতিটি মহিলার থাকা উচিত, প্রতিটি নতুন প্রজন্মের থাকা উচিত। আমি গান ভালোবাসি, অবসর সময়ে আমি গান শুনি, আমি দেশ দুনিয়া ভ্রমণ করতে ভালোবাসি। বর্তমানে বিভিন্ন শারীরিক অসুস্থতা ভ্রমণে বাধা হয়ে দাঁড়ায়। এই বলে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ।
1: আমার কথা, এতে আজ শুনলেন বাসুলি বৈদ্যের কথা, যিনি বিলোনিয়া মহকুমা হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান। আপনারা শুনছেন অনুষ্ঠান আমি নারী, এতে আজ রয়েছে এপক্ষের গিন্নি। আজকের গিন্নি দীক্ষা সাহা, যিনি একজন সোশ্যাল ওয়ার্কার, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে কর্মরতা, বাড়ি নেতাজি পল্লী বিলোনিয়ায়।
2: নমস্কার, এপক্ষের গিন্নি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সবাইকে। শ্রোতা বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বিলোনিয়া শহরের নেতাজি পল্লীতে। সেখানে আজকে আমি কথা বলবো আজকের গিন্নি, যিনি ওনার নাম দীক্ষা সাহা। দীক্ষা, উনি বিলোনিয়া চাইল্ড প্রোটেকশন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে উনি, আজকে আমি দীক্ষা ম্যাডামের বাবার বাড়িতে এসেছি ওনার সাথে কথা বলার জন্য। আজকের অনুষ্ঠানে কথা বলবো এবং শুনবো ওনার জীবনের সুখ দুঃখের গল্প। প্রথমে ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এপক্ষের গিনি অনুষ্ঠানে।
3: ধন্যবাদ। তাছাড়া আমি ধন্যবাদ জানাতে চাইছি আকাশবাণী বিলোনিয়াকে আমাকে তোমাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য আমার সুখ দুঃখের কথা তোমাদের সাথে আমি যাতে ভাগ করে নিতে পারি, সেই সুযোগটা দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আকাশবাণী বিলোনিয়াকে।
2: আচ্ছা, আজকে তো আমি এসেছি আপনার এই যে নেতাজি পল্লীতে, আপনার বাবার বাড়িতে, তাহলে এবার জানবো আপনার শ্বশুর বাড়ি কোথায়।
3: আমার শ্বশুর বাড়ি গোমতি জেলায় মির্জাতে।
2: আচ্ছা, পড়াশোনা তো বিলোনিয়াতে?
3: হ্যাঁ, আমার সব কিছুই বিলোনিয়াতে। এখানেই স্কুল, এখানেই কলেজ এবং এখানেই এখন কর্মরত আছি।
2: আচ্ছা, মানে অফিস বিলোনিয়াতে, তাই সেই কর্মসূত্রে আপনি বাবার বাড়িতে আছেন এখন বর্তমানে?
3: হ্যাঁ।
2: আচ্ছা, হাজবেন্ড কী করেন?
3: আমার হাজবেন্ড এখন গন্ডাছড়া ব্লকের আন্ডারে আছে, উদ্যোগিনী একটা ইন্টারন্যাশনাল একটা সংস্থা আছে, সেখানেই ও তোমার ডিস্ট্রিক্ট কনসালটেন্টে কর্মরত আছে।
2: আচ্ছা, বাপের বাড়িতে কে কে আছে আপনার?
3: আমার বাবার বাড়িতে আমি, মা আর আমার ছোটো বোন।
2: ছোটো বোন। আর শ্বশুর বাড়ি?

0: শ্বশুর বাড়িতে সবাই আছে, আমার শ্বশুর আছে, আমার ভাসুর আছে, আমার জা আছে, আমার ভাসুর ঝি আছে, ভাসুরের ছেলে আছে, আমরা সবাই মিলেই থাকি।
1: তাহলে তো ছুটি ছাড়া তো শ্বশুর বাড়িতে বোধহয় যাওয়াটা খুবই কম হয় নাকি?
0: হ্যাঁ, সেটা একদমই খুব কম হয়। যখনই শনি রবি আমারও ছুটি হয়, আমার হাজবেন্ডেরও ছুটি হয়, তখন আমরা যাই, গিয়ে ঘুরে আসি শ্বশুর বাড়িতে।
1: দাদা তো বললেন গন্ডাছড়াতে কর্মরত, এখন গন্ডাছড়া পোস্টিং?
0: হ্যাঁ, এখন গন্ডাছড়া পোস্টিং আছে।
1: বিয়ে হয়েছে কদিন হয়েছে? আমি দেখে বুঝতে পারছি বিয়েটা বোধহয় বেশি দিন হয়নি, একদম সদ্য বিবাহিতা আজকের গিন্নি। বিয়েটা কবে হয়েছে তবুও আমাদের শ্রোতা বন্ধুদের একটু বলবেন।
0: হ্যাঁ হ্যাঁ, আমি একদম সদ্য বিবাহিতা। অ্যাকচুয়ালি আমার সোশ্যাল ম্যারেজ হয়েছে 2025-এর নভেম্বর মাসে, 24-এ নভেম্বর। আর আমি আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল 2020-তে।
1: আচ্ছা,
0: 2020-এর আগস্ট মাসের, আমাদের 20 তারিখে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল।
1: ম্যারেজ,
0: হ্যাঁ, সেই রেজিস্ট্রি ম্যারেজ যদি ধরি তাহলে আজকে আমরা 7 বছর, ছয় সাত বছর। আর সোশ্যাল ম্যারেজের আমরা আজকে সবে মাত্র 7 মাস।
1: বাহ, মাত্র 7 মাসের সংসার আপনার?
0: হ্যাঁ, সংসার 7 মাসের আর 7 বছর দুটো সেমই
1: সেমই। ভালোবাসা যদি থাকে তাহলে সব কিছু মানে এখনো মনে হয় যে নতুন, পুরনো হলেও সেটা নতুনই মনে হবে।
0: হ্যাঁ, আমার কাছে সেমই লাগছে, আমার কাছে কোনো কিছুই চেঞ্জেস আমার কাছে এখনো লাগছে না। আমি গত 6 বছরও যেমন ছিলাম, আমি এই বিগত 7 মাসেও আমি সেমই আছি। আমার কোনো কিছু পরিবর্তনও হয়নি, কোনো কিছু আমার পরিবর্তন লাগছেও না। শুধু এতটুকুই যে আমরা স্বামী স্ত্রী হিসাবে চলছি, ফিরছি, একজনের বাড়িতে আরেকজনের যাচ্ছি, সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করছি, এটাই আমাদের কাছে নতুনত্ব। আর এর থেকে বেশি আমাদের কিছু আর নেই।
1: তাহলে এখন তো প্রশ্ন আমার জাগবে এবং শ্রোতা বন্ধুদের মনেও নিশ্চয়ই যাচ্ছে ইতিমধ্যে, যে বিয়েটা কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ?
0: অবশ্যই আমাদের বিয়েটা লাভ ম্যারেজের। ওনার, আমার হাজবেন্ডের সাথে পরিচয় আমার 2019-এ। অনেক বড় একটা কাহিনী আছে, বড় একটা
1: শুনবো, কিছু খানিকটা শুনবো।
0: হ্যাঁ, কিছু কাকতালীয় ঘটনাও আছে। তো 2019-এর জানুয়ারি মাসে আমার ওর সাথে পরিচয় হয়। তো অ্যাকচুয়ালি আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেশি দিনের ছিলাম না। 2019-এ আমাদের পরিচয়
1: 20-তে।
0: হ্যাঁ, আমরা 1 বছর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম। সত্যি কথা বলতে কি, ওর সাথে আমার একটা ডিল ছিল, যদি তোমার সাথে আমি 1 বছর, তোমাকে আমি 1 বছর দেখবো, যদি আমার সব দিক থেকে ভালো লাগে, যদি আমার সব কিছুর দিক থেকে তোমাকে পারফেক্ট মনে হয়, তাহলে 1 বছরের মধ্যেই আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে নেব। এটার পিছনেও আমার আমার কিছু কারণ আছে, এটা রেজিস্ট্রি ম্যারেজ করার পিছনে। কারণ আমি বাবার বাড়িতে বিলোনিয়াতে যেখানে থাকি সেখানে আমি সবার বড়। আমার ছোট, আমার বোন আছে, আমার মামাতো বোন আছে, আমার মশাতো বোন আছে, মানে আমার, বলে না যে বড়রা যেভাবে চলে ছোটরাও সেভাবে চলে, তো আমাকে দেখেই ওরা অনেক কিছু শিখে, অনেক কিছু চলে। তো আমি চাই না যে আমার জন্য কেউ বাজে মন্তব্য করুক, আমার ছোট বোনদের কেউ বাজে মন্তব্য করুক। সেই দিক থেকে দেখি, সে সোশ্যাল জিনিসটা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঠিক আছে, ভালো তো বাসি, ঠিক আছে, যদি মানুষটা সঠিক হয় তাহলে আমি 1 বছরের মধ্যেই রেজিস্ট্রি ম্যারেজ করে নেব। তো সেই জন্য আমরা 1 বছরের মধ্যেই রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছিলাম।
1: 1 বছর একসাথে চলে মনে হয়েছে যে না, লোকটা আমার জন্য একদম পারফেক্ট নাকি?
0: হ্যাঁ, একদমই। আমি ওকে খুব তাড়াতাড়ি চিনে ফেলেছিলাম আর ভেবেছিলাম, মানে ভেবেওছি, এবং যেটা এখন আমি বুঝছি না, আমার ডিসিশনটা ঠিকই ছিল। 1 বছর আমি অনেকটাই চিনেছি ওকে, ওই 1 বছর যেমন ছিল সে এখনও সে একই রকমই আছে, সব দিক থেকে ঠিকই আছে।
1: তাহলে প্রথম পরিচয়টা কি বিলোনিয়াতে?
0: না,
1: দেখা দেখা প্রথম
0: না, আমাদের প্রথম দেখা, প্রথম পরিচয় বিলোনিয়াতে না। বললাম না, অনেক বড় একটা কাহিনী আছে। তো ছোট্ট করে আমি বলি, আমি তো নাচ করি।
1: শুনেছি সেটা, সেটাও শুনবো আপনার কাছে।
0: হ্যাঁ, নাচ করি, নাটক করি, তো সাংস্কৃতিক দিক থেকে যুক্ত আছি। তো গত 2017, 2018, 2019, 2020 মোটামুটি 3-4 বছর আমি লাগাতারই আমাদের আউট অফ স্টেট গিয়েছিলাম, এই একবার নাচের প্রোগ্রামে আর 4-5 বার আমি নাটকের প্রোগ্রামে। তো সেই সুবাদে 2019 সালে আমি নাচের একটা, আমাদের নর্থ ইস্টের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা হয়েছিল সিকিমে, সিকিমে গ্যাংটকে হয়েছিল। হ্যাঁ, তো আমরা এখান থেকে, আমি যেখানে নাচ শিখি সিজন ডান্স একাডেমি, ওই সিজন ডান্স একাডেমি আমাদের পুরো একটা টিম আমরা গিয়েছিলাম সিকিমে। তো ওইটা তদারকি করেছিল NYK, ন্যাশনাল ভলান্টিয়ার যেটা সংস্থাটা, ওইখানে করেছিল। আর তখন আমার হাজবেন্ড ওই NYK-তে কর্মরত ছিলেন। তো সেই সুবাদে ওই, ওরা আমাদেরকে নিয়ে গিয়েছিল গাইড করে, সব কিছু ওরা দেখেছিল, তো এমনিতেই ওরা সিনিয়র হিসেবে গিয়েছিল, আমরা সেখান থেকে সংস্থা হিসেবে গিয়েছিলাম, তো আমাদের প্রোগ্রাম টোগ্রাম হয়েছিল, তো সেই সুবাদে আমাদের দেখা। তো ফার্স্ট যদি বলি দেখা হয়েছে, ফার্স্ট দেখা আমার আগরতলাতে, ফার্স্ট আমি দেখি অফিসের ওইখানে, অফিস থেকে আমরা স্টেশনে গিয়েছিলাম, সেখানে আমাদের ফার্স্ট দেখা। তখন তো জানি না কী হবে না হবে। তো তারপর সেই পরে আমরা প্রায় এক সপ্তাহ আমরা সিকিমে ছিলাম, তো ওই তখনই হয়তো বা ও আমাকে দেখেছে, আমি ওকে দেখেছি। প্রথম আমরা কোনো কিছু বলিনি। যখন আমরা আসছিলাম, আমার এখনও মনে আছে, 26শে জানুয়ারি আমার বার্থডে, তো আমরা রওনা দিয়েছিলাম 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি আমরা পুরোটাই ট্রেনে ছিলাম। তো ওই যখন ও আমাকে ফার্স্ট প্রপোজ করে, তখন 25শে জানুয়ারি রাত্রবেলা ছিল, কিন্তু 12টা বাজছে, মানে আমার বার্থডে টাইম আসছে। তো ও কী করেছে, ওই বার্থডের টাইমেই আমাকে বার্থডে উইশ করলো, একসাথে আমাকে
2: প্রপোজও করলো।
0: তো তখন আমি কোনো কিছু বলিনি, আমি বললাম ঠিক আছে দেখি ইয়ে করে। কিন্তু অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে, ওই এক সপ্তাহে অনেকটা আমরা একে অপর, মানে কী বলবো, অনেকটা কাছে চলে এসেছিলাম কথাবার্তায় বা দেখাশোনাতে। কারণ এক সপ্তাহে যখন একসাথে অনেকজনে মিলে থাকি, তখন একটা অ্যাটাচমেন্ট চলে আসে। তো আমি বললাম যে না, এখন কিছু বলবো না, কারণ এক সপ্তাহের পরে তুমি, আমি হয়তো বাড়িতে গিয়ে চেঞ্জও হতে পারে আমার মাইন্ড, বা ওরও মাইন্ড চেঞ্জ হতে পারে, দেখি না বাড়িতে গিয়ে কী হয়। কিন্তু মনে মনে কিন্তু আমারও ভালো লেগেছিলো, ভালো লাগেনি যে এমন না। তো আমি তখন বলিনি, বাড়িতে আসার পর একটা শর্ত রেখেছিলাম, দেখি কে আগে ফোন করে, কি তুমি ফোন করো না আমি ফোন করি। তো এক বাড়িতে আসলাম 26শে 26 তারিখ, 27 তারিখ আমরা বাড়িতে পৌঁছালাম। পৌঁছানোর পর 28 তারিখ ও ফোন করেছে আমাকে। তারপরে ফোনের থেকে আস্তে ধীরে ফোনে কথাবার্তা হলো, তারপর আর কি এক বছরের মধ্যে তো রেজিস্ট্রি করে ফেললাম, এই আর কি আমাদের।
1: শুনে খুবই ভালো লাগলো আপনার বিবাহিত জীবনের শুরুটা শুনলাম আপনার কাছ থেকে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে শ্রোতা বন্ধুরা। এখন আসব বিয়ের পর। বিয়ে তো বললেন 2020 রেজিস্ট্রি ম্যারেজ, এবং 7 মাস হয়েছে যেটা সোশ্যাল ম্যারেজ হয়েছে। আপনাদের ঘুরতে গেছেন কিনা কোথাও হানিমুন?
0: না এখন আমাদের হয়নি, কিন্তু প্ল্যান আছে, এই মাসেই প্ল্যান আছে
1: কোথায়
0: যাওয়ার। ভাবছি হাফলং যাব, এখন এটা ট্রেন্ডিং এ চলছে, সবাই যাচ্ছে। তো তাও এখানে একটা ইয়ে আছে যে আমার অফিশিয়ালি ভাবেই আমার একটা ট্রেনিং আছে গুয়াহাটিতে, সো ওই ট্রেনিংটা একবার ট্রেনিংও যাব, সেখান থেকে শেষ করে আসার সময় ভাবলাম একবার দুজনে একটু ঘুরে আসব, এই আর কি প্ল্যানিং চলছে।
1: আচ্ছা, আপনি থাকেন বিলোনিয়াতে, দাদা থাকে গন্ডাছড়া, দুজনের দেখা সপ্তাহে হয়তো বা একদিন কি দুই দিন। আচ্ছা, তখন যে ঘরের কাজগুলি একা আপনি করেন নাকি, আপনি যখন থাকেন না তখন তো দাদা একা করেন, যখন আপনি যান তখন কি আপনি করেন নাকি দাদা আপনার সঙ্গে হেল্প করেন?
0: ঘরের কাজ বলতে, আমি তো বাবার বাড়িতে থাকি, তো তেমন তো এখানে কোনো কাজ করতে হয় না।
1: যখন দুজন একসাথে,
0: যখন দুজন একসাথে এখানেও, যখন বেশিরভাগ আমাদের দেখাটা বেশিরভাগই বিলুনিয়াতেই হয়, বেশিরভাগ ছুটিতে ওই, হ্যাঁ ওই এখানে আসে, কারণ আমার টিউশন থাকে, নাচের ক্লাস থাকে, তো আমি সেগুলি ফেলে ফুট করে চলে যেতে পারি না। তো সেই জন্যই ও যখনই ছুটি পায় ও এখানেই চলে আসে। তো এবার আমরা যদি মনে করি যে আমরা যাব, তখন আমাদের আগরতলাতেও বাড়ি আছে, আগরতলাও আমরা থাকি, তো আমরা আগরতলাও যে যাই, বা যদি আমার শ্বশুরবাড়ি মির্জাতে সেখানেও গেলে যাই। যদি আমরা একা থাকি বিলোনিয়া বাদ দিয়ে, যখন বিলোনিয়া থাকি তখন তো মাই সব কিছু হ্যান্ডেল করে নেয়, আমাদের কিছুই করতে হয় না, আমরা শুধু ছেলে মেয়ের মতো বসে শুধু খাই, আর কিছু করতে হয় না। যখন আমরা দুজন একসাথে থাকি তখন সত্যি বলতে বেশিরভাগ কাজ ওই করে, আমার তেমন কোনো কিছু এখনো আমি করিনি, ওই মোটামুটি সব কিছু করে।
1: দীক্ষা ম্যাডাম অকপটে স্বীকার করলেন যে দাদাই সব কাজ করেন যখন ওনারা দুজন একা থাকেন, একসাথে থাকেন।
0: হ্যাঁ বেশিরভাগটা উনি ওই করে, আমি যদি যখন আমার ইচ্ছা করে আমি করলে করি, না করলে নেই, কিন্তু ও করতেও দেয় না, ও বলেছে থাক তুমি একদিনের জন্য হলো, দুজনের জন্য হলো, আচ্ছা আমি করছি কিছু না। আর অন্য সময় কী করে, না দুজনে একসাথে মিলেই কাজটা ভাগ করে নিই, ঠিক আছে তুমি একটু করো আমি একটু করি, ভাবে আমাদের চলে। কিন্তু মানে ওই হেডেকটা আমাকে আসতে দেয় না আর কি, তো আমি ওই হেডেকটা আমি এখনও পাইনি তেমনভাবে।
1: ভালো ভালো। আচ্ছা এবার রাগ নিয়ে কথা বলবো, রাগটা কার বেশি আপনার না দাদা?
0: রাগটা আমারই বেশি, রাগ হোক জিদ হোক সব কিছু আমারই বেশি।

0: জানি না ও কিভাবে হ্যান্ডেল করে, কিন্তু ও হ্যান্ডেল করে, হ্যাঁ ও করে নেয়, ও হ্যান্ডেল করে নেয়, ও আমাকেও হ্যান্ডেল করে নেয়। রাগ হলেও আমি ওকেই দেখাই, জিদ হলেও আমি ওকেই দেখাই, সবকিছু ওকেই দেখাই।
1: এছাড়া আর কোনো রাগ নেই?
0: না তেমন ওর রাগ নেই, বা রাগ যদি থাকেও আমাকে সে কখনো ওইরকম দেখায়নি। আজকে আমাদের রিলেশনশিপে যদি 7 বছর হয়ে যায়, আমি 7 বছর কখনো ওকে দেখিনি যে ও আমার উপরে জোর গলায় কোনোদিন কথা বলেছে।
1: চাপা কোনো রাগ আছে কি? অনেকের আবার রাগটা প্রকাশ কম পায়, ভেতরে ভেতরে অনেকে রাগ করে, কিন্তু
0: না ও ওর এরকম ভেতরে রাগও আমার আমার সামনে কখনোই হয়নি, আমাকে কখনোই দেখাইনি। ও বলে যে না আমি তোমার সাথে রাগ করে থাকতে পারি না, তো বলে যে না আমি তোমাকে ভালোবাসি এই জন্য আমি তোমাকে রাগ করে।
1: আপনার রাগটা কি প্রকাশ পায়? ঝগড়াঝাটি, চেঁচামেচি এরকম হয়?
0: হ্যাঁ আমি সাথে সাথেই দেখিয়ে দিই।
1: বেচারা চুপ থাকে?
0: হ্যাঁ বেচারা চুপই থাকে,
1: কিছুক্ষণ পরে থেমে যায়।
0: ও চুপই থাকে, ও কিছুই বলে না।
1: সেটাই তো, থেমে গেলেই তো, চুপ থাকলেই তো থেমে যাবে কিছুক্ষণ। আপনি কতক্ষণ চেঁচাবেন?
0: হ্যাঁ আমি চেঁচাইও না, আমার বেশিরভাগ হয় কি আমি রাগ করলাম তো আমি অটোমেটিক্যালি মানে কথা বলা
1: কথা বলা বন্ধ করে দিই।
0: হ্যাঁ কথা বলা বন্ধ করে দিই, আর না হয়তো কি হয় যে আমি কি করি কথা বলবো ঠিক আছে কিন্তু ঠ্যাস মেরে মেরে কথা বলি, বলে না যে
1: ভাববাচ্ছে।
0: হ্যাঁ কথার উপরে কথা, কথার উপরে কথা। আর আমার একটা উইক পয়েন্ট আছে যেটা আমার বাবারও ছিল, এখন আমার হাজবেন্ডের প্রতিও আছে। ছোটোবেলা থেকেই আমার বাবার সামনে যদি আমি চোখের জল একটু ইয়ে করতাম, চোখের জল ফেলতে হতো না, শুধু একটু যদি বাবা এটা দরকার, বাবা এটা এই দরকার একটু বললেও আমার বাবার হয়ে যেত। আমার বাবাও চোখের জল পছন্দ করতো না, ঠিক তেমন আমার হাজবেন্ডটাও সেম, যে আমার ওর সামনে যদি একটু চোখের জলের একটু কোনো কিছু আমি নাটকও করি, তারপরে বলতে ঠিক আছে ঠিক আছে তোমারটাই ঠিক আমি ভুল, আমারটা ভুল, মানে কোনো কিছু করতে হয় না আর কি, ওইখানে আমাদের রাগ শেষ, মানে ও অ্যাকসেপ্ট করে নেবে তো আমাদের রাগ এখানেই শেষ।
1: শ্রোতা বন্ধুরা, আজকের এই পক্ষের গিন্নিতে আমি কথা বলছি বিলোনিয়া চাইল্ড প্রোটেকশন ইউনিটে কর্মরতা, সোশ্যাল ওয়ার্কার হিসেবে কর্মরতা রয়েছেন দীক্ষা সাহা, শ্রীমতী দীক্ষা সাহার সাথে উনি রয়েছেন এই মুহূর্তে আমরা রয়েছি, কথা বলছি বিলোনিয়া নেতাজি পল্লীতে ওনার বাবার বাড়িতে। আমরা শুনছি দীক্ষা ম্যাডামের কাছ থেকে ওনার জীবনের ছোটোখাটো খুনসুটি বলুন যাই বলুন, গল্প শুনছি ওনার কাছ থেকে, রয়েছে আরও অনেক গল্প। এবার শুনবো আনন্দের ঘটনা। এরকম কোনো আনন্দের ঘটনা যেটা মনে পড়লে হাসি পায়, আনন্দ হয়, এরকম কোনো ঘটনা বিয়ের আগে হতে পারে সেটা?
0: হ্যাঁ আনন্দ ঘটনা, অনেক আনন্দ ঘটনা আছে। আমরা এমন একটা ফ্যামিলিতে আছি, সেটা আমার মার, আমরা যেখানে আছি আমি মার বাবার বাড়িতে, মানে আমার মামার বাড়ি, তো আমার মামার বাড়িতেও আমরা সবাই একসাথেই থাকি। আমরা যখন একটা অনুষ্ঠান হয় সবাই একসাথেই জোর করে থাকি, সব ভাই বোন মিলে হয়, সেটা আমার বাবার বাড়িতেও হয়, আমার বাবার বাড়ি আগরতলাতে, তো সেখানেও আমরা একসাথে, এখানেও আমরা একসাথে, তো আমাদের আনন্দের ঘটনা প্রচুর, আমাদের মানে দুঃখের ঘটনা থেকেও আমাদের আনন্দের ঘটনা প্রচুর। তো একটাই আমি স্পেসিফিক হয়তো বলতে পারবো না, কিন্তু আমাদের প্রচুর, যখন আমরা তিনজন চারজনও এক ভাই বোন একসাথে হই না, আমাদের ওইটাই আমাদের আনন্দ। তো স্পেসিফিক না হলেও আমাদের অনেক আনন্দের ঘটনা এমন আছে।
1: আচ্ছা এবার দুঃখের ঘটনা বলুন, যেটা মনে পড়লে খারাপ লাগে, এখনও খারাপ লাগে।
0: হ্যাঁ সেটা একটাই, যেদিন আমার বাবা মারা গেছে, তো সেই দিনটায় মনে পড়লে দিনটায় লাগে না, আমি যখন আমার বাবার ফটোটার দিকে দেখি, এই ফটোটা দেখলেও আমার মনের কোণে জল চলে আসে। তো আমি সেটা বলে বোঝাতে পারবো না, কারণ আমার পুরো জীবন জুড়েই আমার একটা পুরো অংশই আমার বাবা,
1: আদর্শ আপনার বাবা,
0: আমার আদর্শ বাবা, আমার পুরো অংশই আমার বাবা। বাবা চলে যাওয়াটাই আমি মেনে নিতে এখনও পারি না।
1: কত বছর হয়েছে মারা গেছে?
0: বাবা মারা গেছে, বাবা 19-এ মারা গেছে, 2019-এর 31 মেতে মারা গেছে। তো আমি সেটা এখনও পারি না কোনো কিছু, এটাকে আমি কোনো সহ্য করতে পারি না, আমি জানি না সামনে কী হবে। ওই দিনটাই আমার দিনে, আমার জীবনের সবচেয়ে অভিশপ্ত দিন বলে আমি মনে করি, সেটাই আমার সবচেয়ে বড় দুঃখের দিন।
1: আচ্ছা আপনার সাংস্কৃতিক জগতের সাথে আপনার একাত্মতা রয়েছে, নাচ করেন আপনি, নাটক করেন, সেই সম্পর্কে এবার কিছু শুনব। এখনও করেন?
0: হ্যাঁ আমি এখনও করি। আমি প্রথমে একটু বলি যে আমাকে অনেকে বলেছিল যে বিয়ের পর হয়তো বা নাও করতে দেবে, শ্বশুরবাড়ি হোক বা হাজবেন্ড হোক, বা এতটাই তুই এমনভাবে সংসারের চাপে পড়ে যাবি নাও করতে পারিস, নাও হতে, নাও হতে পারে, যা করার এখনই করে নে। এটা হচ্ছে এখনের বর্তমান মানে যেটা হয়েছে, কিন্তু আমি এটাই বলবো যে যদি তুমি লাইফ পার্টনার তুমি দেখে শুনে চুজ করো,

0: তুমি যেমন তেমন যদি তোমাকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে মনে করি না কোনো কিছুই খারাপ হবে। আমি এখনও নাচ করি, আমি এখনও নাটক করি, আমার হাজবেন্ড দাঁড়িয়ে থেকে আমাকে বলে যে হ্যাঁ যাও, সাপোর্ট করে। এমনকি আরেকটা ঘটনা বলি আমি, সবাই সদ্যজাত যখন বিয়ে হয় বৌভাতের দিন, বৌভাতে হাজবেন্ডরা ওয়াইফকে, ওয়াইফ হাজবেন্ডকে একটা ছোট গিফট দিয়ে থাকে, কেউ স্বর্ণের জিনিস দিয়ে থাকে, কেউ আংটি, মানে যে যার মতো পারে দিয়ে থাকে। আমার হাজবেন্ড আমার ওই দিনে, এটাকে শুভরাত্রি বলে, তো ওই দিনে ওই রাত্রে আমাকে আমার হাজবেন্ডে আমার কাছে ঘুঙ্গুর আমাকে গিফট করেছে। তো সেটার মতো প্রিসিয়াস জিনিস হয়তো বা আর কিছু হতে পারে না, যেহেতু আমি নৃত্যশিল্পী, আমি নাচ করি। আমি এক যখন আমার আড়াই বছর তখন থেকেই আমি নাচে ভর্তি হই। তো সেখান থেকে এখনও পর্যন্ত আমি কোনোদিন নাচ বন্ধ করিনি, যতই পরীক্ষা আসুক, যতই ঝড় ঝাপটা আসুক, আমি কন্টিনিউ করে গেছি। এমনকি আমি যখন 4 বছর বয়স তখন আমি প্রথম স্টেজে উঠি নাটক করার জন্য। তো সেখান থেকেও এখনও পর্যন্ত আমি নাটক, যতক্ষণে যে সুযোগ পেয়েছি আমি নাটক করেছি, আমি এখনও করি নাটক, আমি এখনও করতে ভালোবাসি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মানে একটা ঘুঙ্গুর মানে কতটা কাছের জিনিস হতে পারে, কতটা নিজের আত্মার জিনিস হতে পারে, সেটা বলে বোঝাতে পারবো না। আরও সে থেকে বড় হলো যে একটা কথা, যে আমি যখন ছোটো ছিলাম, যখন ফার্স্ট আমি নাচ করতে শিখেছি, আমার বাবা তার 6 মাস 1 বছর পরেই আমাকে 100 ঘুঙ্গুর কিনে দিয়েছিল, যে ঘুঙ্গুর হয় না 50-100 এমন করে, 100 ঘুঙ্গুর কিনে দিয়েছিল। তো সেটা দিয়ে আমি অনেক বছর করেছি, কিন্তু করতে করতে করতে কী হয়, ছিঁড়ে গেছে। ঠিক আমার হাজবেন্ডও ওই 100টা ঘুঙ্গুর, তার সাথে 50টা একটু এক্সট্রা আছে, তো ওই 150টা ঘুঙ্গুর আমাকে আবার এনে দিয়েছে। তো ওই একই জিনিসটা বাবা দিয়েছিল সে 100 ঘুঙ্গুর, সে আমার হাজবেন্ডও আবার দিয়েছে আমাকে 100টা ঘুঙ্গুর আমাকে দিয়েছে। তো যখন এটা আমি ভাবি যে আমার বাবা যে জিনিসটা দিয়েছে ভালোবেসে এটাকে আমার আগলে রাখার জন্য, আমার হাজবেন্ডও আমাকে এটা চালিয়ে যাওয়ার জন্য সেটা আবার আমাকে আবার দিয়েছে, সেটা খুব একটা মানে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে মনে করি।
1: একদম। আচ্ছা, এই যে নাচ করেন, নাটক করেন, অফিস যান, সংসারের কাজ তো ছোটোখাটো রয়েছে, সব কিছু সামলে অবসর সময়টুকু কী করেন?
0: আমি অবসর
1: টিউশনও করেন বলেছেন।
0: হ্যাঁ, টিউশনও করি। তো অবসর সময় বলতেই আমার কাছে যতটুকু সময় পাই বেশিরভাগই আমার নাচের ক্লাসেই থাকে।
1: আচ্ছা,
0: তো ওই নাচের মধ্যেই আমার সময়টা চলে যায়।
1: যখনই ফাঁক পান নাচের ক্লাস, নাচ নিয়ে থাকি,
0: নাচ নিয়ে থাকি। আর যখন নাচ না থাকি তখন বাড়িতেই থাকি, বাড়িতেই মার সাথে সময় কাটাই, ঘরে সময় কাটাই। এখন তো মোবাইলের যুগ, একটু মোবাইলও দেখি, এই সেই আর কি। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আমি যে সাংস্কৃতিক যে জিনিসটা তুমি বললে যে নাচ বলো নাটক বলো, নাচটা বিশেষ করে আমি আজকে এই জায়গাতে আসতে পেরেছি নাচের জন্য, নাচের ক্ষেত্রে আমার মার জন্য। আমার মা অনেক কষ্ট করে মানে অনেক দুঃখ মা সহ্য করেছে, অনেক কিছু সহ্য করেছে, কিন্তু আমার মা কখনো আমাকে নাচটা বন্ধ করেনি। মা নিজে টিউশন করে, সে টিউশনের টাকা দিয়ে আমাকে আমার মা নাচ কন্টিনিউ করে গেছে। কারণ মাকে বলতো সবাই আর কি যে তোর মেয়ে করে ভালো নাচ, করে টুকটাক ভালো নাচ করে, হ্যাঁ করা করা করা। তো সেই জিনিসটা দেখে তো মা কোনোদিন মা এটা বন্ধ করেনি। তো মার জন্যই আমাকে যাই শিখেছে, যতটুকুই
1: শিখেছে,
0: হ্যাঁ এখন চালিয়ে যাচ্ছে মার জন্যই, এই আর কি।
1: আচ্ছা, দীক্ষা ম্যাডাম ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে একজন সোশ্যাল ওয়ার্কার, এবার শুনবো ওনার কাছ থেকে ওনার যে কর্মকাণ্ড, মানে ওনারা কী করেন, কীভাবে কাজ করেন, এসব সম্পর্কে এবার সংক্ষেপে কিছু জানবো।
0: আচ্ছা, আমি আছি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, আমাদের এটা সোশ্যাল এডুকেশনের আন্ডারে একটা প্রজেক্ট আছে, সেই আন্ডারে আছি। আমাদের এখানে যেসব চাইল্ড প্রোটেকশন ইউনিট আছে, প্রোটেকশন ইউনিট আছে, সিএইচএল আছে, মানে চাইল্ড হেল্পলাইন, যেটা 1098 সবাই জানে, সিডাব্লিউসি আছে, তো ওই এখানে আমি কর্মরত আছি। আমাদের কাজ মূলত কাজে হচ্ছে বাচ্চাদের নিয়ে কাজ করা, শিশুদের, শিশুরা কীভাবে সুরক্ষা থাকবে, শিশুদের কীভাবে আমরা যত্ন করতে পারি, শিশুদেরকে কীভাবে আমরা হেল্প করতে পারি, শিশুদেরকে কীভাবে আমরা সঠিক পথে নিয়ে আসতে পারি, সব কিছু মানে শিশুদের জন্যই আমরা কাজ করছি, শিশুদের শিশুদেরকে নিয়েই আমরা কাজ করে থাকি আর কি। তো এর যেমন কাজের মধ্যে কিছু যদি আমি বলি, ভালো কিছুর মধ্যে আছে, যেমন আমরা যে সকল বাচ্চারা যাদের মা বাবা নেই, যারা পথে ঘাটে থাকে, যারা যাদেরকে আমরা পথে ঘাট থেকে রেস্কিউ করি, ও সকল বাচ্চাদেরকে আমরা শেল্টার দিয়ে থাকি, হোমে নিয়ে যাই আমরা বাচ্চাদেরকে। তাছাড়া আমরা যে সকল বাচ্চারা মা বাবা নেই বা অন্তর্দয় ফ্যামিলির বা বিপিএল ফ্যামিলির যে সকল বাচ্চারা আছে ওদেরকে আমরা প্রতি মাসে 4,000 টাকা করে ভাতা দিয়ে থাকি, যেটাকে স্পন্সরশিপ স্কিম বলে। এবার কোনো বাচ্চাকে যদি অ্যাবান্ডেন্ট পেলাম, সারেন্ডার বাচ্চাকে পেলাম, সেদের তাদেরকেও আমরা ওই হোমে নিয়ে যাই, হোমে আমরা রাখতে পারি ওই বাচ্চাদেরকে। আর খারাপের দিকে যদি বলতে পারি, আমরা ত্রিপুরার একটা বড় একটা অভিশাপ আছে চাইল্ড ম্যারেজ যেটা, তো সেই ক্ষেত্রেও আমরা আপামও চেষ্টা করছি যে আমরা যাতে
1: 18 বছরের
0: নিচে, হ্যাঁ, যে সকল ছেলে মেয়েরা বিয়ে করে নেয় বা মেয়ে দিয়ে দেয় ওদেরকে, ওটা তো আইনত অপরাধ, তো সেটাকে নিয়েও আমরা দিনরাত কাজ করছি কিভাবে সেটাকে আমরা কমাতে পারি, কিভাবে আমরা ওদেরকে কাউন্সিলিং করে সঠিক পথে আনতে পারি, মা বাবা শিশু ওদেরকে, তো এইসব নিয়েই আমাদের কাজ।
1: শুনলাম দীক্ষা ম্যাডামের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ কাজে উনি নিয়োজিত আছেন, এবং সমাজের যে একটা অভিশাপ যে বাল্যবিবাহ, এটা রোধ করার জন্যে ওনাদের দপ্তর থেকে প্রতিনিয়ত প্রয়াস চালাচ্ছেন ওনারা, উনিও সেই কাজে যুক্ত রয়েছেন। আচ্ছা, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যাবার যেতে যেতে একটা প্রশ্ন আপনার কাছে, এই যে মহিলাদের, আমরা মেয়েদের স্বাবলম্বী হওয়ার ব্যাপারটা সম্পর্কে আপনি কী বলবেন? মানে প্রত্যেকটা মেয়েকে এখন স্বাবলম্বী হতে হবে, এরকম একটা আওয়াজ উঠছে সর্বস্তর থেকে, এ সম্পর্কে আপনি কী বলবেন?
0: সেটা একদমই, এটা আমি খুব মনে করি, আমি নিজে পার্সোনালি আমি সেটা মনে করি যে একজন মেয়েকে স্বাবলম্বী হওয়া খুব দরকার। মহিলাদের স্বাবলম্বী হওয়া জরুরি, কারণ এতে তারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, আর্থিকভাবে তারা স্বাধীন হন, আত্মসম্মান আত্মবিশ্বাস তাদের বৃদ্ধি পায়। স্বাবলম্বী নারী পরিবার বলেন আর সমাজের উন্নয়নে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাছাড়া তারা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে অন্যের উপর তারা পুরোপুরি নির্ভর হতে হয় না, তারা নিজের পরিবারের দায়িত্ব নিজেরা পালন করতে পারেন। সেজন্যই নারী শিক্ষা বলেন, কর্মসংস্থান, আত্মনির্ভরতা, বা একটা আমি যদি উন্নত সমাজ গঠন করতে চাই তাহলে নারীদের স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি।
1: ধন্যবাদ দীক্ষা ম্যাডাম, আজকে আমাদের এ পক্ষের গিন্নিতে আমার সাথে এতক্ষণ ছিলেন। শুনলাম ওনার কাছ থেকে ওনার সুখ দুঃখের গল্প, ওনার দপ্তর কীরকম একটা ভূমিকা পালন করছে সমাজে, সেই সম্পর্কে অনেক কিছুই জানলাম, ওনার বিবাহিত জীবন সম্পর্কে জানলাম, ওনার বিয়ের আগে উনি কেমন ছিলেন, এখন কেমন আছেন, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার আড্ডা জমলো দীক্ষা ম্যাডামের কাছ থেকে। আজকের গিন্নি ছিলেন শ্রীমতী দীক্ষা সাহা, অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে।
0: ধন্যবাদ, আমি আবারও ধন্যবাদ জানাতে যাচ্ছি আকাশবাণী মিলনিয়াকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আর তোমাকেও ধন্যবাদ।
1: আর ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমার অনুষ্ঠান শুনেছেন। নমস্কার। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান এ পক্ষের গিন্নি, আজকের গিন্নি দীক্ষা সাহা, সোশ্যাল ওয়ার্কার, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে কর্মরতা, বিলোনিয়া নেতাজি পল্লীর বাসিন্দা। আমি নারী অনুষ্ঠানে প্রথমেই শুনলেন আমার কথা এবং এরপর এ পক্ষের গিন্নি, আর এরই সঙ্গে শেষ হল আজকের আমি নারী এ অনুষ্ঠান।

আকাশবাণী মিলনিয়া। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: normal life. The rain has caused waterlogging in various places, due to which traffic movement was severely affected. And in FIFA World Cup, France will face Morocco in the first quarterfinal in a late night match today at Boston. And that is the end of this news bulletin.
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি সংবাদ, পরে ইংরেজি সংবাদ। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

ஆகாஷ் பண்ணி பிலோனியா শুরু হচ্ছে পুরনোদের হিন্দি ছায়াছবির গানী অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনবেন একই গীতিকার আনন্দ বক্সী রচিত বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে গানগুলি। প্রথম ছবি সুরজ আর চন্দ্র, শিল্পী মোহাম্মদ রফি।

আপনারা শুনছেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে একই গীতিকার আনন্দ বক্সি রচিত বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে গানগুলি শুনছেন। শিল্পী আশা ভোসলের কণ্ঠে রকি ছবি থেকে একটি গান, একই শিল্পীর কণ্ঠে এবার ছবি জওয়ানি দিওয়ানি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান। সবশেষ গানটি শুনলেন শিল্পী আশা ভোসলের কণ্ঠে শান ছবি থেকে। আজ শুনলেন একই গীতিকার আনন্দ বক্সী রচিত বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে গানগুলি। আকাশবাণী বিলোনিয়া।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে লোকসঙ্গীতের আসরে বাংলা লোকগান, শিল্পী সহজ মা।

0: এতক্ষণ আপনারা শুনলেন লোকসঙ্গীত অনুষ্ঠানে বাংলা লোকগান, শিল্পী ছিলেন সহজ মা। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে ককব্রেক অনুষ্ঠান। এতে প্রথমে শুনবেন স্বরচিত গল্প পাঠ, পাঠ করবেন নগেন্দ্র দেব বর্মা। একই অনুষ্ঠানে শুনবেন ককব্রেক আধুনিক গান, শিল্পী অনিরুদ্ধ দেব বর্মা।
1: পইলে ন আনি খানি হামজমতে চে বাইয়া পর আও এক গানা তঙ খাই তনাই তাহকতে বহুক চন হাগে ফাডে তিনি আং কথমা বসা রগ্ন সাই খানারে নাই আনি কথমা বসানো মুংখা হাসুনি খুরি ও লাংমনি কথমা বান্থু হুনি বড় খরকজা টংমানি ব বেলাই বিগ্রা নুখুনি বসা ব খরক দক আসাই সংনি ভেরে খরকনি কসু মাফা সং সুলা বসা হামজামা বাই হামজাক মুংনি বুমুং নার খা বান্থু হিনই বান্থ আসাই মানে কামি অংখা তৈসা সিগাং ম কামি ও বুফানি মংখা দেবন বান্থনি বুফা দেবন তাকুক বুকুক বাই টংথাই বাকজাগিয়া অঙ্গুই লগ মু কাইনি সুখ অঙ্গানো কামি বাই চালমানি বারা বাসিং বলং হাতাই কোসারো হারং ফুং আই খেব দাম কুসার কাইয়া সাক সাতুং রক নাইয়া তে সারিগ খেব দাম বুরুই সুখ খেসে সাতুং করবই থাঙ্গ তুইপ্লম প্লম হাতাইয় থঙ্গার কাইনি নক তাঙ্গই সেউই থাংলাই বান্থনি বুফা দেবন খাসিয়া তাংমা তুইমান মৈত মানলিয়া ফিয়া বান্থনি বুফা দেবন বড় রত্ন হামজমা বাই হা লুকু নাইমুঙ্গ হাবমা বাই সাল ফাইকে আয়ং থাঙ্গ উয়ং থাঙ্গ তাঙানি তুইনানি জরা মানিয়া বাই কিসা মিসা খেত পান্থর তংমান হালই চাবাই খা বান্থনি বুফা দেবন খা কলাইনি বাকই খাসিয়া বাই হাপাং ফাইব ন খংসাব মানলিয়া বান্থ সং বিশি ব্রুম ব্রুম হোক খাইসালাই হোক চাইয়া খে মূসাব জানানি গ্রই বান্থনি বুমা তখিতিব খাসিনাই বুড়ি আর সুখ বুসা গবাং মানে বুমা ফন বিশি ব্রুম হোক খাই চারিব বিশি বা অমরনি বুসা বান্থন লগিব লাঙ্গই হোক থাঙ্গ তখিতি সাপো

যে যত পাই মানিয়া বান্তো সাক সাক সাক তারমা বাই তেই ফুরুংনাই ফুরুঙ্গই হরমা বাইসে পড়ব বান্ধনি যতনি সেলাই শিকাং রুনগ থাঙ্গ দাম কাইসানি উলক্ষে বড়রক সফাই বাই সালসা বান্ধু নক ঘানানি গবিংনি কাইলাই বারেও তুই খকমানি রুকুতু কাংসা মানমানি আবন বান্ধনি খিকর পেন কি শিকন খলবুই সাঙ্গ রুকুতু খাওই রুনগ থাংমানি আ সাল ফুরুংনাই নুখেন বান্ধনি রুকুতু খেঙ্গই রিখে বান্ধু লাইজে জাগাই কাবো বান্ধু রুংনগ সুরিমুং রোসামুং রোসাফ্রু যতনি সেলাই উকলগ বাসাও তে নগ হাবকেব ফ্রনাই ন খুলম্বই হাব উল সুতি রিখাইব ফ্রনাই ন খুলম্বই নক ফাই বান্ধু পরিমা বাইসিমি টংয়া সাকনি কানমুং সুমুং পাইনানি বাকই নকনি নকসিমরং তানৈ সময় ফালোতেই বুনি মুসুক অমরগৈ থাইবং থাইসাবাই সাপমরগৈ দ তে খেতরব মাই রানাই কারিক্লামারকন মাই থুমবই আবুবাইখে বিনে পেন কামসলি কানজাও খেত কানজাও বান্ধু বুফা দেবন বাই হাতিও সালজা থাংলাইকা বুফা দেবনখাই বর বাসাত লাঙে থাংজাও তে বান্ধু কেবা মুখন চৌরক লাঙে বুহানলগি থাংমানি আবু বা হাতি বারসা ওয়াতিনি বাকি মাই মাসালাঙিয়া হাইসে থাংলাইমানি ফিয়াবা বরক সাল থাঙ্কা ফালাইসে মাইয়া কোনো মতেই হাতি লাই ফালাই মারুম কিসা হাতে কিসা তুই ফাইলাইকা লামো অদেক ফাইদ্রু বখে আশুক ওয়াতি নবার নখা সমসাই ফেরাং ককসাই ফাইনাই লামা কেরানি যতীন্দ্রনি নুখুঙ্গ বরক হাবলাইকা আরো দামৃশুক নবার ওয়াতি কতর ওয়ারে ওয়াখা থারা থাঙ্গ থাকলিয়া আবহাকে নাসিলাইমাং নাসিলামাই টঙ্কা আরো দাম চিব্রুই আবহাই কাখানা ওয়াটি থাকলিয়া অলবরক জাতি ওয়াসং ফংলাই ফাইলাইকা ইয়াং খেত পান্থর বেবনতি কুপলুং ইয়ংলা কতেগৈ টঙ্কা নখা ফ্লিক যাই ওয়াটি ও থাকসুগিয়া সেরে সেরাকে ফাইলাইনাই বরক লামা রকব বুফাং ক্লাইজাক হারবর কাহাইজাকাই বরক নগ সফাইলাই ইয়াং নংনি বড় রকব নুখুং কিসিক তৈ খসলাই খিবলাই তমনে জরাব ফাইলাই আবো হাইকেন ব্রংনি লাংমব দেবন বাই কুকলানি তকিটিনি লাংমব আবো হাইকেন দিনলাই তিনব বরক অ হানি বরক থৈলাঙ্কা তিনব বান্ধব সরাইলিয়া শিকলা সকা ফিয়াব ব কাইজাগৈ মহা বুহানো নাই কলি মাইয়া ফানো বিনি হিকনি নুখুঙ তংতৈ ব বুহানো কিয়া কিয়া পশিমানে ফিয়াবা তাবুক বুফানি মাংখর বুয়া বুহানি মাংখরক নগৈ ব খা খামজাগ আর তাবুকটি টঙ্কা হাঙ্কে মা ফানা আং নাই মাংখ মুহিনাই বান্ধব খা খামজাগৈ খাইগৈ দ বান্ধব তাবুক সৌথাইনি বগ্রা অংখা মা বুহানে থিমানি লাম্পিব বান্ধব তাবুক নাইসিঙ্গি দ আসুন হামবাই।

ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ককবরকে আধুনিক গান। শিল্পী ছিলেন অনিরুদ্ধ দেববর্মা। ককবরক অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আমাদের আজকের কিষাণবাণী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠানে প্রথমে শুনবেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ, এছাড়া রয়েছে আপনাদের প্রিয় ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আজকের ফোন ইন অনুষ্ঠানে আলোচনার বিষয় কার্পের সাথে তেলেপিয়া মাছের মিশ্র চাষ। এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন মৎস্য আধিকারিক দীপ্তনু বৈদ্য।

আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনারা ফোন করবেন 8731 8755 45 এ নম্বরে।

0: গোবর সার বা কম্পোস্ট সার জমি তৈরির সময় ব্যবহার করে মাটির গঠন ঠিক রাখুন।
1: রাসায়নিক সার সঠিক মাত্রায় প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়ান।
2: কৃষক বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে। শুরু করছি প্রথমে আবহাওয়ার খবর দিয়ে। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আগামী দু এক দিন আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে এবং এক দুই জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 31 এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 12 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। তবে এই সময়ে বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা 96% এবং সর্বনিম্ন আর্দ্রতা 75% হতে পারে। পাশাপাশি কৃষক ভাইদের জন্য রয়েছে কিছু কৃষি পরামর্শ। গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে জমির তস এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে। জমির এই তস আমন এবং আউশ ধানের চাষের জন্য খুবই অনুকূল। একইভাবে সবজির জমিতে এই তসের ফলে আপাতত জলসেচের কোনো প্রয়োজনই হবে না। তবে যেহেতু আগামী দিনগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই জমির নালাগুলোকে পরিষ্কার রাখতে হবে। জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়াতে পারেন। দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থার জন্য জৈব সার অধিকতর কার্যকর, কারণ এগুলো মাটির গুণমান পুনরুদ্ধার করে জল ধরে রাখার ক্ষমতা বাড়ায় এবং উপকারী অণুজীবের সক্রিয়তা বৃদ্ধি করে। আমন ধান মূল জমিতে স্থানান্তরের সময় হয়ে গেছে। অল্প বয়সের স্বাস্থ্যকর চারা রোপণ করা যেতে পারে। প্রতিস্থাপনের জন্য উপযুক্ত কৌশল অবলম্বন করবেন। চারা তোলার খুবই অল্প সময়ের মধ্যে সাবধানে দ্রুত চারাকে মূল জমিতে রোপণ করে নিতে পারেন। পরবর্তীতে জমির আগাছা পরিষ্কার সহজ করার জন্য বর্গাকারে চারা রোপণ করা যেতে পারে। একটি আল থেকে আরেকটি আলের এবং একটি গাছ থেকে আরেকটি গাছের সঠিক দূরত্ব রাখতে হবে এবং এক জায়গায় 2 থেকে 3টি চারার বেশি লাগানোর প্রয়োজন নেই। বাদাম এখন প্রাথমিক বৃদ্ধির পর্যায়ে রয়েছে। বপনের 45 দিন অবধি জমি আগাছামুক্ত রাখলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। যে সমস্ত জমিতে আগে বীজ লাগানো হয়েছে সেখানে মূলের সহজ বৃদ্ধির জন্য জমির মাটি তুলে দিতে পারেন। এই সময়ে আর্দ্র এবং মেঘলা আবহাওয়ায় শসা, মিষ্টি কুমড়ো এ ধরনের ফসলে কাণ্ডপচা বা কাণ্ডক্ষরণ এবং পাউডারি মিলডিউ নামক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এর প্রতিকারে কফার অক্সিক্লোরাইড এবং সালফ্যাক্স 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। সবশেষে গবাদি প্রাণীদের উদ্দেশ্যে, যারা গবাদি প্রাণী পালক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, গরম এবং আর্দ্র আবহাওয়ায় প্রাণীদের অস্বস্তির কারণ। তাই প্রাণীদের খাদ্য রাতের দিকে দেওয়া ভালো বা সকালে বা বিকালের দিকে, যখন তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকবে তখন এদেরকে বাইরে চড়তে দেবেন এবং যথাসম্ভব টাটকা সবুজ খাদ্য দেওয়ার চেষ্টা করবেন। সকালে এবং বিকালের মাঝখানে প্রাণীদের ছায় রেখে প্রোটিন এবং খনিজ খাদ্য দিতে পারেন।

গোখাদ্য পরিপাক এবং গ্রহণের প্রক্রিয়া ঠিক রাখার জন্য ঘাস এবং খড় ছোট ছোট টুকরো করে কেটে সন্তুলিত দানার সঙ্গে মিশিয়ে এদেরকে দিতে পারেন। শুনলেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। এই আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ আমাদের কাছে পাঠিয়েছেন লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে ধীমান দাস চৌধুরী।

0: ফসলে রোগ বা পোকার আক্রমণ হওয়ার সাথে সাথেই স্থানীয় কৃষিকর্মীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
1: নির্দিষ্ট রোগ বা পোকার জন্য নির্দিষ্ট ওষুধ সঠিক মাত্রায় প্রয়োগ করুন।
2: কৃষক বন্ধুরা, আমাদের এখনকার আয়োজন, আমাদের আজকের ফোনের অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আমাদের আজকের আলোচনার বিষয় তেলেপিয়ার সাথে কার্প মাছের মিশ্র চাষ। আজকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মৎস্য আধিকারিক দীপ্তনুপুত্ত। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
3: সবাইকে নমস্কার।
2: কৃষক বন্ধুরা, আপনারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এই নম্বরে। আজকের বিষয়ের উপর বা মৎস্য পালন নিয়ে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন এবং সরাসরি আপনাদের উত্তর জেনে নিতে পারেন। তাহলে আজকের যে বিষয় রয়েছে তেলেপিয়ার সাথে কার্প মাছের মিশ্র চাষ, প্রথমত আমরা জানব যে আমাদের এখানকার যে জলাশয় রয়েছে দক্ষিণ ত্রিপুরার জলাশয় বা ত্রিপুরার বিভিন্ন জায়গাতে এই মাছ মিশ্র মৎস্য চাষ সম্পর্কে আমরা জেনে আসছি, যে আমাদের এই জলাশয়গুলি কি তৈরি আছে নাকি নতুন করে তৈরি করে নিতে হবে এই মিশ্র চাষের জন্য?
3: নতুন করে তৈরি করে নিলে ভালো হয়, কারণ পুরনো পদ্ধতিতে যদি চাষ করে থাকেন আপনারা তখন অন্যান্য মাছের ক্ষতি হতে পারে। পোনা মজুত করলে তাহলে একই সাথে যাতে IMC মানে ইন্ডিয়ান মেজর কার্প এবং তেলাপিয়া মাছের পোনা যাতে আপনারা একই পুকুরে চাষ করতে চান ভবিষ্যতে, প্রথমে পুকুর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।
2: আচ্ছা আচ্ছা, মানে আমার যদি পুকুরে অন্য মাছ থেকে থাকে বা
3: সেগুলিকে সরানো,
2: সেগুলোকে সরিয়ে পুকুরটাকে নতুন ভাবে
3: সংস্কার করে,
2: সেক্ষেত্রে পুকুরের জল পরিবর্তনের প্রয়োজন রয়েছে কি? জল পরিবর্তন করতে হবে, বা চাষিভাইরা যেভাবে পুকুরকে নতুন ভাবে চাষের জন্য তৈরি করে নেন, চুন প্রয়োগ করে,
3: চুন প্রয়োগ করা, ফার্স্ট অফ অল পুকুরটাকে শুকানো।
2: আচ্ছা,
3: শুকানোর পরে থ্রি উইক্স অপেক্ষা করার পরে তারপরে চুন প্রয়োগ করা।
2: আচ্ছা,
3: চুন প্রয়োগ করার পরে তারপরে সার, জৈব সার, অজৈব সার যা আছে সার প্রয়োগ করা, তারপরে জল ভর্তি করা।
2: আচ্ছা আচ্ছা, তাহলে মৎস্য চাষী ভাইদের যারা নতুনভাবে চাষ করার জন্য চিন্তা ভাবনা করছেন যে কার্প মাছের সাথে তেলেপিয়ার মিশ্র চাষ করবেন, তাদেরকে প্রথমে জানতে হবে যে কার্প মাছের সাথে তেলেপিয়া মাছের যৌথ চাষটা কি সে সম্পর্কে বলুন আপনি।
3: কার্প মাছের মধ্যে
2: মানে যারা নতুনভাবে চাষ করবেন তাদেরকে এই যে তেলেপিয়ার সাথে কার্প মাছের যৌথ চাষ একসাথে যে মিশ্র চাষ যেটা বলা হয় সেটা সম্পর্কে আগে বলবেন।
3: প্রথমে আমরা জানব কার্প মাছ সম্পর্কে। কার্প মাছের মধ্যে দুইটি শ্রেণীতে বিভক্ত, IMC যেটাকে বলা হয় ইন্ডিয়ান মেজর কার্প। ইন্ডিয়ান মেজর কার্পের মধ্যে সাধারণত থাকে কাতলা, রঘু এবং মৃগেল, তারপরে

0: চাইনিজ মেজর কার্প, চাইনিজ মেজর কার্পের মধ্যে থাকে সিলভার কার্প, ঘাস কার্পস এবং কমন কার্প। এই ছয় জাতীয় মাছের চাষকে বলা হয় মিশ্র চাষ। এখন যদি আপনারা তেলাপিয়ার সাথে কার্প চাষ করতে চান একই পুকুরে, মনোসেক্স তেলাপিয়া আপনারা পোনা হিসাবে ব্যবহার করতে পারেন, মনোসেক্স তেলাপিয়া, কারণ মনোসেক্স পুরুষ তেলাপিয়া দ্রুত বৃদ্ধি পায় এবং অতিরিক্ত প্রজনন করে না, ফলে পুকুরের মাছের অতিরিক্ত সংখ্যা বৃদ্ধি পায় না এবং উৎপাদন খুবই ভালো হয়। এই জন্য আপনারা তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া মানে পুরুষ তেলাপিয়ার সাথে আপনারা কার্প মাছের চাষ করতে পারেন, একই সাথে মিশ্র চাষ করতে পারেন।
1: তাহলে পাশাপাশি কার্প মাছ সম্পর্কে আপনি বলে দিন যে কার্প মাছটা কি জাতীয় মাছ, মানে এটা পুকুরের কোন স্তরে থাকে, জল স্তরের কোন মানে মাঝখানে থাকে নাকি উপর স্তরে থাকে, কিভাবে একে মানে কি ধরনের রেণু এরা সংগ্রহ করবেন, বা যদি তেলাপিয়ার সাথে কার্প মাছের চাষ করতে হয় কত কত কি অনুপাতে তারা এটাকে কি মানে পুকুরের আয়তন কতটুকুর মধ্যে প্রতিকানি হিসেবে কতটুকু মাছের চারা তাদের মজুত করা উচিত সে সম্পর্কে বলুন।
0: এককানি পুকুরের জন্য পুকুরের গভীরতা হওয়া দরকার 1.5 to 2 meters।
1: আচ্ছা,
0: তাহলে আপনারা এই চাষ মিশ্র চাষ করতে পারবেন। এখন
1: মানে প্রতিকানিতে যদি আমরা চাষ করতে চাই, মানে একটা পুকুরের হিসেব যদি আমরা এককানি ধরি, তাহলে সেই এককানি হিসেবে পুকুরের মধ্যে তেলাপিয়ার চারা কতটুকু লাগবে, বা পাশাপাশি কার্প জাতীয় মাছের চারা কতটুকু লাগবে, শুধু যদি আমি তেলাপিয়ার সাথে কার্প জাতীয় মাছের চাষ করি?
0: আমি আমি ফার্স্ট ফার্স্ট অফ অল প্রথমে আমি পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে বলতে চাই।
1: আচ্ছা,
0: পুকুরের বাস্তুতন্ত্র আমাদের তিনটি স্তরে বিভক্ত।
1: আচ্ছা,
0: প্রথম স্তর, মধ্যস্তর এবং সর্বনিম্ন স্তর। প্রথম স্তরে আপনি কাতলা মাছ ফালাবেন, দ্বিতীয় স্তরে রুই, তৃতীয় স্তরে মৃগেল।
1: আচ্ছা,
0: এবং অন্যদিকে যেটাকে আমি বলেছিলাম আগে, চাইনিজ কার্প, চাইনিজ কার্পের মধ্যে সিলভার কার্পটা প্রথমে রাখবেন প্রথম স্তরে, প্রথম স্তরে থাকে এবং দ্বিতীয় স্তরে থাকে সিলভার ঘাস কার্প এবং সর্বনিম্ন স্তরে থাকে কমন কার্প। এবং তেলাপিয়া মাছ সাধারণত সর্বনিম্ন স্তরেই থাকে, এটা পুকুরের বাস্তুতন্ত্র আমি বললাম। এখন আপনি সাধারণত এককানি পুকুরে আপনি 2000টি পোনা মানে IMC মিলিয়ে, IMC এবং তেলাপিয়া মিলিয়ে আপনি 2000টি পোনা আপনি পুকুরে মজুত করতে পারেন।
1: আচ্ছা আচ্ছা,
0: 2000-এর মধ্যে কাতলা 400টি, রুইটা একটু বেশি ভালাবেন, 600টি, তারপরে মৃগেল 400, মানে 2:3 অনুপাতে ফালালে ভালো হয়।
1: মানে যদি দুই ভাগ আমি 2:3 বলতে কোনটা অনুপাত 2 হবে, কোনটা অনুপাত 3 হবে?
0: দুই ভাগ হবে কাতলা।
1: আচ্ছা,
0: 3:3 হবে রুই, 2 হবে মৃগেল,
1: আচ্ছা
0: সর্বনিম্ন স্তর, এবং তেলাপিয়া 3:3,
1: এটাই হবে এটা আদর্শ মানে মিশ্র চাষের হিসেব না? তাহলে পুকুর প্রস্তুতি তো আপনি ধাপটি বলেছেন যে প্রথমে কী করতে হবে, জল ইয়ে করতে হবে, এর মধ্যে কি আর নতুন কিছু ব্যাপার হয়েছে যে প্রথম ধাপে আমরা কী করব, দ্বিতীয় ধাপে কী করব, বা তৃতীয় ধাপে কী করব? পুকুর প্রস্তুতির প্রথম ধাপ বা দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপে আমরা কী কী কাজ রয়েছে?
0: প্রথম ধাপ পুকুর প্রস্তুতি, যদি এককানি পুকুর হয় তাহলে প্রথমে পুকুর জল, পুরনো জলগুলিকে সরিয়ে পুকুরটাকে শুকানো।
1: আচ্ছা,
0: শুকানোর পর তারপরে চুন প্রয়োগ করার পর তারপরে সার প্রয়োগ করা, তারপরে ধীরে ধীরে জল ভর্তি করা।
1: কী ধরনের সার দাও ভালো হবে,
0: জৈব সার,
1: জৈব সার মানে গোবর সার,
0: গোবর সার
1: কি ধরনের গোবর, টাটকা মানে সতেজ?

0: গোবর নাকি বাসি পুরনো গোবর দিলে ভালো হয়?
1: বাসি পুরনো গোবর দিলে ভালো হয়।
0: সেটা হিসেবটা কতটুকু হবে? আমি একখানি জমি, একখানি যদি আমার পুকুরের মাপ হয় তাহলে আমার কতটুকু জৈব সার দেওয়ার প্রয়োজন রয়েছে?
1: কেজি হিসাবে বলি,
0: হুম হুম
1: কেজি হিসাবে 5 কেজি।
0: প্রতিকানিতে সেটা কতবার দিতে হবে?
1: সার প্রয়োগ
0: মানে
1: করা,
0: চারা পোনা মজুত করার পর তো দিতে হবে, কতবার দিতে হবে?
1: না না, চারা পোনা মজুত করার আগে
0: আগে দিতে হবে?
1: আগে দিতে হবে,
0: আচ্ছা আচ্ছা,
1: আগে দিতে হবে। চারা পোনা মজুতের পরে
0: হুম
1: আরো স্টেপ আছে।
0: আচ্ছা, তাহলে সেটা 4 থেকে 5 কেজি আমি চারা পোনা মজুত করার আগে পুকুরে দিয়ে দিতে
1: হ্যাঁ
0: হবে?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা আচ্ছা,
1: তারপরে এই পুকুরের মধ্যে অনেক সময় কীট পতঙ্গ থাকে,
0: হুম হুম হুম
1: কীট পতঙ্গ বা কীট পতঙ্গ থাকে ও ও যাকে আমরা পেস্টিসাইড বলে থাকি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: পেস্টিসাইড দমন করার জন্য
0: হুম
1: মানে পোনা মজুতের আগে 48 দিন আগে বা 30 থেকে 48 দিন আগে
0: হুম
1: কীট পতঙ্গ মারার জন্য কেরোসিন ইউজ করা যায়,
0: আচ্ছা আচ্ছা,
1: বা কেরোসিন বা ডিটারজেন্ট। এককানি পুকুরের জন্য কেরোসিন 2 লিটার ইউজ করা যায়।
0: আচ্ছা আচ্ছা,
1: আর হেক্টর হিসাবে 18 লিটার,
0: আচ্ছা,
1: হেক্টরে 18 লিটার, আর কানিতে 2 লিটার।
0: তাহলে এটা গেল চারা পোনা মজুত করার পর,
1: আগে
0: আগে
1: হ্যাঁ কীট পতঙ্গ মারা, তারপরে পুকুর প্রস্তুতি চারা পোনার আগে।
0: সবশেষ বা তৃতীয় ধাপ যেটা হবে সেটা হবে বাঁধকে শক্ত বা মজবুত ভাবে এমন ভাবে তৈরি করা যাতে পুকুরের জল বাইরে যেতে না পারে,
1: হ্যাঁ,
0: বা বাইরের জল যাতে কোনো প্রকারে
1: কোনো
0: পুকুরে
1: প্রকারে পুকুরের মধ্যে না আসতে
0: না
1: পারে,
0: আসতে পারে,
1: যাতে মাটি ঘামিয়ে পুকুরের মধ্যে জলের মধ্যে না আসতে পারে জল।
0: এবং সেটার কারণ কিন্তু যারা মৎস্য চাষ করে আসছেন বহু বছর ধরে তারা কিন্তু জানেন যে এর দ্বারা কি হয়, পুকুরের জল যদি বেরিয়ে যায় তাহলে পুকুরের এই যে আমাদের এতদিনের যে পরিচর্যা, জল সংস্কার বা নতুন করে খাবার দেওয়া, সবগুলো বেরিয়ে গেল, আবার বাইরে থেকে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে গেল। তাহলে সেদিকেও মৎস্য চাষি ভাইদের লক্ষ্য রাখতে
1: লক্ষ্য
0: হবে।
1: রাখতে।
0: মাছের পোনার তো খাদ্য দেওয়ার ব্যাপার রয়েছে, কী ধরনের খাদ্য এদেরকে দেওয়ার প্রয়োজন রয়েছে?
1: আচ্ছা,
0: মানে আমি পোনা মজুত করার পর এদেরকে কী ধরনের খাদ্য দেওয়া শুরু করতে হবে এবং কতদিন পর্যন্ত এই খাদ্য দিতে হবে?
1: চারা পোনার সাইজ 15 থেকে 20 সেন্টিমিটার হলে, পোনার সাইজ, তাহলে আপনারা 1:1 অনুপাতে ভাসমান খাদ্য বা ডুবন্ত খাদ্য ইউজ করতে পারেন। 1:1 অনুপাতে
0: কি ধরনের খাবার, মানে কি খাবার দিতে হবে, ওই খাবারটা কি খাবার হবে?
1: খৈল হতে পারে,
0: আচ্ছা
1: তারপরে চালের গুঁড়ো,
0: আচ্ছা আচ্ছা,
1: চালের গুঁড়োর সাথে খৈল মিশিয়ে
0: দেওয়া যেতে
1: দেওয়া
0: পারে,
1: যেতে পারে
0: আচ্ছা
1: 1:1 অনুপাতে।
0: আচ্ছা আচ্ছা। এবং সেটা দিতে হবে মানে সূর্যের আলো আসার আগে নাকি সূর্যের আলো তো দেওয়া যাবে?
1: দিনের বেলাতেও দেওয়া যাবে
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই অনুপাতে এদেরকে খাদ্য দিতে
1: খাদ্য,
0: হবে।
1: কিন্তু যে সময় খাদ্য দেওয়া হবে
0: হুম,
1: পরের দিন ওই সময় খাদ্য দেওয়া দেওয়াটা ভালো হবে, মানে পরের দিন
0: প্রতিদিন
1: সেম
0: একই একটা
1: টাইম
0: নির্দিষ্ট
1: একই
0: সময়ে?
1: টাইমে নির্দিষ্ট সময়ে খাদ্য।
0: এবং সেটা সকালবেলা, খুব সকালে বা সূর্যের আলো যাওয়ার পর, বিকেলে
1: হ্যাঁ
0: সন্ধ্যার
1: হ্যাঁ
0: পর
1: হ্যাঁ
0: দিকে
1: হ্যাঁ
0: দিলে
1: হ্যাঁ
0: ভালো হবে,
1: ভালো হবে।
0: এবং পুকুরে যাতে মাছের অক্সিজেনের অভাব না ঘটে সেদিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে
1: সেদিকেও
0: হবে।
1: লক্ষ্য রাখতে হবে।
0: সেক্ষেত্রে চাষি ভাইদের অনেক, আমাদের চাষি ভাইয়ের সাথে কথা হয় মাঠে ঘাটে যারা মৎস্য চাষ করছেন, অনেকে কি করেন যে বেশি লাভের জন্য মানে পুকুরের আয়তন না বুঝে বা বিজ্ঞানসম্মত যে পদ্ধতি রয়েছে সেটাকে না মেনে প্রচুর পরিমাণ পোনা এরা পুকুরে মজুত করে ফেলেন, তাতে কি হয় লাভের থেকে ক্ষতির
1: ক্ষতির সম্ভাবনা বেশি।
0: মুখটা তাদেরকে বেশি দেখতে হয়। কারণ কি, ওইখানে দেখা যায় উনি ওনার যে সমস্যার কথা বলেন যে মাছ মরে যাচ্ছে বা সঠিক বৃদ্ধি হচ্ছে না, কারণ কি এখানে আয়তন, পুকুরের আয়তন ছোট, বেশি পরিমাণে মাছ উনি মজুত করে ফেলেছেন, তাতে
1: পর্যাপ্ত
0: করে
1: পরিমাণে মাছ পুকুরে ফালাইনি,

0: অক্সিজেনের ঘাটতি হচ্ছে,
1: অক্সিজেনের ঘাটতি হচ্ছে,
0: তাছাড়া খাদ্যের অভাব হয়।
1: খাদ্যের অভাব হচ্ছে।
0: সেক্ষেত্রে চাষি ভাইদের লক্ষ্য রাখতে হবে যে পুকুরের আয়তন বুঝে সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে চাষ করা এবং সঠিক অনুপাতে মাছকে মজুত করা। সেক্ষেত্রে যাদের নতুন পুকুর রয়েছে, যারা এই ধরনের মিশ্র চাষ করবেন ভেবে রেখেছেন, আপনাদের উদ্দেশ্যে একটা পরামর্শ থাকবে। আপনারা নিকটবর্তী যে মৎস্য আধিকারিকের অফিস রয়েছে, মৎস্য আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে সঠিকভাবে সে পথে এগিয়ে যাবেন। তাহলে আমাদের যে আজকের আলোচনার বিষয় চলছে, যে কার্পের সাথে তেলেপিয়া মাছের চাষ, বাজারে কিন্তু তেলেপিয়া মাছ বা কার্প জাতীয় মাছের যথেষ্ট চাহিদা রয়েছে এবং তাদের দাম কিন্তু অনেক বেশি আমাদের এখানকার বাজারে,
1: পার কেজিতে 350, 340।
0: কারণ কি, আমাদের এখানে যে দেশি মাছ বা লোকাল যেটাকে বলি, এর মধ্যে কিন্তু আমরা এই তেলেপিয়াকে পাই, বা পাবদা রয়েছে, বা রুই কাতল রয়েছে, তো সেগুলো কিন্তু বাজার দর কিন্তু কখনোই কম থাকে না, বেশি থাকে। তো আপনি মাছের পুনার খাদ্য কি কি দিতে হবে বা কি অনুপাতে দিতে হবে সেটা বললেন। প্রায় সময় আমরা মৎস্য আধিকারিকদের কাছে শুনি যে মনুসেক্স তেলেপিয়া ব্যবহার করার কথা, কেন ব্যবহার করবে বা এটা কি? মনুসেক্স তেলেপিয়া মানে কি?
1: মনুসেক্স তেলাপিয়া মানে মনুসেক্স পুরুষ তেলাপিয়া।
0: আচ্ছা,
1: মনুসেক্স তেলাপিয়া পুরুষ তেলাপিয়া দ্রুত বৃদ্ধি পায়।
0: আচ্ছা,
1: এবং অতিরিক্ত প্রজনন করে না, ফলে পুকুরে মাছের অতিরিক্ত সংখ্যা বৃদ্ধি পায় না এবং উৎপাদনও ভালো হয়, সেই জন্য মনুসেক্স তেলাপিয়াটাই
0: আচ্ছা আচ্ছা
1: ইউজ করা ভালো।
0: তাহলে এই মনুসেক্স তেলাপিয়া মানে পুরুষ প্রজাতির তেলাপিয়া, যেটা যদি চাষ করেন তার লাভের মুখটাই বেশি দেখবেন না,
1: প্রজনন ক্ষমতা কম থাকে।
0: তো কোন সময়টাকে চাষি ভাইরা বেছে নেবেন এই ধরনের মিশ্র চাষের জন্য? এখন তো বর্ষাকাল চলছে, এখন কি যাদের পুকুর রয়েছে, পুকুর তৈরি আছে, তারা কি এখন ফেলতে পারেন, মজুত করতে পারেন পোনা?
1: এখন তো মজুত করলে, এখন বন্যাও প্রকোপ আছে, এখন তো এখন তো ক্ষতিও হতে পারে।
0: আচ্ছা,
1: পোনার ক্ষতি হতে পারে, জল ঢুকে বা বন্যার কারণে জলের ঘনত্ব বেড়ে যেতে পারে, সেই জন্য বর্ষার আগে,
0: আচ্ছা আচ্ছা,
1: বর্ষার আগে করলে ভালো হয়।
0: বর্ষার আগে বা যারা এখনো করেননি, আপনারা কিছুদিন অপেক্ষা করে তারপর বর্ষার কিছুটা পরে শুরু করতে পারে,
1: শুরু করতে পারে।
0: তেলেপিয়া মাছকে কতদিনে আমরা বাজারজাত করার জন্য তৈরি করে নিতে পারবো, বা কার্প মাছকেও বা কতদিনে আমরা বাজারজাত করতে পারবো? চারাপোনা ফেলার কতদিন পর?
1: চারাপোনা ফেলার 4 থেকে 6 মাসের মধ্যে তেলাপিয়া মাছের বাজারজাত করণের আকার পৌঁছে যায়, মানে বাজারজাত করা যায়
0: তেলেপিয়া মাছ,
1: 4 থেকে 6 মাস পরে।
0: আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সেটা 1 কেজি বা তার বেশি হয়ে যেতে পারে,
1: বেশি হয়ে যেতে পারে।
0: আচ্ছা, আর কার্প মাছ?
1: কার্প মাছ 8 থেকে 12 মাসের মধ্যে,
0: 8 থেকে 12 মাসের
1: পরে।
0: তাহলে দেখা যাচ্ছে আমি একই সাথে তেলাপিয়া এবং কার্প মাছ পুকুরে মজুত করেছি, কিন্তু তেলাপিয়া মাছটা আমার আগেই বাজারজাত হয়ে যাচ্ছে, কার্প মাছটা কয়েক মাস পর গিয়ে হচ্ছে।
1: তেলাপিয়া মাছ দ্রুত বৃদ্ধি পায় কার্পের থেকে।
0: আচ্ছা আচ্ছা,
1: এই জন্য তেলাপিয়া মাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় আকারে।
0: আচ্ছা, সেই জন্য চারাপোনা মজুত করার 4 থেকে 5 বা 5 থেকে 6 মাসের মধ্যে আমি তেলেপিয়া মাছকে
1: বাজারজাত করা যায়
0: করতে পারবো, সেক্ষেত্রে কার্প মাছকে আরো
1: 8 থেকে 12 মাস
0: সময় দিতে হবে। কার্প এবং তেলাপিয়ার এই যে যৌথ চাষের কথা আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে প্রধান সুবিধা কি পাবে মৎস্য চাষি ভাইদের, কি বেনিফিট হবে যদি কার্প এবং তেলাপিয়া মাছ একসাথে চাষ করে, তাহলে কি বেনিফিট পাবেন?
1: উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে তাদের, আর্থিক অর্থনৈতিক লাভবান হবে।
0: সেক্ষেত্রে তো অবশ্যই লাভবান হবে, কিন্তু আমরা অন্য মাছের কথা না বলে কেন কার্প এবং তেলাপিয়ার চাষের কথা বলছি? সেক্ষেত্রে অধিক লাভবানের মানে কোনো সুবিধা রয়েছে, নাকি এখানে খরচ কম, বা পরিচর্যার ব্যাপারটা যেটা রয়েছে, মাছের যে খাদ্য দেওয়া বা পরিচর্যা করা, সেটা সেক্ষেত্রে কি অনেকটা কম হলেও চলে নাকি? মানে কেন এদের প্রধান সুবিধা, মানে সুবিধা দেব আমরা, প্রধান গুরুত্ব দেওয়া হয় কেন? তেলাপিয়ার সাথে কার্প জাতীয় মাছ, আমরা অন্য মাছের কথা না বলে কার্পের সাথে তেলাপিয়া কেন বলবো?
1: কারণ কার্প মাছের বাজারজাত চাহিদা অনেক বেশি, তেলাপিয়া মাছেরও চাহিদা বেশি।
0: আচ্ছা আচ্ছা,
1: সেজন্য আমরা যাতে এই দুই প্রজাতির মাছগুলিকে একসাথে মিশ্র চাষের আওতায় আনি, তাহলে আমরা লাভবান হব সহজে অন্যান্য
0: মানে পুকুর তৈরি থেকে শুরু করে মাছের মজুতকরণ এবং তাদের যে মধ্যবর্তী পরিচর্যা, সেক্ষেত্রে আমাদের তেমন একটা পরিশ্রম বা এমন একটা কিছু নজর রাখতে হয় না এদের খাদ্য দেওয়ার ব্যাপারে তেমন একটা
1: তেমন একটা
0: কিছু,
1: নজর দেয়।
0: কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু ভালো একটা বেনিফিট
1: বেনিফিট
0: মানে
1: পেতে পারি,
0: অর্থনৈতিক দিক থেকে ভালোই লাভবান হবে
1: লাভবান।
0: চাষি ভাইয়েরা। আর এই যে মধ্যবর্তী পরিচর্যার কথাটা আসছে, এদের মধ্যে কি কোনো ধরনের রোগ বা কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে বা কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে মৎস্য চাষি ভাইদের মাছের রোগ থেকে বা কোনো ধরনের কোনো কিছু?
1: হতে পারে,
0: হুম
1: অনেক সময় দেখা যায়
0: হুম
1: পর্যাপ্ত পরিমাণে খাদ্য না দিল, মানে অধিক পরিমাণে খাদ্য দেওয়ার ফলে
0: হুম
1: মাছের পেট ফুলে যায়, অন্যান্য রোগ দেখা যায়।
0: আচ্ছা,
1: তারপরে সঠিকভাবে পরিচর্যা না করলে মাছের ক্ষত সৃষ্টি হয়,
0: আচ্ছা আচ্ছা,
1: ক্ষত সৃষ্টি হয়।
0: হুম
1: এই জন্য পুকুরে অনেক সময় কি হয়, চাষ চলাকালীন অনেক সময়
0: মানে চাষি ভাইদেরকে বরাবর পুকুরে নজর রাখতে হবে কয়েকদিন পর পর, মানে 1 মাস 2 মাস পর পর জাল দিয়ে মাছগুলোকে,
1: জাল দিয়ে মাছগুলি
0: তাদের বৃদ্ধি
1: বৃদ্ধি
0: জাল দিয়ে তুলে এনে তাদের বৃদ্ধি পরিলক্ষিত করতে হবে যে আমার মাছগুলো একই সমান গ্রোথ হচ্ছে
1: গ্রোথ
0: কিনা,
1: হচ্ছে কিনা।
0: সেক্ষেত্রে সঠিক পরিচর্যার ব্যবস্থা নিতে হবে যাতে করে কোনো মাছ রোগে আক্রান্ত না হয় সেদিকে নজর রাখতে হবে। এবং পাশাপাশি তাদের পরামর্শ থাকবে চাষি ভাইদের উদ্দেশ্যে যে আপনারা নিকটবর্তী যে মৎস্য আধিকারিক অফিস রয়েছে বা মৎস্য আধিকারিকরা রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং মনে রাখবেন এই চাষ আপনাদের লাভের জন্য এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বন হওয়ার জন্য। সেক্ষেত্রে আপনারা বিজ্ঞানসম্মতভাবে যদি মিশ্র চাষ করেন অল্প সময়ের মধ্যে কম খরচে আপনারা অধিক লাভবান হবেন। তো আমাদের আজকের সময় এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল তেলাপিয়ার সাথে কার্প মাছের মিশ্র চাষ, সেই আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং মূল্যবান আলোচনা করার জন্য।
1: ধন্যবাদ,
0: আমাদের আগামী অনুষ্ঠানে আবার সবার সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই শুনতে পাবেন বন্দনা অনুষ্ঠানে ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 7:35, 8:45 এবং 7:55 শুনবেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। রাত 8:05 শুনতে পাবেন পাখে কুইজ। রাত 9 অনুষ্ঠান যুববাণী। স্বর্গম অনুষ্ঠানে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত ওস্তাদ বরে গোলাম আলী খানের কণ্ঠে রাত 9:30। রাত 10 হারানো দিনের গান। 10:30 আমাদের অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আকাশবাণী বিলোনী কেন্দ্র থেকে প্রচারিত পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে।

তোমারই আশ্রয়ে আমি জাগরিত হইয়াছি। হে আমার ঈশ্বর, এই আশ্রয় সেই লাভ করে যে তোমার রক্ষা মন্দিরে ও তোমার সংরক্ষণ দুর্গে আশ্রয় লাভ করিবার জন্য চেষ্টা করে। যেমন করিয়া তুমি আমার বহিরঙ্গকে তোমার অনুকম্পার প্রাভাতিক আলোকে উদ্ভাসিত করিয়াছ, ঠিক সেই রূপে তোমার দিব্য প্রকাশে উষাকালীন প্রভা দ্বারা আমার অন্তঃসত্ত্বাকে আলোকিত করো।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বন্ধন অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি। আকাশবাণী মিলনিয়া কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা থেকে জাতীয় বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়া অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আধুনিক কূটনীতির এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিক বড়াইক বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশেই বিস্তৃত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। আসছে বিস্তারিত খবরে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি, আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির ওপর আলোকপাত করে শ্রী মোদি বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
1: আজ বিকশিত হোনে কে লক্ষ্য পর কাম কর রহা হে বো ভারত হো কহতা হ্রো মোর অচিভ মোর হম 140 করোড় এসপিরেশন সে ভরে রাষ্ট্র হম অধীর হেসব্র হম দুনিয়া কি সবসে তেজি সে বড়তি ইকোনমি হ।
0: কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশীয় অবদানের ওপর আলোকপাত করেন। এ বিষয়ে অপারেশন সিন্দুরের অধীনে সন্ত্রাসবাদ বিরোধী একাধিক অভিযানেরও উল্লেখ করেন তিনি।
1: ভারতকে ডিফেন্স প্ল্যাটফর্ম কি ক্যাপেবিলিটি আর ক্রেডিবিলিটি দুনিয়া দেখ রহি হে। আপনি অপারেশন সিন্দুর কে দৌরান ডেমো তো দেখি লিয়া হোগা হামাকে আতঙ্কিয়ো কে আড্ডো পর।

0: हो रहे थे और गुंज पूरी दुनिया में सुनाई दे रही थी।
1: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেছেন।
2: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসাল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়র একটি ভাস্কর্য। এই তিনটি নিদর্শনই একাদশ দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহুমুখী এবং দ্রুত বিকাশশীল সম্পর্ক বিদ্যমান। আজ বিকেলে মেলবোর্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও শ্রী মিশ্রি জানান। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। প্রতিরক্ষা উৎপাদনে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতিফলন হল এই চুক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা এই সম্মেলনে যোগ দেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তার রূপরেখা জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা আরও বাড়িয়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুপ্রবেশ ছাড়াও অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, ড্রোন হুমকি, মাদক পাচার সহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিজ, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের ওপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না, তবে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। ভারত ও আফগানিস্তান আজ মানবিক সহায়তা, উন্নয়ন, অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, দক্ষতা বিকাশ, শিক্ষা, ক্রীড়া, বাণিজ্য, ভিসা ও যোগাযোগ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের দিকটি পর্যালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ ভারত আফগানিস্তান যৌথ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আফগানবাসীদের উন্নয়নে সহায়তার লক্ষ্যে ভারত নিজেদের দায়বদ্ধতার দিকটি অক্ষুণ্ণ রাখবে। ভারতমুখী এলপিজি বহনকারী ট্যাঙ্কারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সামাজিক মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে সরকার তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। যে ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তা হল ক্যামেরুনের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার এমভি ফ্যালকন। গত বছর ইয়েমেনের আদেন উপকূলে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগেই আমেরিকা সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করে।

করার কথা জানিয়েছিল, তবে এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজ সারা দেশেই বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশেও আজ মৌসুমি বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। এদিকে আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। দেরাদুন, তেহরি, পৌরি, হরিদ্বার, উধমসিং নগর, নৈনিতাল এবং চম্পাবত জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে আজ সকালে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে যায়। অন্যদিকে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এবং রাজস্ব গোয়েন্দা দপ্তর মুম্বাইয়ের যৌথ অভিযানে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে একটি আন্তঃরাজ্য বন্যপ্রাণী পাচারচক্রের হদিশ মিলেছে। অভিযানে স্টার টর্টয়েস, মিশরীয় শকুন ও শিকরা পাখি সহ মোট 53টি সংরক্ষিত প্রাণী ও পাখি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মুম্বাই থেকে 3 জন এবং কলকাতা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল লস অ্যাঞ্জেলেসের ইঙ্গলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এছাড়া শনিবার নরওয়ে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। অন্যদিকে রবিবার সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। ভারত ও ইংল্যান্ড আজ সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে মাঠে নামতে চলেছে। ব্রিস্টলে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:00। এর আগে তৃতীয় ম্যাচে ইংল্যান্ড 125 রানে ভারতকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে যোগ দেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়িও সবিতা দেববর্মা তিনি নিয়ে ককতমা বুবাক রকংখা সামং সিদ্রা তাংনাই রকন কেবেঙ্গে সামং তাংথানি থানসাকে ভারতায় অস্ট্রেলিয়া নিয়ে কথাউই সুবালাই মুনি সেবকরাক অঙ্গি তঙ্গ হনে শাখা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদি কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হা কতনি আরি আমসাই নাইম থাং তাং বেখরেপ খরাক ক্লাইনা শাখা ফানবক্সিনখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নই সাই নৈজি দক্তিন নিশিমি সালনাই থাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খোলাও চেংজাখা ওয়াতৈ কবাং ওয়ামা বাই হাস্তেনি কিসাশক হাঙ্কর তৈ তরমা নুকজাখা ফুটবল হায়ুং কাপ নি কোয়ার্টার ফাইনাল তিনি ভারতনি জরা হরনি দামসা সতী থামসি বুস্টন্ট স্টেডিয়াম ফ্রান্স বাই থাঙ্গানো মর্গো তাবুকক তোমার শুক্রবই সামং সিদ্রা তাংনাই রকন কেবেঙ্গে সামং তাংথানি থানসাকে ভারতাই অস্ট্রেলিয়ানি কথাউই সুবা লাইমুংনি সেবগ্রাক অঙ্গি তঙ্গ হনাই শাখা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদি তিনি অস্ট্রেলিয়ানি মন্ত্রী বকরক এন্থনি আলবানজি বাই কথাউই সংসারজা কক তুমা থুমাই রকনি থুম অকগ্ন শাখা ব পারমানবিক ফাননি দিখিল কনৈ হাকতনি বিশিং কক খালাইমাও মুং সৈরলাইখা আবো বাই অস্ট্রেলিয়ানি ভারত ইউরেনিয়াম রহরমা লাম ফার জাগান তাই সকম মুং বাই কনৈ হা কতনি ফানতাই বক্রাক অঙ্গন নাইমথন বাবায় চুবা মুং বাংলানি নাহারে সাকলাইজা কাংবলায় মুং সৈরলাইখা মন্ত্রী বক্রক শাখা ভারত কাইসা হামসাজাক রাষ্ট্র অংনা লাম নাহারে সামুং তাঙ্গই দঙ্গ
1: ভারত অর অস্ট্রেলিয়া দো ভাইব্রেন্ট ডেমোক্রেসিজ হ্যাঁ দো মাল্টি কালচারাল সোসাইটিজ হ্যাঁ और दो महत्वपूर्ण ओशन पावर्स हैं। हमारी ये समानताएं और हमारा कॉमन वर्ल्ड व्यू हमें गहरे आपसी विश्वास के साथ निरंतर आगे बढ़ने की प्रेरणा देते हैं।
0: কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হা কতনি আরি আমসাই নাইম থাং তাং বেখরেপ ক্রাক লাইনা শাখা ফানবক্সিনখা তিনি দিল্লি কতাল আরি হাংখরক নিয়ে পুলিশ সুপারক নতুয়ে কুথুম লাইমান তুইদুলি অকগ্ন শাখা ব জম্মু তাই কাশ্মীর পাঞ্জাব উত্তরাখণ্ড রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ তাই শালচি শালকা হাস্তেন খবুই আরিনি হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমসাই রক নিয়ে পুলিশ সুপারক অক কুথুম লাইমাও মানজাখা আরি আমসাইও তাবুক নি তংহালক নতুই চেরি নাইমুং তাই কেবেং সামুং ফনাংমা হামসারে মুংনি সেব বাই নাইম থাং তাং বেখরেপ ন হামক্রাই খেলাইনানি অংখা অ কুথুম লাইমুংনি নাহারমুং ককলাম সালাইমাও রায়দা ক্রিখে হাপমা ড্রোন সিক্রি সক্র তাই রায়দা ক্রিখে মানি ফালমানো খুবই জুদা জুদা নাংকুকমা দিখল ককলাম সালাইজাখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নকা সালনি রমই সংসাজাক তিনি আগরতলা হাফানিয়া বাণী খোলাও চেংজাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কনক্লেভ ন চেঙ্গিরেখা চেঙ্গি কক নারক মাও মন্ত্রীকরা শাখা অ কনক্লেভ নি সেব বাই হাস্তিনি জুদা জুদা দিখিল বেবাক খক শাহ রাসাই রেজাক রাং বক্সিন মুংনি লাম ফিয়কজাখা ত্রিপুরা স্নামখর বানিয়ার নাইখুংতে ফিকি বাই সংসাজাক বিজনেস কনক্লেভ হাকতর হাকতর ফাতারি জুদা জুদা স্নাম খরমথা রাং বক্সিন নাইরকন আর মানজাখা আবনকারী ভারতনি সংসাজাক বাংলাদেশনি হাই কমিশন দক্ষিণ আফ্রিকা নেপাল ফিলিপিন্স উজবেকিস্তান কাজাকিস্তান রিপাবলিক অব তিমোর লেস্টে চিলি লাও পিডিয়া ন খবি জুদা জুদা হাকতনি ফুরাই কক তুনাই রক আর মানজাখা পান্ডাও ভার্চুয়াল তাই মানজাখা কেন্দ্রনি স্নামখর বানিয়া মন্ত্রী পীযূষ গোয়েল সালচি শালকা আমচাই হামগ্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পান্ডাও মন্ত্রী অক্রানী মানজাক মুংবাই হোটেল স্নামখর বেড়াইখিরি সেপ কক থুম তাং সেপ মেডিকেল রং তাই শাখাম স্নামখর রাভার চা আকরক রাংবক সিনমুং কক থুমলাইমাও কাংবলাই ইয়াফারজাখা রাষ্ট্রবক্রক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণ তিনি ওড়িশানি ভুবনেশ্বর বেড়াইমাও থাঙ্কা তিনি ভুবনেশ্বর নি ওড়িশা ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এন্ড টেকনোলজি অব লেটার্স অব অথরাইজেশন ইয়াফার মুং সামুং বথাং চেঙ্গিরেখা রাষ্ট্রবক্রক ইয়াকচু আবুনি নাহারমুং উংখা তুইয়ুং কুঠুগ আ খুরুম পুইন তুই সই শিলামনি লামা তুই চেরি নাইমুং তাই কুদুকমা জরা ও আ খাতি নারকমান শেপ সামু জম্মু নি ভগবতী নগর থাং নাইরকনি তংথাই বেস ক্যাম্পটি টংথারন চাজাক নাই রকনি বদল চার তিনি অমরনাথ কথার হাকতনি মান্তব থাংনানি লামর লাইখা অবদল তঙ্গ খড়ক চার সৈনি গবাং তীর্থ থাংনাই রক বরকনি অ থাংমানো নাইমথাং গনাংতাই তংগসাং তুই পাইরিনানি নাইকল ফাং পুলিশ নাইমথাং বাহিনীতাই শ্রী অমরনাথ শ্রাইন বুট নাংমানি বেবাগিয়াপ্রি নাহারি তঙ্গ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী নি কক্তমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপ স্টে টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনর কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গান ওয়া তুই থাকিয়া ওই ওয়ামাবাই অনকোটি হাকরনি দেউটাই মনো তৈমা তৈমা কতর নু তুই তরমানি নুকজাখা দশা আরেনি শাখা তুই তুই কষগৈ তঙ্গ তাবুক তৈমাবাই নাইকল ফাংনি বখাক তুই বেবাক বেরেমনি চোবাসু রোজাগৈ তঙ্গ এন ডি আর এফ আপদ মিত্র সিভিল ভলেন্টিয়ার স্ট্রক বাই তুই লমাওয়ক লাইজাক লোকরত্ন সুবাউই তঙ্গ অনকতি হাংকর বেবাগৈ কাই থামসি বা শিবির খুংসা সাই ব্রেরা চি বা নুখুংনি বেবাক খরক দক সাই দক চিচার লোকরক তংথাই নাহারজাখা আবনি বিশিং কুমারগাট বাকাকস্তেও কাই নৈচি থাম শিবির তংথার নাহারজাখা খুং দক রা দক চিসা নুখুংনি বরক নৈ সাই স্নিরা নৈচি সিনি লোকরক ইয়াঙ্গ কৈলাসগর বাকাকস্তেব কাইচিনি শিবির ফিয়ক জাখা শিবির গ খুংসিনিরা বাচি ব্রেই নুখুংনি বরক থাম সাই থামরা বৈ চিসা লোকরক থাই নাহারকা অনকতি হাংকরনি হাংকর নাইকল ফাং মেগা জৈন ইয়াকবারা হাংকর নাইকল ফাং সাগর সুবন দেবনাথ আকা বিকাট দেরামুং কাসুমুং বেদেকনি অনকতি হাংকরনি প্রোগ্রাম অফিসার শুভজিৎ নাথ জুদা জুদা তুই লমাও আমচাই বেড়াই নাইখা তুই তরমানি হলি রেনা ও নাইকল ফাংনি বাকাকতেই নাংমানি বেবাক ইয়াফরি নাহার জাগৈ তঙ্গ শিবির তংনাই লুকুরকন ব নাংমানি বেবাক চুবাচু ইয়াফার জাগৈ তঙ্গ হুকবারনি থাইরগ তুই লমাবাই হুকবারনি মৈকথং দেরামাওক লাইমানি নুকজাখা এস সি হামগ্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি অনকুটি হাংকরনি ফটিকদাই বিধানসভা কেন্দ্রনি জুদা জুদা শিবির তাই তুই লমজাক আমচাই বেড়াইনাই খেতাই লুকরক বাই ককলাম সালাখ্যা আর আ মালমাতা হামক্রাই নাইখুং হুকবার তাই হুকবার নাইখুং নখবৈ কৃংজাক নাইখুংনি অফিসার তাই সেবুক রক তুই লমাওক লাইজাক লুকরকন নাংমানি চুবাচু ইয়াফারি তঙ্গ তুই লমাবাই খুয়াই

hangkorni kuni bakakseni khungbara thamsi ni nokhungni koroksha sai chara thamjidok lukuro kaisi shibiro tongthaina harka khwai puro porishat thamnong ward ni hor kumar anganwari kendro khungchi nokhungni borok charchi dosro dev memorial rengno kotoro khungni sibanu khungni khorok chuku chi tham lukuro khwai hafangni remchi nei rengno go khung brichi tham nokhungni koroksara bachidok lukuro tongthaina harka khwai hangkorni jila kasko okratai পুরো পরিষদ নেই চেয়ারম্যান ন খবই নাইকল ফাংনে অফিসার অশিবর্ণ বেড়ে নাই খাতায় নাংমা বেবাক চুবাচু রেনা ককরেখা ফুটবল হায়ুং কাপ তিনি চেং জাগানো কোয়ার্টার ফাইনাল কাইব্রী মেচ কাইচার হাকতর থংনা অংখারানো বারটনি জরা হরনি দামসা সতি থামচি আমেরিকানি বুস্টন স্টেডিয়াম ফ্রান্স বাই থানো মরকু বুসকাং দামনী চিবরীয় সালথং দলাই খুয়াই অনকোটি গুমটি তাই সিপাহী জলা হাংকর ফেরাং কগৈ গবাং ওয়াতে ওয়াই মানো হই হজাক মুংরেখা নবরতিবার নাইখুং খনা সালনি সাকানি তুমারি থামসিনি ডিগ্রি সেলসিয়াস টে খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গন তিনি সালনি সাকানি তুমারি তংমানি নৈচি চুকু দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস টে খামানি নৈচি বা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনেন শিকাং ককতুমা বুবাক রক্তে বেশে সাফির সামুং সিদ্রা তাংনাই রক্ন কে বেঙ্গি সামুং তাংথানি থানসাকে ভারতে অস্ট্রেলিয়ানি কথাওই চোবা লাইমুং সেবগ্রাক অঙ্গি তঙ্গহনি শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতনি আরি আমচাই নাইম থাংতাং বেখেপগ্রাক লাইনা শাখা ফানবকসিনখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নিশাই নিজিদক তিনি সিমি সালনাই হাবানিয়া হায়ুং বেরেমনি বাণীখনাও সিংজাখা ওয়াদৈ গবাং ওয়ামাবাই হাস্তেনি কিসাসক হাংকর তৈতরমানি নুকজাখা ফুটবল হায়ুং কাপনি কোয়ার্টার ফাইনাল তিনি ভারতনি জরা হরনি দামসা সতী ধামচি বুস্টন স্টেডিয়াম ফ্রান্স বাই থানো মরকো ককতুমা তিনি এভাগে অরণ্যপাখ্যা উল্লি ককতুমা আওয়াই অঙ্গন খনা ফুং দামসনি সতী ব্রিচিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1,00,000 কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিশ্বকাপে দুই শক্তিধর দেশ ফ্রান্স ও মরক্কো সেমিফাইনালের লক্ষ্যে নামছে আজ। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে কনক্লেভের উদ্বোধন করেন। তিনি বলেন, এই কনক্লেভের মাধ্যমে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1,00,000 কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তর ও ফিকি আয়োজিত বিজনেস কনক্লেভে দেশ বিদেশের বিভিন্ন শিল্প সংস্থা, উদ্যোগপতি ও বিনিয়োগকারীগণ অংশ নিয়েছেন। তাছাড়া ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ফিলিপিন্স, উজবেকিস্তান, কাজাকিস্তান, রিপাবলিক অফ টিমোর লেস্তে, চিলি, লাওপিডিয়ার প্রভৃতি দেশের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হোটেল শিল্প, পর্যটন পরিষেবা, তথ্য প্রযুক্তি, মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য, বাঁশ শিল্প, রাবার, চা ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগে মৌ চুক্তি হস্তান্তর করা হয়। বিজনেস কনক্লেভে ভার্চুয়ালি ভাষণে কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য ত্রিপুরা অন্যতম উপযুক্ত এক রাজ্য। রাজ্য সরকার শিল্প বিনিয়োগে এক আদর্শ পরিবেশ তৈরি করেছে। তিনি MSME ক্ষেত্রকেও শিল্প বাণিজ্য বিনিয়োগে অন্তর্ভুক্ত করার উপর জোর দেন। শ্রী গোয়েল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত বিকশিত ভারত গঠনে ত্রিপুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভার্চুয়াল ভাষণে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, গত 12 বছরে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রভূত উন্নতি হয়েছে। রেল, সড়ক, বিমান যোগাযোগ সব দিক দিয়ে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। ত্রিপুরায় GSDP দেশের গড় অনুপাতের প্রায় সমান। প্রাকৃতিক রাবার, চা, বাঁশ, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, কৃষিতে সমৃদ্ধ এই রাজ্যে এখন বিনিয়োগের প্রচুর সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সহযোগিতা ক্রমাগত জোরদার হচ্ছে। আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সাথে যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী একথা বলেন।

0: তিনি বলেন, ভারত ও অস্ট্রেলিয়া উভয় দেশই প্রাণবন্ত গণতন্ত্র এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। পারমাণবিক ক্ষেত্রে শক্তি ক্ষেত্রে দুদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এটি অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহের পথ প্রশস্ত করবে এবং পরিচ্ছন্ন জ্বালানি বিষয়ক উভয় দেশের লক্ষ্যকে আরও শক্তিশালী করবে। নিরাপত্তা ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর ভারত একটি উন্নত রাষ্ট্র হওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। ভারত এমন একটি দেশ যা আরও উন্নতি করা এবং আরও বেশি কিছু অর্জন করার উপর বিশ্বাসী।
1: भारत और ऑस्ट्रेलिया दो वाइब्रेंट डेमोक्रेसीज हैं, दो मल्टी कल्चरल सोसाइटीज हैं और दो महत्वपूर्ण ओशन पावर्स हैं। हमारी ये समानताएं और हमारा कॉमन वर्ल्ड व्यू हमें गहरे आपसी विश्वास के साथ निरंतर आगे बढ़ने की प्रेरणा देते हैं।
0: গত দুদিনের অবিরাম বর্ষণে ঊনকোটি জেলার দেও এবং মনু নদী ও তার শাখা লক্ষ্মীছড়ায় জলস্ফীতির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীগুলোর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধারে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। এনডিআরএফ, আপদ মিত্র, সিভিল ভলান্টিয়ার্সরা দুর্গত জনগণকে যথাযথ সহায়তা করে যাচ্ছে। ঊনকোটি জেলায় মোট 35টি ত্রাণ শিবিরে 1,415টি পরিবারের সর্বমোট 6,068 জন আশ্রয় নিয়েছেন। এর মধ্যে কুমারঘাট মহকুমায় 23টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে 661 পরিবারের 2,727 জন। এদিকে কৈলাসহর মহকুমাতেও 12টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবিরগুলিতে 754 পরিবারের 3,341 জন বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ, বিপর্যয় মোকাবিলা বিভাগের ঊনকোটি জেলার জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। তারা বন্যা দুর্গতদের সঙ্গেও কথা বলেন। প্রশাসন ঊনকোটি জেলার বিভিন্ন স্থানে বন্যা নিরোধক বাঁধের প্রয়োজন ভিত্তিক মেরামতি করছে। শহরে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য পাম্প মেশিনকে কাজে লাগানো হয়েছে। পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে প্রশাসন। শিবিরে আশ্রিত বন্যা দুর্গত মানুষকে রান্না করা খাবার, পানীয় জল সহ শিশু খাদ্য সরবরাহ করা হচ্ছে। ত্রাণ শিবিরে স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হচ্ছে। এদিকে বন্যার কারণে বহু শস্য ক্ষেত জলের নিচে, এর ফলে গ্রীষ্মকালীন শাকসবজির ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরা বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন ত্রাণ শিবির ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি বন্যা দুর্গতদের আশ্বস্ত করেন, রাজ্য সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। শিবিরবাসীদের শিবিরে থাকাকালীন সুবিধা অসুবিধা বিষয়ে তিনি খোঁজ খবর নেন। পরে শ্রী দাস আকাশবাণীর ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানিয়েছেন, প্রশাসন জনপ্রতিনিধিরা বন্যা দুর্গতদের পাশে রয়েছেন। মৎস্য প্রাণীসম্পদ বিকাশ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তর আধিকারিক ও কর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা করে যাচ্ছেন। বন্যা পরিস্থিতির কারণে খোয়াই জেলার দুটি মহকুমার মোট 532টি পরিবারের 1,836 জন 10টি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। তেলিয়ামুড়া মহকুমায় খোয়াই নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী জনগণের বাড়িঘরে নদীর জল প্রবেশ করেছে। খোয়াই পৌর পরিষদের 3 নম্বর ওয়ার্ডের হরকুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 20টি পরিবারের মোট 80 জন, দশরথদেব মেমোরিয়াল কলেজের 25টি পরিবারের মোট 93 জন ও খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 43টি পরিবারের মোট 156 জন আশ্রয় নিয়েছে। খোয়াই জেলার জেলা সভাধিপতি এবং খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনিক আধিকারিকরা আজ শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন। তাঁরা বন্যা দুর্গতদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। আপনার খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ নয়াদিল্লিতে সীমান্ত জেলাগুলির পুলিশ সুপারদের একটি সম্মেলনে পৌরোহিত্য করেন। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্য সহ সীমান্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ সুপাররা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ঝুঁকিপূর্ণ সীমান্ত অঞ্চলের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন এবং আইন প্রয়োগ উন্নত করার উপায় চিহ্নিত করার মাধ্যমে মাধ্যমে নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করাই এই সম্মেলনের লক্ষ্য। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, ড্রোন হুমকি এবং মাদক পাচার এই বিষয়গুলো বৈঠকে প্রাধান্য পায়। ভারতীয় রেলওয়ে যাত্রীদের স্বাচ্ছন্দ্য সুরক্ষা এবং সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রানী কমলাপতি আগরতলা স্পেশাল এক্সপ্রেস ট্রেনে প্রচলিত আইসিএফ কোচের পরিবর্তে আধুনিক লিঙ্কে হফম্যান বুশ কোচ চালু করেছে। রানী কমলাপতি আগরতলা স্পেশাল এক্সপ্রেসটি আগামীকাল রানী কমলাপতি থেকে নতুন LHB রেক নিয়ে যাত্রা শুরু করবে। একইভাবে আগরতলা রানী কমলাপতি স্পেশাল এক্সপ্রেসটি আগামী 12 জুলাই আগরতলা থেকে নতুন LHB রেক নিয়ে যাত্রা করবে। নতুন চালু হওয়া LHB রেকটিতে 22টি কোচ থাকবে। পূর্ত দপ্তরের রাজনগর সাবডিভিশনের উদ্যোগে আজ কমিউনিটি হেলথ সেন্টারে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক স্বপ্না মজুমদার এক পের মাকে নাম কর্মসূচির তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস প্রমুখ। প্রতিটি অনাথ শিশুর সুস্থ নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য সরকার দত্তক প্রক্রিয়ার বিধিমালা সরলীকরণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আজ আগরতলা প্রজ্ঞাভবনে স্টেট অ্যাডাপশন রিসোর্স এজেন্সি এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে তিনি জানান, অনাথ শিশুদের জন্য হোম সংখ্যা বাড়ানো হচ্ছে। আগামী দিনে কৈলাস শহরে মেয়েদের জন্য একটি নতুন হোম করা হবে। তিনি আরও জানান, গত বছরে রাজ্যের 6টি শিশুকে দত্তক দেওয়া হয়েছে, এর মধ্যে 4টি দেশে, 2টি বিদেশে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস। ফুটবল বিশ্বকাপে আজ শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্ব। 4টি ম্যাচে 8টি দেশ খেলতে নামবে পরবর্তী সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে। ভারতীয় সময় আজ রাত 1:30টায় আমেরিকার বোস্টন স্টেডিয়ামে ফ্রান্স মুখোমুখি হবে মরক্কোর। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ধলাই, খোয়াই, ঊনকোটি, গোমতী ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিশ্বকাপে দুই শক্তিধর দেশ ফ্রান্স ও মরক্কো সেমিফাইনালের লক্ষ্যে নামছে আজ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী মিলনিয়া। এতক্ষণ শুনছিলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

শ্রোতা বন্ধুরা, শুরু করছি পাক্ষিক কুইজ। আপনারা জানেন আমরা প্রত্যেক মাসের দুই দিন অর্থাৎ দ্বিতীয় বৃহস্পতিবার এবং চতুর্থ বৃহস্পতিবারে পাক্ষিক কুইজ করে থাকি। তাকে সামনে রেখে আমাদের আজকের এই অনুষ্ঠান। যারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবেন, আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। আবারও বলছি, এই পাক্ষিক কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরপর দুটো প্রশ্নের উত্তর দিয়ে আপনি আজকের বিজয়ী হতে পারেন, এবং বিজয়ী হয়ে পরে আমাদের এই আমন্ত্রণে কোনো একটি অনুষ্ঠানে আপনার হাতে সেই মূল্যবান পুরস্কারটুকু আপনার হাতে সসম্মানে তুলে দেওয়া হবে। তাহলে শুরু করতে যাচ্ছি আজকের পাক্ষিক কুইজ।

শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয় অবগত আছেন, এই পাখি কুইজে অংশগ্রহণ করতে গেলে আপনাকে পরপর দুটো প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুটো প্রশ্নের উত্তর দিয়ে আমাদের যে পুরস্কার প্রাপকের তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হবে। যদি আজকের অনুষ্ঠানে বা একের অধিক সেখানে নাম থাকে, তাহলে পরে তাদের মধ্য থেকে লটারির মধ্য দিয়ে আমরা একজনকে, শুধুমাত্র একজনকে বিজয় বলে ঘোষণা করব, আপনারা জানেন। তারপরে বলছি, যারা একেবারে নতুন বন্ধু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলা।

আজকে পাখি কুইজ অনুষ্ঠানে আমরা আপনাদের প্রথম প্রশ্নটি রাখা হবে এমন একটি বিষয় থেকে যেখানে আমরা প্রতিদিন প্রতিনিয়ত এর শিকার হচ্ছি, কোথাও না কোথাও বলছি সড়ক দুর্ঘটনার কথা। প্রতিদিন আমরা যদি খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায়, টিভির পর্দায়, আমরা আমাদের মুঠোফোনে যদি দেখি, তাহলে দেখতে পাই প্রতিদিন কোথাও না কোথাও কারোর না কারোর সন্তান সেখানে আহত হচ্ছে, মৃত্যুমুখে ঢলে পড়ছে, অথবা কেউ না কেউ। তো এর বিষয়টিকে সামনে রেখেই কিছুটা সচেতন করার মানসিকতা নিয়ে আমাদের আজকের এই যে পাখি কুইজ, তার প্রশ্নমালা থাকবে। শুধুমাত্র যে ট্রাফিক আইন সম্পর্কেই থাকবে তা নয়, বিভিন্ন বিষয় থেকে করা হবে, তবে আমরা কিছুটা গুরুত্ব দেব এই

ট্রাফিক আইন সম্পর্কে। তাহলে আর দেরি করছি না, শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দিয়ে,

আমরা দেখতে পাই যখনই আমরা সড়ক চলাচল করি, প্রতিদিন রাস্তার মোড়ে দেখতে পাই যে যে সমস্ত ট্রাফিকের যে সমস্ত পোস্টগুলো থাকে সেখানে তিনটে লাইট, বিশেষ করে কমপক্ষে তিনটে লাইট থাকে, লাল, হলুদ এবং সবুজ। এই তিনটে লাইট অবশ্যই থাকে। এখন আপনাকে বলতে হবে এই তিনটে লাইটের মধ্যে যে হলুদ রঙের ট্রাফিক লাইট, সেটা যখন জ্বলে তার অর্থ কী বহন করে। দেখছি আমাদের সঙ্গে কে আছেন। হ্যালো, হ্যালো, কেউ আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, কে বলছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, কেউ আছেন সঙ্গে? আমরা দেখছি পরে কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো। আমরা চেষ্টা করছি কিন্তু

हेलो हेलो, কেউ আছেন সঙ্গে? হ্যালো,

हेलो। আমরা চেষ্টা করছি শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু হ্যালো, ফোন রিসিভ হচ্ছে কিন্তু আমরা পৌঁছতে পারছি না। হ্যালো হ্যালো, আর একটু জোরে বলুন না। আজকে তো গান হবে না, আজকে তো গান হবে না, আজকে পাক্ষিক কুইজ। আজকে পাক্ষিক কুইজ, আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেখান থেকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন সঙ্গে? সুমন মুহুরি কোথা থেকে? আগরতলা থেকে? আচ্ছা, কিন্তু আপনি প্রশ্ন শুনেছেন? আপনি আমাকে আগে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের কথাগুলো আমাদের কাছে ঠিকঠাকভাবে আসছে না আর কি। যাই হোক, প্রশ্নের উত্তর দিন। প্রশ্ন শুনেছিলেন? হ্যাঁ, হলুদ রঙের ট্রাফিক যে লাইট, সেটা কিসের অর্থ বহন করে? কিসের? সতর্কতা। একদম সঠিক উত্তর, সতর্কতার সাথে এগিয়ে যাওয়ার জন্য সেখানে ইঙ্গিত বহন করে বা অর্থ বহন করে। প্রথম প্রশ্নের উত্তর দিলেন, তারপরে প্রশ্ন। আপনি প্রস্তুত তো? আচ্ছা, ট্রাফিক লাইন থেকেই করছি, ঠিক আছে। ইউ টার্ন নিষেধ, এই চিহ্নটি কিসের নির্দেশ করে? ইউ টার্ন, দেখবেন আপনি যখন রাস্তায় চলাচল করবেন তখন ইউ টার্ন থাকে, সেটা কিসের ইঙ্গিত বহন করে বা কিসের অর্থ বহন করে? হ্যালো, হ্যাঁ বলুন, উত্তর দিন। আপনাদের কথাগুলো আমাদের, মানে আমি একেবারেই শুনতে পাচ্ছি না, খুব ধীর লয়ে। যা অনুষ্ঠান করার ক্ষেত্রে আমাকে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইউ টার্ন নিষেধ চিহ্নটির কিসের নির্দেশ করে? কোনো গাড়িকে অবার ওভার ক্রসিং না করা। আচ্ছা আচ্ছা, এটা ইউ টার্ন যখন থাকবে তখন এটার, ইউ টার্ন যে নিষেধ, অর্থাৎ ইউ টার্ন নিষেধ চিহ্নটার কি নির্দেশ করে? এটা তো নিষেধ, ঠিক আছে, আপনি বললেন নিষেধ, কিন্তু কি কিসের অর্থ বহন করে, কিসের এই চিহ্নটি কি নির্দেশ করে? হ্যাঁ, একেবারে ঠিক, আপনার উত্তর আমরা নিলাম যথাযথ। আপনার ফোন, আপনার নামটা বলুন।
হ্যালো সুমন, একটু সুমন মহুরি, সুমন মহুরি, আপনার ফোন নাম্বারটা বলুন। হ্যাঁ, 6006009127775। ঠিক আছে, কোথা থেকে? আগরতলা থেকে? যাই হোক, আপনি আগরতলা থেকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানের প্রথম পুরস্কার প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, আমি আবার বলছি, 6009127775।

আমরা যাচ্ছি পরবর্তী শ্রোতা বন্ধুর কাছে, দেখছি কে আছেন। আসলে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে কিছুটা কষ্ট হচ্ছে, কারণ আমাদের আমরা দেখছি কে আছেন। আপনারা যারা নতুন বন্ধু, আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে? মাধব চক্রবর্তী, মাধবনগর থেকে? আচ্ছা, কে নামটা বলুন? নারায়ণচন্দ্র মজুমদার। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন, ঠিক আছে, ট্রাফিক লাইন বা ট্রাফিক আইন সেখান থেকেই করছি, ওকে? মোড়, কোনো গাড়ি দেখবেন যখন মোড় নেয়, ঠিক আছে, ধরুন আপনার সামনে আরেকটা গাড়ি আছে এবং আপনার গাড়িটা পেছনেই, ঠিক পেছনে আপনার গাড়িটা, তাহলে এই যে মোড় নেওয়ার কত আগে আপনাকে সংকেত দিতে হবে, কত আগে সংকেত দিতে হবে, মোড় নেওয়ার কত আগে আপনাকে সংকেত দিতে হবে, একটা রাস্তার মোড় নেওয়ার আগে? কতটুকু দূরত্ব থেকে সেটা সংকেত দেওয়া দরকার ট্রাফিক আইন অনুসারে? হ্যালো, হ্যাঁ, মিনিট না, মিনিট তো হবে না, আপনাকে 1 ঘন্টা আগেও সেখানে আপনাকে কোথাও আপনি দাঁড়িয়ে রইলেন, মিনিটখানিক আগে দিলে তো হবে না, নির্দিষ্ট একটা দূরত্ব আছে, সেই দূরত্বটা কতটুকু, মোড় নেওয়ার কতটুকু আগে, কত মিটার বা কত ফুট? হ্যাঁ, 5 মিটার, 5 মিটার, আমি যদি ভুল না শুনে থাকি, আপনি 5 মিটার বললেন তো? ভুল উত্তর, ধন্যবাদ ফোন করার জন্য। মোড় নেওয়ার, কোনো যানবাহন মোড় নেওয়ার কত আগে সংকেত দেওয়া উচিত, আপনাকে সংকেত দিতে হবে, অর্থাৎ হর্ন বাজাতে হবে। আরেকজন ফোন করেছেন, দেখছি কে আছেন সঙ্গে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? উত্তর সারাসীমা থেকে বিশ্বজিৎ পাল। হ্যাঁ বলুন বিশ্বজিৎ বাবু, প্রশ্ন শুনেছেন? উত্তর দিন। 50 মিটার, 50 মিটার না 50 ফুট? ফুট, তাই তো বললেন, 50 ফুট আগে থেকে সেখানে আপনাকে হর্ন বাজাতে হবে অথবা আপনাকে সংকেত দিতে হবে, তাই তো বললেন? ভুল উত্তর, ধন্যবাদ ধন্যবাদ। খুব ইন্টারেস্টিং, এই যে ছোটোখাটো বিষয়গুলো আমাদের জেনে থাকা ভালো। আরেকজন ফোন করেছেন, দেখছি কে আছেন সঙ্গে। হ্যালো হ্যালো,

নমস্কার, কে বলছেন? প্রদীপ দেবনাথ। কোথা থেকে? বীরচন্দ্রমল থেকে। প্রশ্ন শুনেছেন? হ্যাঁ বলুন। কতটুকু মিটার? 100 মিটার? মিটারে বললেন তো, 100 মিটার। কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু সঠিক উত্তর মানে কোনো একটা সংখ্যা, আপনি দুটো, যে আপনি 100 এবং মিটার, এই দুটো শব্দের মধ্যে কোথাও একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, শুনতে থাকুন, দেখছি। এই যে আজকের এই যে আমাদের ইন্টারেস্টিং কোশ্চেন বা প্রশ্ন, তার উত্তর শুধুমাত্র উত্তর দিতেই হবে এমন কোনো বিষয় নেই। আমরা চাই আপনারা অংশগ্রহণ করুন, অনুষ্ঠান শুনতে থাকুন, অন্তত কিছুটা হলেও পরে আমাদের এই বিষয়ে আমরা জানতে পারবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? কোথা থেকে? রায়চাং পাড়া। রায়চানাং পাড়া, কে বলছেন, নামটা বলুন। ঋষিকেশ দেববর্মা। আচ্ছা, এটা কোথায়? এই রায়চানাং মান্দাই? আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, কুইজ, আজকে তো কুইজের অনুষ্ঠান, তো আপনাকে পরপর দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, এবং যদি আপনি দিতে পারেন তাহলে আপনি পুরস্কার প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এবং যেহেতু আজকে একজন অলরেডি আমাদের সুমন মুহুরি আগরতলা থেকে উনি ফোন করেছিলেন এবং দুটো প্রশ্নের উত্তর দিয়ে সেখানে নথিভুক্ত হলেন বা অন্তর্ভুক্ত হলেন, তো সুতরাং যেহেতু একের অধিক সেখানে আমরা লটারি করতে বাধ্য থাকব। ঠিক আছে, যাই হোক, আপনি প্রশ্ন শুনেছেন? প্রশ্নটা শুনেছেন কি? উত্তরটা দিন। প্রশ্ন শুনেননি? আচ্ছা, প্রশ্নটা হলো কোন মোড়, রাস্তার যে মোড় থাকে না, টার্নিং থাকে না, এগুলো আপনি যখন গাড়িতে, ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন বা যে চালান তাকে কতটুকু দূরত্ব থেকে সেখানে সংকেত দিতে হবে, মোড় নেওয়ার কত আগে সংকেত দেওয়া উচিত, এক কথা। হ্যাঁ হ্যাঁ, হর্ন কতটুকু আগে হর্ন বাজাতে হবে, ধরুন বিপরীত থেকে একটা গাড়ি আসছে, সুতরাং তাকেও তো জানতে হবে যে বিপরীত থেকে একটা গাড়ি আসছে। আপনাকে এক কথায় উত্তর দিন, কত মোড় নেওয়ার কত আগে, কত কতটা দূরত্বে সংকেত দেওয়া উচিত? 30 মিটার? ভুল উত্তর, পারলাম না, দেখছি। আর কে আছেন সঙ্গে? আমাদের আজকের যে ট্রাফিক, যে সমস্ত আইন কানুন আছে সে সম্পর্কে আমরা প্রশ্ন রেখেছি, সঙ্গে অন্যান্য প্রশ্ন থাকবে, তবে আমরা গুরুত্ব দেব বেশি এই বিষয়টার উপরে। হ্যালো, হ্যালো, কেউ আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যালো, কে বলছেন? লক্ষ্মীছড়া থেকে মতিলাল রিয়াং। মতিবাবু প্রশ্ন শুনেছেন? উত্তর দিন। কত মিটার?

100 ফুট অথবা 30 মিটার, তাই তো বললেন? হ্যাঁ, কমপক্ষে 100 ফুট এবং অথবা 30 মিটার, একদম সঠিক উত্তর, ব্রিলিয়েন্ট আনসার, খুব ভালো লাগলো এই উত্তরটা দেওয়ার জন্য, আপনাকে অনেক অনেক অভিনন্দন। ঠিক আছে, তারপরের প্রশ্ন। হ্যালো, হ্যাঁ সঙ্গে আছেন তো? বলছি আপনি সঙ্গে আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যাঁ সঙ্গে আছেন? আচ্ছা, নামটা কি যেন বললেন? মতিলাল রিয়াং, মতিবাবু। হ্যাঁ, আজকে ভীষণ আমরা একটু নেটওয়ার্ক একটা প্রবলেম দেখা দিচ্ছে। আপনার জন্য এবার প্রশ্ন, ঠিক আছে? কোনো চৌরাস্তার কাছাকাছি পৌঁছলে, চৌরাস্তা অর্থাৎ চারদিকে রাস্তা গেছে যেখান থেকে, সেটাকে আমরা চৌরাস্তা বলি, সেখানে যখন আপনি পৌঁছাবেন, আপনার কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া উচিত এবং ট্রাফিক কিভাবে সামাল দেওয়া উচিত? হ্যালো মতিবাবু, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। প্রশ্ন শুনেননি? ঠিক আছে, আরেকটা প্রশ্ন করছি। আমি তো প্রশ্ন করলাম আপনাকে, পথচারী আছে এমন রাস্তায় গাড়ি চালানোর সময় সবচেয়ে নিরাপদ উপায় কি, কোন পদ্ধতিতে তখন গাড়ি চালানোর সময় যে পথচারী আছে, রাস্তা দিয়ে পথচারী আছে, এমন রাস্তায় গাড়ি চালানোর সময় সবচেয়ে নিরাপদ উপায় কি, কি পদ্ধতি? পথচারী আছে রাস্তা দিয়ে, মানুষ ধরুন চলাচল করছে, এমন অবস্থায় গাড়ি চালানোর সময় সবচেয়ে নিরাপদ উপায় কি পদ্ধতি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ সবচেয়ে নিরাপদ কি উপায় কোনটা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। রাস্তা দিয়ে আপনাকে, ধরুন রাস্তায় পথচারী হচ্ছে, পথচারী পথ পারাপার হচ্ছে, এমন রাস্তায় গাড়ি চালানোর সময় সবচেয়ে নিরাপদ উপায় কি? হ্যাঁ হ্যাঁ বলুন। জেব্রা ক্রসিং, ইয়েস রাইট আনসার, জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং এ পথচারীদের প্রতি সতর্ক থাকা, যেখানে জেব্রা ক্রসিং দিয়ে পথচারীরা পথ পারাপার হচ্ছে, সেদিকে গাড়ি চালকের সতর্ক হতে হবে, ঠিক আছে? এবং আপনিও যে পথচারী যখন পথ পারাপার হবেন, দেখবেন ওই যে রাস্তাটা যখন লাল লাল লাইটটা জ্বলে থাকবে, তখন আপনাকে এই নির্দিষ্ট সময় থাকে, ওই সময়ের মধ্যে আপনাকে রাস্তা পার হতে হবে। ধন্যবাদ মতিবাবু। হ্যালো মতিবাবু, আপনার ফোন নাম্বারটা বলুন। মতিলাল রিয়াং, মতিলাল রিয়াং তো, ফোন নাম্বারটা বলুন। 8974373869। কোথা থেকে আপনি করলেন?
হ্যালো মতিবাবু, হ্যাঁ শুনতে পাচ্ছি, কোথা থেকে ফোন করেছিলেন, জায়গার নামটা বলুন। লক্ষ্মীছড়া। আসলে আমাদের আজকে আপনার নেটওয়ার্ক ভীষণ প্রবলেম, তাই মতিলাল রিয়াং লক্ষ্মীছড়া থেকে। ওকে, অনুষ্ঠান শুনতে থাকুন, ধন্যবাদ।

দেখছি পরবর্তী শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, আপনারা শুনছেন পাক্ষিক কুইজ। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? শান্তির বাজার থেকে সুদীপ দাস, সুধীর দাস, সলিল দাস। আচ্ছা ঠিক আছে, আপনাকে আপনার প্রতি প্রশ্ন, আপনি প্রস্তুত আছেন তো? আচ্ছা,

হ্যালো, আপনার জন্য প্রশ্ন। আমরা অনেকক্ষণ ট্রাফিক আইন থেকে প্রশ্ন করলাম, এবারে আপনার জন্য একটা প্রশ্ন আমাদের সাহিত্য থেকে। ট্রাফিক ট্রাফিক থেকে বলবো কেন, সাহিত্য থেকে করবো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ট্রাফিক আইন সম্পর্কে কিছুটা অন্তত ধারণা থাকবে বা ধারণা আছে আমরা ধরে নিলাম। দ্বিমুখী যান চলাচলকারী, অর্থাৎ দুদিক থেকে যখন গাড়ি চলাচল করে বা যানবাহন চলাচল করে, সেই রাস্তায় গাড়ি চালানোর সময় আপনার কিভাবে সামলানো উচিত? হ্যাঁ, আপনার তখন কি করা উচিত, কি করা উচিত? স্লো স্লো ভাবে যেতে হবে আপনাকে। আমি কি বলেছি আপনাকে আপনি চালাচ্ছেন? আমি সেটা বলিনি, আমি বলেছি দ্বিমুখী যান চলাচলকারী রাস্তায় গাড়ি চালানোর সময় আপনার কিভাবে সামলানো উচিত। আচ্ছা, ধরে নিলাম আপনি চালাচ্ছেন, ধরে নিলাম আপনি চালাচ্ছেন, আপনি বাইক চালাচ্ছেন বা যাই চালাচ্ছেন, আপনাকে কি করতে হবে তখন, কিভাবে আপনি ওদিক থেকেও গাড়ি আসছে এদিক থেকেও গাড়ি আসছে? সহজ প্রশ্ন কিন্তু, ওদিক থেকেও গাড়ি আসছে এদিক থেকেও গাড়ি আসছে, আপনাকে একেবারে কোন জিনিসটা ফলো করতে হবে নির্দিষ্টভাবে? আপনি এদিক থেকে যাচ্ছেন, আপনি মনে করুন আপনার দিক থেকে যাচ্ছেন, বিপরীত থেকে একটা গাড়ি বা যে কোনো একটা যানবাহন আসছে, তখন আপনাকে একেবারে কোন জিনিসটা ফলো করা উচিত, মনে রাখার দরকার, কিভাবে সেটা সামলানো উচিত? ব্রেক কেন, ব্রেক দেবেন কেন? আমি তো বলিনি সামনাসামনি সামনাসামনি আসছে বলে, আমি বলেছি বিপরীত থেকে গাড়িটা আসছে, ওই মুহূর্তে আপনাকে কি করার দরকার, কিভাবে আপনি গাড়িটা নিয়ে বা আপনি আপনার যানটা নিয়ে যাবেন? খুব সহজ প্রশ্ন কিন্তু, একেবারে সহজ প্রশ্ন, আপনি একটু চিন্তা করুন, সময় বেশিক্ষণ দিতে পারবো না। আর স্লোভাবে যাবেন, উত্তরটা নিতে পারলাম না। উত্তরটা হলো, আমি বলেই দিচ্ছি, আপনাকে বাম দিক দিয়ে বাম দিক ঘেঁষে যেতে হবে, বাম দিক ঘেঁষে যেতে হবে আপনাকে। আপনি যদি ডান দিকে ঘেঁষে যান তাহলে কি হবে, ও তো ওর বাম দিকে আসছে, তার মানে আপনার ডান দিক, তো আপনাকে কি কোন দিক দিয়ে যেতে হবে? বাম দিকে যেতে হবে আমাদের ভারতীয় আইন অনুসারে, কিন্তু সেটা তো বললেন না। আমি বলেছি একেবারে সহজ প্রশ্ন, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সঙ্গে থাকবেন। তারপরের প্রশ্ন আমরা দেখছি কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? তৈবান্দল থেকে শালুমুরা সিং। আচ্ছা, হ্যাঁ বলুন, আমার কথা শুনতে পাচ্ছেন? রেডিওতে শুনতে পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ, আমাদের বুঝতে পারছি নেটওয়ার্কে কোথাও প্রবলেম হয়ে আছে। আপনি মোবাইলে তো স্পষ্ট শুনতে পাচ্ছেন মনে হয়। হ্যাঁ, আমাদের কিন্তু শুনতে কিছুটা অসুবিধা হচ্ছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই, কেমন? আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই।
ওকে, আজকে আমাদের প্রশ্ন থাকছে ট্রাফিক আইন থেকে। হ্যাঁ, ট্রাফিক যে সমস্ত আইন আছে সেই সমস্ত আইন থেকে আমরা প্রশ্ন করার চেষ্টা করছি। আপনি দেখবেন, আপনি যখন রাস্তা দিয়ে চলাচল করেন, বিশেষ করে শহরের রাস্তাতে, ট্রাফিক যে মেন যারা আছেন, পুলিশ, ট্রাফিক পুলিশ, তারা দাঁড়িয়ে থাকেন তো, তারা দিক নির্দেশ করেন কখন কোথায় যেতে হবে, এটা দেখেছেন তো নিশ্চয়ই। আচ্ছা, বাম দিকের মোড় নেওয়ার জন্য সঠিক হাতের সংকেত কি? আপনাকে বাম দিকে, ধরুন রাস্তার বাম দিকে যেতে হবে, আপনি বাম দিকেই যাবেন, তখন ট্রাফিক পুলিশ যিনি আছেন উনি সঠিক কোন হাতটা আপনাকে সংকেত করবেন, কি সংকেত করবেন? বাম হাত, একেবারে সহজ, সঠিক উত্তর বাম হাত। বাম হাত সোজা করে তখন আপনাকে দেখাবেন। প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। এবারে দ্বিতীয় প্রশ্ন, দেখবেন ট্রাফিক যে সমস্ত লাইটগুলো থাকে, পোস্টগুলো থাকে, সেখানে নীল বাতি থাকে। এই নীল কি বোঝায়? নীল চিহ্নটা দিয়ে বা বাতিটা দিয়ে কি বোঝায়, কি নির্দেশ করে, কি বললেন? স্টপ, স্টপ না, ভুল, নিতে পারলাম না। স্টপ তো লাল, ঠিক আছে, একটি নীল আলো ট্রাফিক আইনে কি নির্দেশ করে আমরা দেখছি পরবর্তী শ্রোতা বন্ধুর কাছে যেতে পারে কিনা। হ্যালো, হ্যালো, কেউ আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন প্লিজ আরেকবার বলুন। বাতিসা কলোনি থেকে, নামটা বচ্চন ত্রিপুরা। আপনি প্রশ্ন শুনেছেন? হ্যাঁ বলুন, উত্তরটা দিন। হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক আইন থেকে বলছি, ট্রাফিক যে সমস্ত বিধি নিষেধগুলো আছে সেখান থেকে প্রশ্ন করছি। আমি একটু আগে যে প্রশ্নটা করলাম সেটা শুনেছেন? বলছি ট্রাফিকে আইনে যে নীল আলোর থাকে পোস্টের মধ্যে, সেটা এই চিহ্নটি সাধারণত রাস্তায় কি নির্দেশ করে? রাস্তা ক্লিয়ার, সেটা তো সবুজ আলো আপনাকে যেতে দেবে, পারমিশন দিল। একটি শব্দে আপনি কি বলতে পারবেন উত্তরটা? হ্যালো বচ্চনবাবু, হ্যাঁ বলুন, উত্তরটা দিন, বেশিক্ষণ সময় দিতে পারবো না, জানা নেই। ঠিক আছে, নির্দেশনার ক্ষেত্রে বিশ্রামস্থল, সেটা অর্থাৎ নীল আলো দিয়ে আমরা দিক নির্দেশনা বা পরিষেবা, যে যে শব্দগুলো আছে সেগুলোই আমরা বুঝতে পারি। যাই হোক, পরবর্তী শ্রোতা বন্ধুর কাছে আমরা যাচ্ছি, কে আছেন দেখছি। হ্যালো, হ্যালো,
হ্যালো, কে বলছেন? বিলোনিয়া থেকে সৌরজিৎ দেবনাথ। আচ্ছা, আপনি কি আজকের বিষয়বস্তু সম্পর্কে জানেন? হ্যাঁ, ট্রাফিক আইন কানুন সম্পর্কে। হ্যাঁ, নো পার্কিং চিহ্নের উদ্দেশ্য কি? একেবারে সহজ প্রশ্ন, নো পার্কিং চিহ্নের উদ্দেশ্যটা কি? যানবাহন, হ্যাঁ, যানবাহন পার্কিং নিষিদ্ধ সেখানে, অর্থাৎ আপনি কোনো ধরনের যানবাহন রাখতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। হ্যালো, হ্যাঁ, পরবর্তী প্রশ্ন করছি আপনাকে। স্কুল থেকে কত দূরে আপনার যানবাহন থামানো উচিত, বা যখন স্কুল বাসের বাতিগুলো মিটমিট করছে, ধরুন স্কুল থেকে কতটা দূরে আপনার যানবাহন আস্তে আস্তে চালানো উচিত, অথবা সেখানে আপনার থামা উচিত? হ্যাঁ, হ্যাঁ, স্কুল থেকে বলছি তো, স্কুল থেকে কতটা দূরে? হাসপাতাল, স্কুল, কতটা দূরে আপনাকে যানবাহন থামানো উচিত যখন স্কুল বাসের বাতিগুলো, ধরুন সেখানে স্কুলে যখন চলতে থাকে স্কুল চলাকালীন সময়ে? কত, আরেকবার স্পষ্ট করুন প্লিজ। 100 মিটার, 100 মিটার বললেন তো? না, ভুল উত্তর নিতে পারলাম না। আমরা দেখছি আর কেউ আছেন কি না, একেবারে সহজ প্রশ্ন ছিল, লেখা থাকে দেখবেন অনেক সময় স্কুল বা হাসপাতালের আগে লেখা থাকে। হ্যালো, হ্যালো, হ্যালো, কেউ আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? সাবরুম থেকে প্রেমানন্দ ত্রিপুরা, উত্তর দিন। 50 মিটার হয়নি, আর কেউ আছে কিনা দেখি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আশা করছি আরো এক দুজন হয়তো সঠিক উত্তরদাতা পেয়ে যাব। একেবারে সহজ প্রশ্ন, হ্যালো, হ্যালো, হ্যালো, কেউ আছেন সঙ্গে? কে বলছেন, একটু জোরে করে বলুন প্লিজ। প্রেমজিৎ, হ্যালো, আমাদের কাছে ঠিক আসছে না।

হ্যালো, কেউ আছেন সঙ্গে? আসলে নেটওয়ার্কটা এতটা প্রবলেম বা সমস্যা দেখা দিচ্ছে, আপনাদের কথাগুলো আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। আপনারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? তাপস গুপ্ত, জোলাইবাড়ি থেকে। হ্যাঁ, প্রশ্নের উত্তর দিন প্লিজ। হ্যাঁ, 5 মিটার? 5 মিটার, আচ্ছা। আপনি শিওর? হ্যালো, বলছিলাম স্কুল থেকে কতটা দূরে আপনার যানবাহন থামানো উচিত যখন স্কুল বা হাসপাতাল, হাসপাতাল তো সবসময় আপনার সেখানে অফিস আওয়ার বলতে পারি আমরা, কিন্তু স্কুলের একটা নির্দিষ্ট সময় থাকে, সেটা কতটা দূরে আপনাকে সংযত হতে হবে? 5 মিটার কাছাকাছি কাছাকাছি গেছেন। আমরা উত্তরটা ধরে নিলাম, আমি যদি সেটাকে অ্যাকচুয়ালি ফুটে আমরা বলি তাহলে 20 ফুট, আর যদি সেটা মিটারে আমরা ডাইভার্ট করি তাহলে 5 মিটারের বেশি হয়, অর্থাৎ 6 মিটার থেকেও কিছুটা বেশি। সেটা আমরা উত্তরটা নিয়ে নিলাম, 20 ফুট, ন্যূনতম 20 ফুট, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন তাপসবাবু। আচ্ছা, রাস্তার অবস্থা অনুযায়ী আপনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন কি না তা কিভাবে বুঝবেন? রাস্তার অবস্থা অনুযায়ী, রাস্তাটা কি অবস্থাতে আছে সে অনুযায়ী আপনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন কি না তা কিভাবে বুঝবেন? এটা কিভাবে বুঝবেন আপনি? সহজ প্রশ্ন, একটু চিন্তা করুন, দেখবেন আমাদের প্রায় শেষ। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন তাপসবাবু। রাস্তার অবস্থা অনুযায়ী আপনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন কি না, আপনি যখন গাড়ি চালান তখন আস্তে চালাচ্ছেন না খুব দ্রুত চালাচ্ছেন, এটা আপনি কি করে বুঝবেন? আপনি শুনেছেন? আমি কিন্তু খুব সহজ প্রশ্ন সহজভাবে বলছি, একটু শুধু বুদ্ধি খাটিয়ে বলুন। রাস্তার অবস্থা অনুযায়ী আপনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন কি না তা কিভাবে বুঝবেন? সিগনাল দেখে? কিসের সিগনাল? স্পিড কি? হ্যালো, আপনি স্পিড বললেন তো, আমি শুনতে পাচ্ছি, আপনি কি স্পিড শব্দটা বললেন? সবুজ চিহ্ন? না না, তা নয়। আমরা উত্তরটা বলে দিচ্ছি, অর্থাৎ আপনি সময় মতো আপনার যানবাহন থামাতে পারবেন যখন সঙ্গে সঙ্গে, অর্থাৎ আপনি ব্রেক দিলেন সঙ্গে সঙ্গে, যদি সেটা থেমে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার গাড়িটা আপনার নিয়ন্ত্রণেই আছে, অর্থাৎ সেটা খুব দ্রুত চলছে না। আপনি যদি খুব দ্রুত অবস্থায় যদি ব্রেক দিয়ে দেন তাহলে কি হবে, আপনি উল্টিয়ে পড়বেন, তাই তো? সেটা আপনার নিয়ন্ত্রণে থাকবে না, আপনাকে
আপনি যদি খুব আস্তে আস্তে বা একটু 40-40-এর মধ্যে চালান, হ্যাঁ, তাহলে দেখবেন আপনি যদি ব্রেক কষেন তাহলে সেটা আমনা আমনি থেমে যাবে, আপনার কোনো অসুবিধে হবে না। সেই কথাই বলতে চাইছি, আমি বলেছিলাম খুব সহজ প্রশ্ন, একটু বুদ্ধি খাটিয়ে বলুন। যাই হোক, আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমরা দেখলাম আজকের যে পাক্ষিক কুইজ, সেখানে দুজন অংশ সঠিক উত্তর দিতে পেরেছেন, একজন সুমন মুহুরী আর একজন মতিলাল রিয়াং। আমার হাতে দুটো চিরকুট আছে, এই চিরকুটের মধ্য থেকে আমরা লটারি করছি, দেখছি কে সেখানে আজকে নির্বাচিত হলেন, 1 নম্বর, 2 নম্বর। সুমন মুহুরি উনি আগরতলা থেকে, এবং মতিলাল রিয়াং, লটারি হলো, এই লটারিতে চিরকুটটা খুললাম, উনি লক্ষ্মীছড়া থেকে মতিলাল রিয়াং। মতিলাল রিয়াং এবং সুমন মুহুরি দুজন ছিলেন, তার মধ্যে লটারির মধ্য থেকে আমরা লক্ষ্মীছড়া থেকে মতিলাল রিয়াংকে লটারির মধ্য থেকে ওনার নামটা উঠলো, তাকেই আমরা বিজয়ী বলে ঘোষণা করলাম। মতিলাল রিয়াং, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। সঙ্গে সুমন মুহুরি, আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনারা আমাদের পাশে থাকবেন। এই প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আকাশবাণী বিলোনিয়া। এতক্ষণ শুনলেন পাখি কুইজ। শুরু হচ্ছে অনুষ্ঠান যুববাণী। এতে আজ অংশগ্রহণ করছে সুরবৃত্তি কালচারাল একাডেমির শিল্পীবৃন্দ। সুরবৃত্তি কালচারাল একাডেমি, তাদের পরিবেশনায় আজকের যুববাণী অনুষ্ঠান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

যুব বন্ধুরা, রেডিওর ওপারে যারা অনুষ্ঠান শুনছ, তোমাদের সবাইকে সুরাবৃত্তি কালচারাল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা সুরাবৃত্তি কালচারাল একাডেমির বন্ধুরা বসে পড়েছি আমাদের সকলের প্রিয় যুববাণী অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে বন্ধুরা মৌসুমী মজুমদার, দিব্যাঙ্গনা নাথ, শিবসুন্দর সরকার, অর্ণব দেবনাথ, ঋতুরাজ সেন এবং তবলায় লহরায় আছে জয়জিৎ দেবনাথ, অনির্বাণ সেন, ময়ূরক বৈদ্য। তো সবার প্রথমেই আমরা একটি সমবেত সঙ্গীত শুনছি।

0: সুন্দর। এবার আমরা দিব্যাঙ্গলা নাথের কণ্ঠ থেকে একটি আবৃত্তি শুনব।
1: নমস্কার, আমরা দেশপ্রেমী কবি সত্যেন্দ্রনাথ দত্ত। মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুকুমালা, ভালে কাঞ্চন সিংহ মুকুট কিরণে ভুবনালা। কুল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অদশী অপরাজিতায় ভূষিত দেহ। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগের খেলায় নাগেরই মাথায় নাচি। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ সূর্যের পরিচয়। এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলেরে, আর হাতে চাঁদ প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লি নাথে। জ্ঞানের নিধান আদি বিদ্বান কপিল সাংখ্যকার, এই বাংলার মাটিতে গাথিল সূত্রে হীরকহার। বাঙালি অতি শ্লঙ্ঘী রোগিরি তুষারে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। বাংলার রবি জয়দেব কবি কান্ত।

0: কমল পদে, করেছি সুরভি সংস্কৃতির কাঞ্চন কোকোনদে, কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গোপনে নিভৃত ভুবনে দাঁড় ছিল যতগুলি, মন্যন্তরে মরিনি আমরা মারিনি এ ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি, দেবতারে মোরা আত্মীয় জানি আকাশে প্রদীপ জ্বালি, আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুর আলী, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমীয় মথিয়া নিমাই ধরেছে কায়া, বীর সন্ন্যাসী বিবেকের বাড়ি ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়, তপের প্রভাবে বাঙালি সাধক জড়ের পেয়েছে সারা, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া, বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া, মদের নব্য রসায়ন শুধু গর মিলে মিলাইয়া, বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান, বিফল নহে বাঙালি জনম বিফল নহে প্রাণ, মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে, মুক্ত হইব দেবরিনে মোরা মুক্ত বেণীর তীরে, মুক্ত হইব দেবরিনে মোরা মুক্ত বেণীর তীরে, মুক্ত হইব দেবরিনে মোরা মুক্ত বেণীর তীরে। নমস্কার।
1: বাহ, আবৃত্তিটি শুনে খুবই ভালো লাগলো। এবার আমরা শিবসুন্দর সরকারের কণ্ঠ থেকে একটি সঙ্গীত শুনবো।

0: এবার আমরা আমাদের পরের শিল্পী অন্বেষা শীল শর্মার কণ্ঠ থেকে একটি আবৃত্তি শুনব।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি।
2: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে, মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনত মা সেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে, জানলা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিথে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে। নমস্কার।
0: অসাধারণ। এবার আমাদের পরের শিল্পী অর্ণব দেবনাথ একটি সঙ্গীত পরিবেশন করবে।

খুবই ভালো হয়েছে। এবার তবলার লহরায় জয়জিৎ দেবনাথ, অনির্বাণ সেন, ময়ূরক বৈদ্য পরিবেশন করতে চলেছে।

0: করবো, শুধু পড়া পড়াবো খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাদ্রি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার।
1: বাহ, খুবই সুন্দর, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এতক্ষণ আমরা সুরাবৃত্তি কালচার একাডেমির বন্ধুরা ছিলাম তোমাদের সঙ্গে। অনুষ্ঠান ভালো লেগেছে নিশ্চয়ই, আবার কোনো এক অনুষ্ঠানে কথা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।

এতক্ষণ আপনারা শুনলেন যুববাণী অনুষ্ঠান, পরিবেশনায় ছিলেন সুরভৃতা কালচারাল একাডেমির শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়েছিল।

গাছ আমাদের প্রাণ, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে সৃষ্টি।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে অনুষ্ঠান সরগম। আমরা ভুল অনুষ্ঠান ঘোষণায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। শুরু হচ্ছে অনুষ্ঠান সরগম, এতে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করছেন শিল্পী ওস্তাদ বড়ে গোলাম আলী খান।

এতক্ষণ আপনারা শুনলেন স্বর্গম অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত। কম্পের ডিস্কে আজকের শিল্পী ছিলেন ওস্তাদ বরে গুলাম আলী খান। আজ শুনলেন রাগ জয় জয় ওয়ান্তী।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল শুক্রবার 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 10শে জুলাই 2026 ইংরেজি। যথারীতি আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে সকাল 6:05 শুনবেন অমৃতবাণী অনুষ্ঠানে চিত্তরঞ্জন দাশের রচনা থেকে পাঠ। সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশন করবেন শিল্পী রাজা গুহ সকাল 6:10। কক্সবাজার তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ুনি খরাং শোনা যাবে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে 6:25। সকাল 7টায় তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। 7:45 গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শোনাবেন শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। 8:15 আজকের কবিতা পাঠ করবে হোলি স্পিরিট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছাত্র বিধান চক্রবর্তী, বিহান চক্রবর্তী। এর অব্যবহিত পরে শুনতে পাবেন দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি, শিশুমেলা সকাল 8:30। 9:05 রয়েছে অনুষ্ঠানে গানে গানে দেশবন্ধনা শোনা যাবে সকাল 10:05 এবং 10:30 শুনবেন পুরাতনী অনুষ্ঠানে রাগ প্রধান গান শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়। সকাল 11:05 শুনতে পাবেন কক্সবাজার অনুষ্ঠান।